বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ শনিবার, 23 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 19 জিলহজ 1447 হিজরি, 6 জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে। একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে, এবং সেই সাথে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা, এ পালায় অনুষ্ঠান ঘোষণায় আছি মৌমিতা সাহা এবং আমি নুসরাত শায়লা। অধিবেশন তত্ত্বাবধান করছেন আসমাউল হোসনা। প্রকৌশল তত্ত্বাবধানে আছেন আবদুল্লাহ আল মামুন। প্রকৌশল দায়িত্বে আছেন আহমেদ হাসান এবং শেখ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠান ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Saturday, the 23rd of Joishto, the 19th of Zilhaj, and June the 6th. The news, read by Akhtar Zaman. First, the headlines. Visiting Turkish Foreign Minister holds talk with Foreign Minister Dr. Khalil Rahman in Dhaka. Discussions on expanding bilateral trade and investment. Ankara seeks stronger strategic ties with Dhaka, says Turkish Foreign Minister at a joint press conference. An MOU signed. Information and Broadcasting Minister calls for harnessing power of cinema in tackling climate crisis. Zia Memorial Museum will be renovated to reopen for visitors soon, says Liberation War Affairs Minister. Government is working for protection and humanitarian development of orphans and street children in line with directives of Prime Minister Tariq Rahman, informs Social Welfare Minister. WHO and African Union launch $51 crore $80 lakh plan to combat Ebola outbreak. And Bangladesh beat San Marino by 2-1 in FIFA International Friendly Football Match. Bangladesh will take on host India in SAFF Women's Football Championship in Goa today. You have just heard the headlines. Now I move on to the details. Bangladesh and Turkey have agreed to deepen strategic cooperation, expand trade and investment ties, and explore a free trade arrangement as the two countries seek to elevate their long-standing bilateral relationship to a new strategic level. The commitments were made during a bilateral meeting between Foreign Minister Dr. Khalil Rahman and Turkish Foreign Minister Hakan Fidan in the capital yesterday. At a joint press conference after the meeting, Foreign Minister Dr. Khalil Rahman said, "The discussions were held in a spirit of friendship, mutual respect and understanding, reflecting the long-standing partnership between the two countries." Referring to the government's foreign policy priorities, Dr. Khalil Rahman said, "The administration led by Prime Minister Tariq Rahman remains committed to safeguarding Bangladesh's sovereignty, national interests and the welfare of its people while pursuing constructive relations with friendly nations." He also said, "Beyond borders, Bangladesh have friends and partners, not masters." The foreign minister invited Turkish investors to take advantage of Bangladesh's investment-friendly environment and opportunities available in the country's economic zones and special economic zones. Speaking at the same press conference, Turkish Foreign Minister Hakan Fidan reaffirmed Turkey's commitment to strengthening cooperation with Bangladesh and described the South Asian nation as an important partner in the region. Hakan Fidan said, "There is significant potential for cooperation in a number of sectors, particularly in defense, industries, trade, investment and technology." On the Rohingya crisis, the Turkish Foreign Minister said, "Turkey would continue intensive diplomatic efforts to keep the Rohingya issues on the international agenda and work with the international community to achieve a lasting solution to the crisis." Earlier, Turkey and Bangladesh signed a Memorandum of Understanding on cooperation in the field of cultural heritage protection. Information and Broadcasting Minister Zohiruddin Shopon has called for harnessing the power of films to raise public awareness about climate change and environmental protection. He made the call while addressing the closing session of the Global Trade and Climate Change Film Festival marking the World Environment Day at the National Library Auditorium at Agargaon in the capital yesterday. The Information and Broadcasting Minister said, "The government gives priority to the films carrying messages of social change under its grant program and assured that proposals related to environment and climate issues would receive serious consideration from the ministry." Meanwhile, at another program organized by the Borishal District Association in the capital yesterday, the Information and Broadcasting Minister said, "The natural gas reserves in Vola could serve as a facilitator for establishing planned industries and factories across the southern region of the country. He said one of the primary preconditions for any major investment is energy infrastructure and security. Since energy resources are available in the southern region, a significant opportunity has emerged for its economic transformation. Zohiruddin Chapon also stressed the need to capitalize on Kuwakata's tourism potential through policy support. Liberation War Affairs Minister Ahmed Azam Khan has said the Zia Memorial Museum will be renovated to reopen for public in very short time. He said this to Newsband following his visit to the museum situated adjacent to the Chattogram Circuit House yesterday. The Liberation War Affairs Minister said this historical edifice, which suffered neglect due to the vengeful politics of the previous fascist administration, will be restored to its original splendor. The modernization efforts aim to preserve the legacy of Shahid President Zia Ur Rahman along with various artifacts displayed there, he added. Among others, State Minister for Liberation War Affairs, Engineer Ishraq Hussain, was present on the occasion. This is Bangladesh Better giving the news. Social Welfare Minister Dr. Ezadam Zahid Hussain has said the government is working to ensure the protection, welfare and overall development of orphans and street children in line with the directives of Prime Minister Tariq Rahman. He made the remarks while visiting the government children's home in Mamensingh City Corporation yesterday. The Social Welfare Minister said the government is modernizing state-run children's homes to make them more child-friendly. Various initiatives have also been taken to improve the living standards of visually impaired children, he added. Later, Dr. A.Z.M. Zahid Hussain visited the hostel for visually impaired students at the historical Edward School in the city. The World Health Organization, WHO, and African Union's Public Health Agency have launched a $518 million joint plan to tackle the Ebola outbreak, causing alarm in the Democratic Republic of Congo, DRC, and its neighbors. The World Health Organization and the African Centers for Disease Control and Prevention yesterday said the plan would last from June to November. The outbreak was declared on 15th May in northeastern DRC, but the rare Bundibugyo strain of the Ebola virus is believed to have been spreading under the radar for some time beforehand. According to WHO's latest figures, there have been 381 confirmed cases in the DRC, including 64 deaths. Football, and Bangladesh defeated San Marino by 2-1 in their first FIFA international friendly match in Europe last night. Tapu Barman netted both goals for Bangladesh. This match was held at the Olympic Stadium in San Marino. Meanwhile, the defending champions Bangladesh will take on hosts India in the final of the SAF Women's Football Championship at Jawaharlal Nehru Stadium in Goa today. The title-deciding match is scheduled to start at 7:30 p.m. Bangladesh time. Finally, weather and forecast Valley Tilwan this afternoon says there is no inland river port warning and no signal still western. And now to end the news, the headlines once again. Visiting Turkish Foreign Minister holds talks with Foreign Minister Dr. Khalilur Rahman in Dhaka. Discussions on expanding bilateral trade and investment. Ankara seeks stronger strategic ties with Dhaka, says Turkish Foreign Minister at a joint press conference an MU signed. Information and Broadcasting Minister calls for harnessing power of cinema in tackling climate crisis. Zia Memorial Museum will be renovated to reopen for visitors soon, says Liberation War Affairs Minister. Government is working for protection and humanitarian development of orphans and street children in line with directives of Prime Minister Tariq Rahman, informs Social Welfare Minister. WHO and African Union launched $51 crore 80 lakh plan to combat Ebola outbreak. And Bangladesh beat San Marino by 2-1 In FIFA International Friendly Football Match, Bangladesh will take on host India in SAFF Women's Football Championship in Goa today. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় গতকাল বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দেন। এদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় এখনই দায়িত্বশীল না হলে আমাদের নানা ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে। বৈশ্বিক উষ্ণতায় ইতোমধ্যে এ অঞ্চলের বৃক্ষরাজ্য প্রাণীকুল ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে। এ প্রতিকূল পরিবেশ মোকাবেলায় আমাদের এখনই সকল প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেসিসির প্রশাসক বলেন, সুন্দরবন আমাদের সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। সে কারণে সুন্দরবনকে রক্ষার পাশাপাশি আমাদের চারপাশে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে। সম্মিলিতভাবে এমন একটি পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে সকল প্রাণ বেঁচে থাকে। তিনি পরিবেশ দূষণ বন্ধে নিজ নিজ বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখাসহ নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলে কেসিসির বর্জ্য ব্যবস্থাপনা কাজে সহযোগিতা করার অনুরোধ জানান। একটি বেসরকারি সংস্থার চেয়ারম্যানের সভাপতিত্বে পরিবেশ অধিদপ্তর খুলনার উপপরিচালক সহ সংস্থার প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে কেসিসি প্রশাসক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার এবং উপস্থিত সকলের মাঝে গাছের চারা বিতরণ করেন। এর আগে কেসিসির প্রশাসকের নেতৃত্বে পরিবেশ সুরক্ষায় এক সচেতনতামূলক র্যালি হাদিস পার্ক থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ DEAB খুলনা জেলা শাখার উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এতে প্রধান অতিথি ছিলেন। খুলনা জেলা শাখার প্রকৌশলী মাসুম মাহমুদের সভাপতিতে সংগঠনটির খুলনা জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতা ও প্রকৌশলীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে দেশ জাতীয় মুসলিম উম্মার মঙ্গল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এদিকে এ উপলক্ষে যশোরের ঝিকরগাছা মহিলা কলেজ মোড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এতে প্রধান অতিথি ছিলেন। বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনী ইশতেহারে একটি স্লোগান ছিল, সবার আগে বাংলাদেশ। একটি বৈষম্যহীন নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণই ছিল এ স্লোগানের একমাত্র লক্ষ্য। এবারে এর উপর শুনুন আমাদের খুলনা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: সবার আগে বাংলাদেশ, এই অঙ্গীকারকে সামনে রেখে দেশ এগিয়ে যাচ্ছে উন্নয়ন ও অগ্রগতির ধারা। ক্ষমতা গ্রহণের স্বল্প সময়ের মধ্যে সরকার তার অনেক প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। ইতোমধ্যে সীমিত পরিসরে খুলনায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং জ্বালানি কার্ড বিতরণ হয়েছে। কৃষির উন্নয়নে খাল পুনর্খননকে অগ্রাধিকার দিয়ে এ কর্মসূচিকে বাস্তবায়নে জোর দিচ্ছে সরকার। দুর্নীতি ও অনিয়মের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। বহির্বিশ্বে বাংলাদেশের সম্মানকে অক্ষুণ্ণ রাখতে সবার আগে বাংলাদেশ নীতি গ্রহণ করা হয়েছে।
3: নিয়োগ সাংবাদিক এহতেশামূলক শাওন বলে,
4: এই অঞ্চলে জলাবদ্ধতা নিরসনের জন্য খাল খনন কর্মসূচি, তো খাল খননের ফলে সেই জলাবদ্ধতা দূরীকরণ হচ্ছে। এছাড়া কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা তাদের কৃষি উপকরণগুলো ন্যায্যভাবে পাচ্ছে।
2: সম্প্রতি সরকারের বিভিন্ন খাতে বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি আয় সম্প্রসারণ এবং ডিজিটাল সেবার প্রসার দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করেছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে জোর দেওয়া হচ্ছে।
3: নিরাপদ সড়ক চায়ের খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মোন্না জানান,
5: সবার আগে বাংলাদেশ, এটি বাস্তবায়ন করতে গেলে যেমন খালকাটা কর্মসূচি রয়েছে, কৃষক কার্ড রয়েছে, ফ্যামিলি কার্ড রয়েছে, তার সাথে সাথে আমি মনে করি যে নিরাপদ সড়কও একটি বিষয়।
2: সংশ্লিষ্টরা মনে করেন, সবার আগে বাংলাদেশ কেবল একটি স্লোগান নয়, বরং এটি দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একটি সম্মিলিত প্রতিশ্রুতি, যা বাস্তবায়নে সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। মোহাম্মদ কামাল হোসেন, খুলনা জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা।
1: বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা গতকাল সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে 32,89,000 টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ ও শাড়ি সহ বিভিন্ন মালামাল জব্দ করেছে। খুলনা মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে মেট্রোপলিটন পুলিশের একটি দল গতকাল মহানগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে 59 জন আসামিকে আটক করেছে। এদিকে যশোরের বেনাপুল পুলিশের একটি দল গতকাল পোর্ট এলাকায় অভিযান চালিয়ে 5 জনকে আটক করেছে। খেলার খবর, ফুটবল। যশোরের ঝিকরগাছা উপজেলার কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 8-দলীয় অনুপ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় লাউজানী স্পোর্টিং ক্লাব 2-0 গোলে কাশীপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এদিকে খুলনা মহানগরীর দৌলতপুর দিয়ানা স্কুল মাঠে গতকালের এক প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা সমর্থক একাদশ টাইব্রেকারে 5-4 গোলে ব্রাজিল সমর্থক একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
6: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশের গান। প্রথমে শুনবেন শাম্মী আক্তার ও মোহাম্মদ রফিকুল আলমের কণ্ঠে, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: আপনারা দেশের গান শুনছেন। এবারে শিল্পী সাবিনা ইয়াসমিন, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান।

0: এতক্ষণ দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীর আজকের আয়োজনে। বর্ণালীর আয়োজনে আজ প্রথম গানটি শুনবেন কামাল হাসানের কণ্ঠে, আর এই গানটির গীতিকার অশোক কুমার দে, সুর করেছেন।

সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।

0: ধন্যবাদ আপনাকেও।
1: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
0: আপনারা জানেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
1: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
0: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
0: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
1: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো, এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
0: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
1: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
0: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং অবশ্যই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
1: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
0: আপনাকেও ধন্যবাদ।
2: আপনারা বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনছিলেন। এবারে শিল্পী ইন্দ্রজিৎ সাধু, গীতিকার আলতাফ হোসেন, গানটিতে সুর করেছেন প্রদীপ রাহা।

শ্রোতা বন্ধুরা, বর্ণালী অনুষ্ঠানের এবারে গানটি হরিদাস বর্মনের কণ্ঠে, আর এই গানটির সুর করেছেন শেখ আলী আহমেদ। গানটির কথা সাজিয়েছেন।

শ্রোতা বন্ধুরা, বর্ণালীয়ের আয়োজনের আজকের সবশেষ গানটি সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, আর এই গানটির গীতিকার তনিমা রায়, সুর করেছেন চিত্রা বিশ্বাস।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথেই শেষ হলো বর্ণালীর আজকের আয়োজন, যে আয়োজনে আপনারা শুনছিলেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল 9টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল ৯টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ সাইমন রহমান। বাংলাদেশ ও তুরস্ক দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি নতুন কৌশলগত স্তরে উন্নীত করতে কৌশলগত সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণ করতে এবং একটি মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখতে সম্মত হয়েছে। গতকাল রাজধানীতে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে সব প্রতিশ্রুতি দেওয়া হয়। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ড খলিলুর রহমান বলেন, দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের প্রতিফলন ঘটিয়ে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনায় আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের বিনিয়োগকারীদের বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ এবং দেশটির অর্থনৈতিক ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিদ্যমান সুযোগ সুবিধা কাজে লাগানোর জন্য আমন্ত্রণ জানান। সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে হাকান ফিদান বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারের ব্যাপারে তুরস্কের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুটিকে আন্তর্জাতিক আলোচ্য সূচিতে রাখতে এবং এই সংকটের একটি স্থায়ী সমাধানের আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে তুরস্ক নিবিড় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। এর আগে তুরস্ক বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষার ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। তথ্য সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে চলচ্চিত্রের মতো শক্তিশালী মাধ্যম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি গতকাল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর আগাঙ্গয়ে জাতীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে গ্লোবাল ট্রেড অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ফিল্ম ফেস্টিভ্যাল এর সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, সমাজ পরিবর্তনের সুদূরপ্রসারী বার্তা থেকে এমন চলচ্চিত্রকে সরকারের অনুদান প্রক্রিয়ায় অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি গতকাল চট্টগ্রাম সার্কিট হাউজের পাশে অবস্থিত জাদুঘরটি পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির কারণে অবহেলা ও অযত্নে পড়ে থাকা ঐতিহাসিক স্থাপনাকে আবারও তার সহমহিমায় ফিরিয়ে আনা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল ৩টায় সংসদের অধিবেশন শুরু হবে। এই অধিবেশনের অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। এদিকে জাতীয় সংসদের এই অধিবেশন উপলক্ষে আজ থেকে রাজধানীর শেরেবাংলানগর ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা সমাবেশ, মিছিল, বিক্ষোভ সহ নানা কার্যক্রম নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। গতকাল ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রাত ১২টা থেকে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় সকল প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ক্ষতিকারক ও দূষণীয় বস্তু বহন নিষিদ্ধ থাকবে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং এর প্রতিবেশী দেশগুলোতে আতঙ্ক সৃষ্টিকারী ইবোলা প্রাদুর্ভাব মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আফ্রিকান ইউনিয়নের জনস্বাস্থ্য বিভাগ যৌথভাবে ৫১ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের একটি পরিকল্পনা চালু করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আফ্রিকার রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ কেন্দ্র গতকাল জানায়, এ পরিকল্পনাটি জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত চলবে। গত ১৫ই মে কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলে এই প্রাদুর্ভাবের ঘোষণা দেওয়া হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী কঙ্গোতে এ পর্যন্ত ৬৪ জনের প্রাণহানি সহ ৩৮১ জন নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন। ইউরোপের মাটিতে নিজের প্রথম ফিফা স্বীকৃত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গতকাল রাতে সান মারিনোকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ২-১ গোলে পরাজিত করেছে। বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেন তপু বর্মন। এদিকে আজ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধে ৭:৩০টায় শিরোপা নির্ধারণী এই ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: সকাল ৯:০৫ বাংলাদেশ বেতার খুলনা।

0: জ্যৈষ্ঠের এই মিষ্টি সকালে যে যেখান থেকে আমাদের রূপালী রাজকীয় আয়োজন শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান আছেন সকলকে শুভ সকাল জানিয়ে আজকের শুরু করছি রূপালীর আয়োজন। এই রূপালীর আয়োজনে আজ আমরা আছি পুরোটা সময় জুড়ে, আমি নুসরাত শায়লা
1: এবং আমি মৌমিতা সাহা।
0: হ্যাঁ, আর প্রকৌশল সহযোগিতায় ঠিক এই মুহূর্তে আমাদের সাথেই আছেন শেখ আমির হোসেন। আর আমাদের এই আজকের এই অধিবেশন তত্ত্বাবধান করছেন আসমাউল হোসনা। তো শ্রোতা বন্ধুরা, চলুন আমাদের এই আজকের আয়োজনটি কেমন হয় শুনে নিই। আমাদের আজকের আয়োজনে কিন্তু থাকছে আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ধরনের ছায়াছবির গান, আরও থাকছে ফোন ইন
1: প্রোগ্রাম।
0: হ্যাঁ, যে ফোনের সঙ্গে সংযুক্ত হতে পারেন আপনিও, আর নম্বরটি নিশ্চয়ই জানেন। তারপরেও আরো একবার মৌমিতা যদি বলে দেয়,
1: 0197412170 এই নম্বরে।
0: ঠিক তাই, তো এই নম্বরটিতে কথা হবে আপনাদের সাথে, আর হবে অনেক অনেক গান। তো গান শুনতে চাইলে আমরা প্রথমেই চলে যাব বধু বিদায় ছায়াছবি থেকে নিয়ে একটি গান শুনবো আমরা। আর এই গানটি শুনবো শিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। আর এই গানটি কে শুনতে চেয়েছেন?
1: মিলন বাবু, বয়রাবাজার খুলনা থেকে।
0: তো চলুন, মিলন বাবু নিশ্চয়ই আছেন আপনি আমাদের সাথে, আর শুনে নিন আপনার পছন্দ করা এই গানটি।

এবারে শুনবেন অবাঞ্ছিত ছায়াছবি থেকে গান সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন আফজাল মোল্লা দেওয়াতলা বটিয়াঘাটা থেকে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা আছেন রূপালীর আয়োজনে, শুনছেন বিভিন্ন ছায়াছবির গান, আর যেগুলো আপনাদেরই পছন্দ করা। আর এবারে রূপালীর আয়োজনে যে গানটি আমরা শুনব, সেই গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম ঢেওয়াতলা বটিয়াঘাটা থেকে। আর আপনি শুনতে চেয়েছেন বাবা কেন চাকর ছায়াছবি থেকে নিয়ে একটি গান খালিদ হাসান মিলুর কণ্ঠে। আর একটি কথা জানিয়ে রাখতে চাই, এই গানটির পরে কিন্তু আমরা ফিরব ফোন ইন প্রোগ্রামে। তো আপনারা যারা ফোন সেটের সামনে অপেক্ষমান আছেন, তারা তৈরি হয়ে যান, এই গানটির পরেই আপনাদের সাথে ফোনে কথা হবে। আর আপনারা আপনাদের পছন্দ করা গানের অনুরোধ আমাদের কাছে পাঠিয়ে দিতে পারবেন, জানাতে পারবেন। তারপরে ফোন নাম্বারটি আরও একবার জানিয়ে রাখতে চাই,
1: 01974121970 এই নম্বরে।
0: তো আমরা কথা বলবো তখন, তার আগে চলুন শুনে নিই।

0: হ্যাঁ বন্ধুরা, আমাদের মতো কিন্তু এত সুখী আর কারো জীবন নয়, কারণ আমরা আপনাদের সাথে কথা বলতে পারি আর শ্রোতা বন্ধুরা আপনাদের অনেক অনেক ভালোবাসা আমরা পাই। তো এরকমের ভালোবাসা পাওয়ার একটি মাধ্যম ফোন ইন প্রোগ্রাম, এবং সেই প্রোগ্রামের কথা আমরা একটু আগেই বলেছিলাম। এবং দেখতে দেখতে কিন্তু ফোন চলেও এসেছে, আমরা নিয়ে নিতে চাই প্রথম কলটি। কে আছেন?
1: হ্যালো,
0: হ্যালো, শুভ সকাল। জি, কোন গান শুনতে চান? আচ্ছা ঠিক আছে, অনুপ মণ্ডল ছিলেন দাকপের বন্ধু, আপনি থাকুন আমাদের সাথে, আমরা চেষ্টা করব আপনার পছন্দ করা গান শুনিয়ে দেবার জন্য। তবে আজকে হয়তো সম্ভব হবে না, আমরা চেষ্টা করব অন্য একদিন যে কোনো সময় আপনার পছন্দ করা গান শুনিয়ে দেবার জন্য। আরও একটি ফোন কল চলে এসেছে, কে আছেন?
2: হ্যালো,
3: হ্যালো, আবু ডুমুরিয়া থেকে কাসিম সর্দার কথা বলছি।
2: কাসিম সর্দার বলুন।
3: আমার সিটি তো মোটে পড়াই হচ্ছে না, মনে হয় তাহলে কত অভিযোগ দিতে হবে না। যাই হোক, গান শুনতে চাই সততা ছবি থেকে, রুনা লায়লা ও এন্ড ফিজা কন্টে, গানের শিওর আছে মনে নেই আমার।
2: আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।
0: এই যে আপনি যে মনে না রেখে কথাটা বললেন, আমাদেরও কিন্তু এরকমের একটু কষ্ট লাগলো যে আপনি এরকমের একটা অভিযোগ করলেন আমাদের বিরুদ্ধে। আমরা কিন্তু আমাদের হাতে চিঠি আসলে আমরা সেটি পড়ার চেষ্টা করি। আজকে কিন্তু কোনো চিঠির গান ছিল না, যার কারণে আমরা কিন্তু কারো চিঠি পড়তে পারিনি। নিশ্চয়ই আপনার মনের কষ্ট এরপর থেকে লাঘব হবে, আপনি যেহেতু আমাদের সাথে ফোনে কথা বলতে পেরেছেন, আপনার পছন্দ করা গানের অনুরোধ আমাদের কাছে পাঠাতে পেরেছেন। তো সাথে থাকুন, আমরা দেখে নিই পরের ফোনটিতে কে আছেন। হ্যালো,
4: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে?
4: শুভ সকাল আপু, ভালো আছেন?
0: জি শুভ সকাল, আপনাকেও।
4: কথা বলতেছি মোহাম্মদ ইসলামউদ্দিন।
0: জি,
4: শৈলকুপা থেকে।
0: ইসলামউদ্দিন শাহবাজপুর?
4: জি,
0: শৈলকুপা।
4: ইসলামউদ্দিন শাহবাজপুর শৈলকুপা থেকে,
0: মানে ঝিনাইদহ।
4: জি,
0: আচ্ছা, তো কোন গান শুনতে চান আপনি আজকে?
4: আমাকে শোনাবেন শ্রাবণ মেঘের দিন, সাতবে থেকে শুভিনন্দন কণ্ঠে।
0: হুম, একটা ছিল
4: মেঘের দিন, সাতবে থেকে শুভিনন্দন কণ্ঠে গান শোনাবেন।
0: জি, এই একটা ছিল সোনার কন্যা, ওই গানটি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য। ঝিনাইদহর বন্ধু ছিলেন আমাদের সাথে, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা কিন্তু আপনাদের পছন্দ করা গানের তালিকা করে নিচ্ছি। আর একটি ফোন কল চলে এসেছে, কে আছেন?
2: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আমরা সকলে ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। আচ্ছা, আপনার পছন্দের গান শুনেছেন আজকে? সজন, আচ্ছা ঠিক আছে, আপনিও ভালো থাকবেন আর এইভাবেই আমাদের সাথেই থাকবেন।
0: ঠিক তাই, 01974121970 এই নম্বরটিতে আছেন আপনারা, আমরা কিন্তু আছি আপনাদের সাথে। কোন কোন গান আপনারা শুনতে চান সেই ছায়াছবির গানগুলো আমরা কিন্তু লিখে নিচ্ছি, আর এর পরবর্তী যে কোনো অনুষ্ঠানে আমরা কিন্তু ওই গানগুলোই প্রচার করে থাকি। আপনাদের পছন্দ করা গানগুলো দিয়ে কিন্তু আমাদের আয়োজন সাজানো হয়ে থাকে। তো আশা করি কেউ আশাহত হবেন না, কেউ মন খারাপও করবেন না। আরও একটা ফোন কল চলে এসেছে, নিয়ে নিতে চাই, কে আছেন? শুভ সকাল, কে বলছেন? জি পলাশ দাদা, কোন গান শুনতে চান? হ্যাঁ, আপনি আমাদের নিয়মিত শ্রোতা, আমাদের কিন্তু মুখস্থ হয়ে গেছে যে পলাশ কুমার সরকার। জি ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। কোন গান শুনতে চান আজকে? আচ্ছা ঠিক আছে, মন মানে না ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন আমাদের নিয়মিত বন্ধু, আমরা চেষ্টা করব আপনার যে কোনো একটি পছন্দের গান শুনিয়ে দেওয়ার জন্য। আরো একটি ফোন কল চলে এসেছে, কে আছেন?
2: হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, নিত্যানন্দ দা বলুন। হুম, খোকা বলে ডাকো। আচ্ছা ঠিক আছে, অবশ্যই শোনানোর চেষ্টা থাকবে, সাথেই থাকুন।
0: অজান্তে ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন ইন্দু কিশোরের কণ্ঠে। আর একটি ফোন কল চলে এসেছে, আমরা দেখে নিতে চাই কে আছেন ওখানে। হ্যালো, জি হ্যালো, কে বলছেন, কোথা থেকে? আদাব, কে বলছেন? হ্যাঁ, আমরা দুজনেই খুব ভালো আছি, আপনিও ভালো আছেন নিশ্চয়ই?
4: খুবই ভালো আছি।
0: জি,
4: খুলনা রায়ের মহল বাজার থেকে।
0: জি,
4: মকরন্দ মণ্ডল দোকানদার।
0: জি মকরন্দ দাদা, আজকে কোন গান শুনতে চান? আচ্ছা, ঠিক আছে। আজকেও কিন্তু আমরা পুরনো ছায়াছবির গানগুলোই কিন্তু বেশি শুনছি, তাই না? একটু পুরনো গান, 80 বা 90 দশকের গানগুলো আমরা শুনছি, তো আশা করছি আজকেও আপনাদের ভালো লাগবে, ভালো লাগছেও। আর একটি ফোন কল চলে এসছে, কে আছেন ও প্রান্তে?
2: হ্যালো, জি, কে রয়েছেন, কোথা থেকে? শুভ সকাল।
5: আমি নিখিল বিশ্বাস, উত্তর বিল বাংলা, আরো একটা করলাম।
2: আচ্ছা নিখিল দাদা, বলুন। যে কোনো একটি গান, তাই তো? আচ্ছা ঠিক আছে, অবিচার ছায়া ছবি থেকে যে কোনো একটি গান।
0: উত্তর বিল পাবলা। তো আরো একজন ফোন কলে আছেন, আমরা দেখে নিতে চাই কে আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ, আপনাকেও শুভ সকাল, আর আমরা দুজনেই খুব ভালো আছি। জি, পাংশা রাজবাড়ি থেকে। কাটিনি ভাই, এটা কেটেই গেছে, হয়তো নেটওয়ার্কের সমস্যা। যাই হোক, আপনি আবার যে ফোন করেছেন এবং সুযোগ পেয়েছেন। হ্যাঁ, আপনি বলুন কোন গান? প্রিয় শত্রু। জি, আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু, আচ্ছা, শুধু খোকন সরকারের জন্য শুভেচ্ছা, আমরা এই যে এত সবাই আছি, আরো আরো অনেক শ্রোতা বন্ধুরা আছে, সবার জন্যই আপনার শুভেচ্ছা আমরা পাঠিয়ে দিলাম। আর আর একটি ফোন কল নিয়েই আমরা না হয় ফোন ইন প্রোগ্রাম শেষ করি, তাই না? এই ফোন শেষ ফোন কলটিতে কে আছেন?
2: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নামটি বলবেন শ্রোতা বন্ধু?
0: কি খান?
4: রবিউল খান।
0: রবিউল খান, জি
2: রবিউল খান, বলুন।
0: ঠিক আছে, আবারও বললেন যেহেতু, আমরা লিখে নিচ্ছি, উজান ভাটি ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন, আমরা আপনার পছন্দ করা গান শোনানোর চেষ্টা করব নিশ্চয়ই, তো সাথে থাকবেন তার জন্য আমাদের। আচ্ছা, আর একটি ফোন কল কিন্তু চলে এসেছে, আমরা না হয় এই ফোন কল নিয়ে শেষ করি যেহেতু চলে এসেছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে? রিয়া। হ্যাঁ, কোন গান শুনতে চান? আচ্ছা, একটা ছিল সোনার কন্যা শুনতে চেয়েছেন,
2: শ্রাবণ মেঘের দিন।
0: আচ্ছা ঠিক আছে, আমরা অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনার কাছ থেকে আপাতত বিদায় নিচ্ছি, এবং সমস্ত শ্রোতা বন্ধুদের কাছ থেকেও আপাতত বিদায় নিচ্ছি ফোন ইন প্রোগ্রাম থেকে। কিন্তু আমরা কিন্তু কোথাও যাচ্ছি না, আমরা আছি আপনাদের সাথে, আর গান শুনব আবারও। আর এবারে কোন গান শুনব?
2: প্রাণ সজনী ছায়াছবি থেকে এবারে গান শুনব ইন্দু কিশোরের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন ভেড়ামারা কুষ্টিয়ার বন্ধু এম ডি ওয়াহিদুজ্জামান।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজন আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার

0: খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই দশটি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে, এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে?
0: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে দশটি উপজেলার নাম বললাম, সেই দশটি উপজেলার দশটি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
0: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
1: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
0: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই পাঁচটি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
0: হ্যাঁ, অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো?
0: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
0: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
0: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
0: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোনো কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
0: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায়, তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
0: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোনো কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
0: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায়, তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
0: ধন্যবাদ আপনাকে।

প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবি থেকে গান। আর এবারে শোনাব সাহেব নামে গোলাম ছায়াছবি থেকে গান, যুগলে কণ্ঠ দিয়েছেন এসআই টুটুল ও মিলা। আর গানটি শুনতে যে অনুরোধ করেছিলেন রেণু মাগুরা থেকে।

0: বন্ধুরা, আপনারা কিন্তু আছেন আমাদের সাথে রূপালীর আয়োজনে। রূপালীর আয়োজনে কিন্তু আমরা আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান শোনাচ্ছি। আশা করছি আপনাদের এই আয়োজনের গানগুলো শুনতে ভালোই লাগছে। আর আমরা কিন্তু আরও একবার ফোন ইন প্রোগ্রামে আপনাদের সাথে যুক্ত হতে চাই। আর এই ফোন নাম্বারটি নিশ্চয়ই জানেন, তারপরেও আরও একবার জানিয়ে রাখতে চাই, 01974121970 এই নম্বরটিতে ফোন করতে পারেন। এবং কথা বলতে বলতেই কিন্তু ফোন চলে এসেছে।
1: হ্যালো, শুভ সকাল, কে রয়েছেন? হ্যাঁ, দীপঙ্কর দা বলুন। আচ্ছা ঠিক আছে,
0: অসংখ্য ধন্যবাদ। এই ছায়াছবিটা কিন্তু একসময় অনেক জনপ্রিয় হয়েছিল এবং হাউসফুল হয়েছিল আমার যতটুকু শোনা। তো আশা করছি আমরা আপনার পছন্দ করা গান শুনিয়ে দিতে পারবো, তবে আজকে হয়তো না। আরো একটু আরেকটা ফোন কল চলে এসেছে, যেহেতু আমরা নিয়ে নিতে চাই। হ্যালো হ্যালো, জি কে বলছেন? শুভ সকাল। মধুবালা ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য। সাথে থাকুন, আর আমরা চেষ্টা করব আপনার পছন্দ করা গান শুনিয়ে দেবার জন্য। আরো একটি ফোন কল চলে এসেছে, কে আছেন?
1: হ্যালো,
2: নমস্কার।
1: হ্যাঁ, আমরা সবাই ভালো আছি খোকনদা, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। আচ্ছা বলুন। আচ্ছা ঠিক আছে, অবশ্যই শোনাবো, সাথেই থাকুন।
0: আমরা আরো একটি ফোন কলে যুক্ত হতে চাই এবং ফোন কলটিতে কে আছেন ও প্রান্তে জেনে নিতে চাই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে? জি মিলন দাদা, কোন গান শুনতে চান?
2: আমার পছন্দের ছবি হাজার বছর ধরে, সুখী ও মুক্তি গানের কথা তুমি শুনতে বিদেশ সাপ্লার ফুল নাকি আমার মন।
0: বাহ,
2: চমৎকার নিমন্ত্রণ, সাথে আনবেন রূপচন্দ্র ও কপোলদাসকে।
0: আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। আমরা চেষ্টা করব আপনার পছন্দ করা গানটি শুনিয়ে দেবার জন্য। আর এই ফোন কলটির সাথেই কিন্তু আমরা বিদায় নিতে যাচ্ছি আজকের মতো ফোন ইন প্রোগ্রাম থেকে। আমরা আবারও চলে যাব গানে, আর এবারে গান শোনাব চাওয়া থেকে পাওয়া, এই ছায়াছবি থেকে। আর দ্বৈত কণ্ঠে গিয়েছেন কনক চাপা ও খালিদ হাসান মিলু।
1: আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন আমাদের কাছে ফতেপুর মহেশপুর থেকে জ্ঞানেন্দ্র পাল।

0: প্রিয় অভিভাবকবৃন্দ ও সুধীজন, আমার সালাম এবং শুভেচ্ছা নিন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। আমাদের সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে 12 এপ্রিল 2026 থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং ময়মনসিংহ বরিশাল সিটি কর্পোরেশনে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের বিনামূল্যে এক ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এরপর 20 এপ্রিল 2026 থেকে দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমাদের শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে এক ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হোক।
1: রূপালীর আয়োজনের সবশেষ গানটি শুনবেন বড় ভালো লোক ছিল এই ছায়াছবি থেকে এন্ড্রু কিশোরের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন রেজাউল বালিয়া তালা থেকে।

0: এই গানটির সাথে শেষ হলো রূপালীর আজকের আয়োজন। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি মৌমিতা সাহা
1: এবং আমি নুসরাত শায়লা।
0: অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল সহযোগিতায় শেখ আমির হোসেন ও আহমেদ হাসান। অনুষ্ঠানটির প্রযোজনা করলেন মোহাম্মদ মামুন আক্তার।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আজকের পালার অনুষ্ঠান ঘোষণায় ছিলাম মৌমিতা সাহা এবং আমি নুসরাত শায়লা। অধিবেশন তত্ত্বাবধান করলেন আসমাউল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে ছিলেন শেখ আমির হোসেন এবং আহমেদ হাসান। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।

বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টসে, এবং একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টসে। এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে অনুষ্ঠান ঘোষণায় নুসরাত শায়লা এবং আমি মৌমিতা সাহা, অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হুসনা, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন শেখ আমির হোসেন ও আহমেদ হাসান। শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি রওশন কবির। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল ৩টায় সংসদের অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। এদিকে জাতীয় সংসদের এই অধিবেশন উপলক্ষে আজ থেকে রাজধানীর শেরেবাংলানগর ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা সমাবেশ মিছিল বিক্ষোভ সহ নানা কার্যক্রম নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। গতকাল ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রাত ১২টা থেকে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় সকল প্রকার অস্ত্রশস্ত্র বিস্ফোরক দ্রব্য ক্ষতিকারক ও দূষণীয় বস্তু বহন নিষিদ্ধ থাকবে। ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ সকালে রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মশার লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে সেখানকার সংশ্লিষ্টদের জরিমানা করা হবে। এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের রক্তক্ষরণেরও আশঙ্কা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সম্পর্কে আগে থেকেই সচেতন হতে হবে। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ডেঙ্গুর জন্য ডিএসসিসির ৬৩টি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ, এছাড়া ২৮টি ওয়ার্ড অধিক ঝুঁকিপূর্ণ। জনগণ ও সিটি কর্পোরেশনের সম্মিলিত প্রয়াসেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, দেশের ৬৫% মানুষের বিদ্যুতের দাম বাড়ানো হয়নি, অর্থাৎ ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের মূল্য বাড়ানো হয়নি। তিনি আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। আগামী বাজেটে জ্বালানি খাতে ৪১,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, পরিবহন খাত ও সাধারণ মানুষের কথা বিবেচনায় ডিজেলের দাম বাড়ানো হয়নি। সুদানের কাদগলিতে জাতিসংঘের আবেই অঞ্চলের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে দায়িত্ব পালনকালে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করেছে জাতিসংঘ। গতকাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস নিহতদের পদক জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে তুলে দেন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সাহস, আত্মত্যাগ ও দায়িত্বনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ এ পদক দেওয়া হয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানি শহর সিরি কোকেশম দ্বীপে মার্কিন হামলার জবাবে তারা এই অঞ্চলের শত্রু ঘাটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানায়, ইরান উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশ কুয়েত ও বাহরাইনের ৭টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, কিন্তু কোনো ক্ষেপণাস্ত্রই তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছতে সক্ষম হয়নি। এর আগে মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর দিকে উৎক্ষেপণ করা ৪টি ড্রোন ভূপাতিত করে এবং কেশম দ্বীপে ইরানের দক্ষিণাঞ্চলীয় গেরুকে অবস্থিত ইরানি উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় আঘাত হানে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গতকাল দক্ষিণ লেবাননের জেবদিনে ইসরায়েলি হামলায় একজন চিকিৎসক কর্মী সহ ৫ জন নিহত হয়েছে। লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও দেশটিতে ইসরায়েলের বোমা বর্ষণ অব্যাহত রয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনীর গুলিতে অধিকৃত পশ্চিম তীরে ৭ মাস বয়সী একটি ফিলিস্তিনি শিশু নিহত এবং তাদের মা বাবা আহত হয়েছে। ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণ করলে হতাহতের এই ঘটনা ঘটে। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস জানিয়েছে, এ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ফিলিস্তিনিদের জীবনের প্রতি ইসরায়েলের তীব্র ঘৃণায় প্রমাণিত হয়েছে। খেলার খবর ফুটবল। ইউরোপের মাটিতে নিজেদের প্রথম ফিফা স্বীকৃত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গতরাতে সান মেরিনোকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ২-১ গোলে পরাজিত করেছে। বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেন তপু বর্মন। এদিকে আজ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যে ৭টায় শিরোপা নির্ধারণী এই ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা ও বগুড়া অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা ও বগুড়া অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও এর আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রশ্রোতা, জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। ইসলাম ও জীবন, মাসলা মাসাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান বিকেল 3:30। মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা মনীষা শুনতে পাবেন সন্ধে 6:10। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ বেলা 1:05। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনতে পাবেন দুপুর 12:15, শিল্পী সাবিনা ইয়াসমিন। এছাড়াও দেশাত্মবোধক গান শুনতে পাবেন রাত 8:55 এবং রাত 9:20। আধুনিক গান বর্ণালী অনুষ্ঠানে বিকেল 3:05। এছাড়া দুপুর 12:30 মোহাম্মদ তোফাজ্জেল হোসেনের কণ্ঠে এবং দুপুর 2:40 জামিউর রহমান লেমনের কণ্ঠে শুনতে পাবেন আধুনিক গান। নজরুল সঙ্গীত শুনবেন আঞ্জুম আফরোজ মালার কণ্ঠে দুপুর 12:20। রবীন্দ্রসঙ্গীত ফারহানা ইয়াসমিন শাওনের কণ্ঠে শুনতে পাবেন দুপুর 2:30। পল্লীগীতি দুপুর 12:40, শিল্পী শাকিলা সুমি। লোকগীতি শুনতে পাবেন দুপুর 2:50 শিরিনা আক্তারের কণ্ঠে। ছায়াছবির গান শুনতে পাবেন বিকেল 4:05। এছাড়া FM 88.8 MHz NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা এখনই শুনতে পাবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি নাসিমা আক্তার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী বলেছেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ুর সহনশীল কর্মসূচি বাস্তবায়ন আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব অপরিসীম। তিনি গতকাল মাগুরার মোহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ আগামী পাঁচ বছর 25 কোটি বৃক্ষরোপণ, 20,000 কিলোমিটার নদী ও খাল পুনঃখনন, 10,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন এবং বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের কাজ করছে সরকার। তিনি আরও বলেন, পরিবেশ দূষণের উৎসসমূহ যথাযথভাবে চিহ্নিত করার সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় জিইএফ এর লক্ষ্য ও অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল 3টায় সংবাদ সংসদ অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। এদিকে জাতীয় সংসদের এই অধিবেশন উপলক্ষে আজ থেকে রাজধানীর শেরে বাংলা নগর ও আশেপাশের বিভিন্ন এলাকায় সভা সমাবেশ, মিছিল, বিক্ষোভ সহ নানা কার্যক্রম নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিইএফ খুলনা জেলা শাখার উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা গতকাল ডিইএফ নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এতে প্রধান অতিথি ছিলেন। খুলনা জেলা শাখার প্রকৌশলী মাসুম মাহমুদের সভাপতিত্বে সংগঠনটির খুলনা জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতা ও প্রকৌশলীবৃন্দ সময় উপস্থিত ছিলেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মার মঙ্গল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। ডেঙ্গু রোগ প্রতিরোধে বাগেরহাট 250 শয্যা হাসপাতাল চত্বরে আজ মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক, চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে এই উপলক্ষে সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে হাসপাতালের চারপাশে ফগার মেশিন দিয়ে স্প্রে করা হয়। এদিকে ডেঙ্গু রোগ প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা আজ মাগুরার শালিখা উপজেলার পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া মশার বংশ বিস্তার রোধে করণীয়, মশার কামড় থেকে রক্ষা পাওয়ার উপায়, ডেঙ্গুর লক্ষণ ও প্রাথমিক সতর্কতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সভায় সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে এর আয়োজন করে। খুলনা অঞ্চলের চার জেলায় চলতি অর্থ বছরে 2025-26 বোরো জাতের ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা 18,15,424 মেট্রিক টন। এর বিপরীতে সরকার ঘোষিত প্রতি কেজি ধানের মূল্য 36 টাকা দরে এবার 6,535,52,82,000 টাকা বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলে বর্তমানে বোরো ধানের কর্তনের গড় পরিমাণ 81%। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরে চার জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 2,64,719 হেক্টর জমি, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 18,15,424 মেট্রিক টন। এর মধ্যে খুলনা জেলায় উৎপাদনের লক্ষ্যমাত্রা 4,72,590 মেট্রিক টন, বাগেরহাট জেলায় 4,285,358 মেট্রিক টন, সাতক্ষীরা জেলায় 5,112,12,100 65 মেট্রিক টন এবং নড়াইল জেলায় 3,45,312 মেট্রিক টন। সম্ভাব্য উৎপাদনের বিপরীতে বিক্রির সম্ভাবনা ধরা হয়েছে 6,535,52,82,000 টাকা, এর মধ্যে খুলনা জেলায় 1,701,32,40,000 টাকা, বাগেরহাটে 1,747,28,88,000 টাকা, সাতক্ষীরায় 1,843,79,22,000 টাকা ও নড়াইলে 1,243,12,32,000 টাকা। খেলার খবর ফুটবল। যশোরের চিকুরগাছা উপজেলার কাশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 8-দলীয় অনুপ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় লাউজান স্পোর্টিং ক্লাব 2-0 গোলে কাশীপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এদিকে খুলনা মহানগরীর দৌলতপুর দিয়ানা স্কুল মাঠে গতকালের এক প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা সমর্থক একাদশ ট্রাইবেকারে 5-4 গোলে ব্রাজিল সমর্থক একাদশকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, পাবনা, দিনাজপুর ও বগুড়া অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6:05 ইংরেজিতে।
2: আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এবং সেই সাথে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকেও। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান। গানটির শিল্পী সাবিনা ইয়াসমিন, কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

0: দেশের গানটি শুনলেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আয়োজন ডালিতে এবারে রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী আঞ্জু মাহফুজ মালা।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন আমজুম আফরোজ মালা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রশ্রোতা, আয়োজনডালিতে এখন রয়েছে আধুনিক গান। শিল্পী মোহাম্মদ তোফাজ্জেল হোসেন, প্রথম গানটির গীতিকার রেজাউল করিম।

পরপর দুখানি আধুনিক গান শুনলেন মোহাম্মদ তোফাজ্জল হোসেনের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা, একটি বিশেষ ঘোষণা। আগামী 7 জুন 2026 খ্রিস্টাব্দ রবিবার বিকেল 3টায় ত্রয়োদশ জাতীয় সংসদের 2026 খ্রিস্টাব্দের বাজেটের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং 11 জুন 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকেল 3টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জাতীয় সংসদে 2026-2027 অর্থ বছরের বাজেট বক্তৃতা প্রদান করবেন। এই বাজেট অধিবেশন এবং মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে। একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জ এবং সেই সাথেও শুনতে পাবেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপে। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন পল্লীগীতি, শিল্পী শাকিলা সুমি, প্রথম গানটির রচয়িতা শেখ আব্দুস সালাম।

আল্লাহ পাকে শানে হামদ শুনলেন। আল্লাহ তালার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তালার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো। আল কুরআন, বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচার করা হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: তোমরা দুনিয়াবাসীর ওপর দয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের ওপর দয়া করবেন। যে ব্যক্তি দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদ দূর করে দেবেন। ওই ব্যক্তি পূর্ণ মুমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। আলহাদিস,
3: বাংলাদেশ বেতার খুলনা, এখন বেলা একটার সংবাদ ইংরেজিতে ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: বিজ্ঞাপন তরঙ্গ।
1: দূরে ও কাছে, গ্রামে গঞ্জে, হাটে বাজারে, যে যেখানে বসে আমাদের আজকের এই অনুষ্ঠান শুনছেন, সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাণিজ্যিক কার্যক্রমে অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। প্রিয় শ্রোতা, আজ বিজ্ঞাপন তরঙ্গ অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকব আমি মমতাজ খন্দকার লাবণী,
2: এবং আমি বিশ্বনাথ রায় পলক। এছাড়াও আমাদের সাথে অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন ফাতেমা খাতুন, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ আব্দুল্লাল মামুন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন শেখ আমির হোসেন এবং আহমেদ হাসান। আর শ্রোতা বন্ধুরা, অবশ্যই আপনারা রয়েছেন আমাদের সাথে, পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকবেন, আজকের আয়োজন উপভোগ করবেন, এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি।
1: ঠিক তাই। আর শ্রোতা বন্ধুরা, আপনারা তো জানেনই আপনাদের সাথে আমাদের সরাসরি কথা হবে ফোন ইন অনুষ্ঠানে, আর এই জন্য আপনারা আমাদের কাছে ফোন করতে পারেন 01974121970 এই নম্বরে, গানের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে আমাদের সরাসরি ফোনে কথা হবে। তো পলক, চলে যাই আমাদের প্রথম গানে।
2: প্রথমেই কোন গান থাকছে?
1: আর প্রথমেই শোনাতে যাচ্ছি সহযাত্রী ছায়াছবি থেকে একটি গান, যে গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও এন্ডু কিশোর, এবং শুনতে অনুরোধ করেছেন সুফল বিশ্বাস, রায়ের মহল, খুলনা থেকে।

আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান। হ্যাঁ বন্ধুরা, এমনই একটি গান শুনবো এন্ডু কিশোরের কণ্ঠে, আর এই গানটি নেওয়া হচ্ছে নয়নের আলো ছায়াছবি থেকে। আর শুনতে অনুরোধ করেছেন নিত্যনন্দন, রায়ের মহল খুলনা থেকে।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যেই মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে, পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোনো কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: কৃষক কার্ড সম্পর্কিত তথ্যটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বাণিজ্যিক কার্যক্রমে অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। আর এই অনুষ্ঠানে শুনছেন বিভিন্ন ছায়াছবির গান। আর এবারে আপনাদেরকে শোনাব ঝিনুক মালা ছায়াছবি থেকে একটি গান, যে গানটিতে কণ্ঠ দিয়েছেন এন্ডু কিশোর ও সাবিনা ইয়াসমিন এবং শুনতে অনুরোধ করেছেন আরংঘাটা খুলনার বন্ধু নিখিল।

শ্রোতা বন্ধুরা শুনছিলেন বিজ্ঞাপন তরঙ্গে বিভিন্ন ছায়াছবির গান। আর একটি গানের পরে আমরা চলে যাব আপনাদের সাথে সরাসরি ফোন ইন প্রোগ্রামে। বন্ধুরা, এবারে আপনাদেরকে শোনাবো ঢাকা অ্যাট্রাক্ট ছায়াছবি থেকে একটি গান, যে গানটিতে কণ্ঠ দিয়েছেন মতিন চৌধুরী এবং শুনতে অনুরোধ করেছেন পাংশা রাজবাড়ি থেকে আব্দুর রহমান।

ভাই, সিনেমা শেষ হয়ে গেল, মেয়েটি আমার রিক্সা চেপে বললো, ডার্লিং খুব ক্ষুধা পেয়েছে, গেলাম মস্তফা হোটেলে, খুব পোলাও খাইলাম, হঠাৎ দেখি বয় একটা 1,000 টাকার বিল এনেছে, বিল না

0: বাংলাদেশে বসবাসরত আমার প্রিয় অভিভাবক বৃন্দ ও সুধীজন ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশু আগামী দিনে জাতির ভবিষ্যৎ। বাংলাদেশ সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে আপনারা অবগত আছেন, চলতি মাসের ৫ তারিখে বাংলাদেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় আমরা এর মধ্যে হামের টিকাদান কর্মসূচি শুরু করেছি এবং এটা চলছে। আপনারা আরো আনন্দিত হবেন যে আগামী ২০ এপ্রিল ২০২৬ থেকে দেশব্যাপী ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্যে এক ডোজ টিকাদান, অর্থাৎ হামের এক ডোজ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছি। একটি সুস্থ প্রজন্ম ও রোগমুক্ত বাংলাদেশ গঠনে শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে এক ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
1: হ্যাঁ সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কথা দিয়েছিলাম গানের ওপারে ফিরব আপনাদের সাথে, সরাসরি সংযুক্ত হব ফোন ইন প্রোগ্রামে। আমাদের সাথে কথা বলার ফোন নম্বরটি হচ্ছে ০১৯৭৪১২১৯৭০।
2: বন্ধুরা আপনারা আমাদের কাছে ফোন করতে পারেন। দেখি চলে এসেছে একটি ফোন, কি আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম। আমার ভাইয়া আপু ভালো আছেন?
2: জি আমরা ভালো আছি, কি বলছেন? হ্যালো, হ্যাঁ
3: কথা বলছি মোহাম্মদ বুলবুল আহমেদ।
2: বুলবুল আহমেদ ভাই, ভেড়া মারা কুষ্টিয়া থেকে, আপনার পছন্দের গান কিন্তু আজকে আছে, আপনি পুরোটা সময় জুড়ে থাকবেন। আচ্ছা ঠিক আছে বন্ধু, অবশ্যই আমরা চেষ্টা করব, আর এই জন্য আপনি আমাদের সাথে থাকবেন। আর চলে যাব আবারও ফোনে। হ্যালো হ্যালো, শুভ দুপুর, কে বলছেন কোথা থেকে?
3: কথা বলছি পলাশ কুমার সরকার।
2: জি আমরা সবাই ভালো আছি পলাশ দা, বলুন কোন গান শুনতে যাচ্ছেন?
3: আগুনের
2: আচ্ছা ঠিক আছে, অন্তরে অন্তরে ছায়াছবি গান শুনতে চেয়েছেন, ও দাদি ও দাদি আমি তোমার দিবানা, পলাশ। ঠিক আছে, অবশ্যই চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। আর চলে যাব আরো একটি ফোনে। হ্যালো আসসালামু আলাইকুম, শুভ দুপুর, বলুন রায়ের মহলের বন্ধু। বুঝতে পেরেছি অনুবিশ্বাস, বলুন।
4: গান শুনতে চাই আনন্দ অশ্রু ছায়াছবি থেকে সালমা জাহানের কণ্ঠে। উত্তরে ভয়ঙ্কর দখল, দক্ষিণে না জয় মঙ্গল, এগানটি শোনাবেন।
2: আচ্ছা অনুবিশ্বাস, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য, আর আমরা চেষ্টা করব। বন্ধুরা এরপরে চলে যাই আর একটি ফোনে।
3: ওয়ালাইকুম
2: আসসালাম,
3: রেজাউল,
2: রেজাউল
3: তালা থেকে,
2: বলুন।
3: আমার গান শোনাবার রাজধানীর বুকে তালাক মাহমুদ শিল্পী, তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি।
2: আচ্ছা ভালো থাকেন? ঠিক আছে, আপনিও ভালো থাকবেন বন্ধু। বন্ধুরা শুনছেন ফোন ইন প্রোগ্রাম, আপনাদের সাথে আমাদের সরাসরি কথা বলার অনুষ্ঠান, আপনাদের পছন্দ করা গানের অনুরোধের অনুষ্ঠান। আপনারা অনুরোধ করুন আমাদের কাছে, দেখি কি আছেন।
5: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
5: আপুরা ভালো আছেন আপনারা সবাই?
2: জি ভালো আছি।
5: হ্যাঁ আমি মোহাম্মদ লুৎফর রদ্দার বড়গুড়া পাংশা থেকে বলছি।
2: জি
5: আমার শুভেচ্ছা বন্ধু মিলন কুমার মন্ডল ও কখন সরকার, আমি গান শুনতে চাই। নবীনাম পুলি শিল্পী এলাকা রুনালা জানুয়ারি ফেব্রুয়ারি মন্ডা জমে পড়ি। এই গানটা শোনাবেন, ভালো থাকবেন।
2: আচ্ছা ঠিক আছে, আপনিও ভালো থাকবেন বন্ধু লুৎফর লুৎফর রহমান। এরপরে চলে যাব আরো একটি ফোনে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই খুব ভালো আছি বন্ধু, আপনি কেমন
5: আছেন?
2: মাগুরা থেকে নায়েব মল্লিক।
5: নাম কুলি।
2: কুলি, আপনিও শুনতে চাচ্ছেন?
5: আচ্ছা,
2: আপনিও শুনতে চেয়েছেন কুলি ছায়াছবির কিন্তু অন্য আরেকটি গান। বন্ধুরা চলে যাব আরো একটি ফোনে, দেখি এরপর কে আছেন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম।
5: শুভ দুপুর।
2: শুভ দুপুর, শুনতে পাচ্ছি বন্ধু, বলুন কোন গান?
5: আমি তুহিন।
2: হ্যাঁ,
5: গোলাপনগর কুষ্টিয়া থেকে আপু।
2: আচ্ছা তুহিন ভাই, বলুন কোন গানটি শুনবেন?
5: বুলবুল ভাইয়ের দে অনুরোধ।
2: হ্যাঁ,
5: ওই লুটোরা ছায়াছবি থেকে আমাকে যে কোনো একটা গান শোনাবেন।
2: আচ্ছা,
5: আমি তুহিন গোলাপনগর কুষ্টিয়া থেকে।
2: বুঝতে পেরেছি, গোলাপনগর কুষ্টিয়া থেকে তুহিন ভাই শুনতে চেয়েছেন লুৎফর ভাইয়ের পছন্দের গানটি। আচ্ছা ঠিক আছে, আমরা চেষ্টা করব। এরপরে চলে যাব আরো একটি ফোনে। হ্যালো, আসসালামু
5: আলাইকুম। নমস্কার,
2: কে বলছেন?
5: ফুকন চন্দ্র, দিকোলা, পাংখালা।

0: আমার সাথে আমার সুবিধা সাথে দাদা জন্টু বাইকে,
1: আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমে অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ, আর এই অনুষ্ঠানে আপনারা শুনছেন আপনাদেরই পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। বন্ধুরা, ফোন আসছে, হয়তো একটু সমস্যা হচ্ছে, দেখি কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: জি,
2: আপনি ভালো আছেন?
1: জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কে বলছেন ভাই?
2: জি, আপু কথা বলতেছিলাম রাজমিস্ত্রি।
1: আচ্ছা বন্ধু, অনেক ধন্যবাদ। আর এই ফোনটির সাথে আপাতত শেষ হয়ে গেল ফোন ইন প্রোগ্রাম, আমরা চলে যাব গানে। এরপরে বলো কোন গানটি শোনাবো।
3: এবারে শ্রোতা বন্ধুদেরকে শোনাতে চাই টপ সম্রাট ছায়াছবি থেকে গান মমতাজের কণ্ঠে। আর এই গানটির জন্যে মোহাম্মদ সামাদ বোয়ালমারি ফরিদপুর থেকে আমাদেরকে ফোন করেছিলেন। মাত্র আব্দুস সামাদের সাথে কথা বললাম। আব্দুস সামাদ, আপনার পছন্দ করা গান চলছে, নিশ্চয়ই আপনি রয়েছেন আমাদের সাথে।

সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছিলেন সৈয়দ আব্দুল হাদীর কণ্ঠে গান আরশিনগর ছায়াছবি থেকে। এই গানটি পছন্দ করেছিলেন আফজাল মোল্লা, ডেউয়াতলা বটিয়াঘাটা খুলনা থেকে। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বিজ্ঞাপন তরঙ্গের সাথে, বাণিজ্যিক কার্যক্রম অনুষ্ঠানের সাথে। আর এবারে আপনাদেরকে শোনাতে চাই মাটির ফুল ছায়াছবি থেকে গান, কণ্ঠ দিয়েছেন আলো মারা মিনু। আর এই গানটির জন্যে রাজু কুটিপাড়া যশোর থেকে আমাদেরকে অনুরোধ করেছিলেন।

0: বর্তমান সরকার আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলাসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15 ভাগ। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু
2: বাণিজ্য কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন বেলা দুটোর বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। সংবাদের পর আমরা আবারও ফিরব আমাদের নিজস্ব অনুষ্ঠানে।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি রীনা মমতাজ। প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত এক বৈঠকে সভাপতিত্ব করেছেন। আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায় ভিত্তিক জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কার্যক্রম বিষয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জহিদুল ইসলাম রনি এই তথ্য জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বৈষয়িক জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ বাস্তবতা বিবেচনায় দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির আওতার বাইরে রেখেছে সরকার। তিনি আজ সচিবালয় তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভয়াবহ দুর্নীতি ও লুটপাট হয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে। ব্রিফিংয়ে বিদ্যুৎ ও জ্বালানির সার্বিক পরিস্থিতি তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। আগামী বাজেটে জ্বালানি খাতে 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বলেন, বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে বিরোধী দল ভুল তথ্যের ভিত্তিতে আন্দোলন করছে। ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে 3 মাসের বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মশার লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে সেখানকার সংশ্লিষ্টদের জরিমানা করা হবে। এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের রক্তক্ষরণের আশঙ্কা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সম্পর্কে আগে থেকেই সচেতন হতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল 3টায় সংসদের অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। এদিকে জাতীয় সংসদের এই অধিবেশন উপলক্ষে আজ থেকে রাজধানীর শেরে বাংলা নগর ও আশেপাশের বিভিন্ন এলাকায় সভা সমাবেশ মিছিল বিক্ষোভ সহ নানা কার্যক্রম নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। সুদানের কাদুগলিতে জাতিসংঘের আবেই অঞ্চলের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে দায়িত্ব পালনকালে নিহত 6 বাংলাদেশী শান্তিরক্ষীকে মরণোত্তর ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করেছে জাতিসংঘ। গতকাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নিহতদের পদক জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে তুলে দেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানি শহর সিরিক ও কেশম দ্বীপে মার্কিং হামলার জবাবে তারা এই অঞ্চলের শত্রু ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানায়, ইরান উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশ কুয়েত ও বাহরাইনে 7টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, কিন্তু কোন ক্ষেপণাস্ত্রই তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছতে সক্ষম হয়নি। খেলার খবর ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ আজ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যে 7টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। সব শেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও ফরিদপুর অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া রংপুর, দিনাজপুর, খুলনা, বরিশাল, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ এবং মাদারীপুর অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ৩টায়।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বেলা ২টোর বাংলা সংবাদের পর আমরা আবারও ফিরে এসেছি বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের নিজস্ব অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের আয়োজনমালার বাকি অংশে। শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদেরকে শোনাব মোহাম্মদ খুরশিদ আলমের গাওয়া একটি গান। গানটি যৌতুক ছায়াছবি থেকে নেওয়া হয়েছে আর এই গানটির জন্য মানিক শৈলকুপা ঝিনাইদহ থেকে আমাদেরকে অনুরোধ করেছিলেন।

শ্রোতা বন্ধুরা, এবারে বুলবুল আহমেদ ভেড়ামারা কুষ্টিয়া থেকে আমাদেরকে অনুরোধ করেছিলেন হৃদয়ের আয়না ছায়াছবি থেকে গান শুনতে চেয়ে, আর যে গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদেরকে শোনাবো সাবিনা ইয়াসমিন ও আগুনের দ্বৈত কণ্ঠে গাওয়া গান। গানটি নেওয়া হয়েছে জীবন সংসার ছায়াছবি থেকে। আর এই গানের জন্য লুৎফর জোয়ারদার পাংশা রাজবাড়ি থেকে আমাদেরকে অনুরোধ করেছিলেন। আর শ্রোতা বন্ধুরা, এই গানের ওপারে আমরা ফিরবো আপনাদের সাথে সরাসরি কথা বলার আয়োজন ফোন ইন প্রোগ্রাম নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।

0: শ্রোতা বন্ধুরা, চলুন সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হই। 01974121970 এই হচ্ছে আমাদের সাথে কথা বলার ফোন নাম্বার।
1: দাদা নমস্কার।
0: নমস্কার, কে আছেন?
1: দাদা কথা বলছি জীবন বর্মা থেকে।
0: হ্যাঁ বলুন।
1: নাম পিতামাতা সন্তান, তুমি আরো কথা আছে এই গান।
0: পিতামাতা সন্তান, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আমাদের সাথেই থাকুন। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন সাথে?
2: বলছি ইসমাইল হোসেন, বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে।
0: বলুন ইসমাইল ভাই।
2: ভাই আপু কেমন আছেন? সবাই
0: আমরা ভালো আছি।
2: আমাকে গান শোনাবেন প্রিয়া, আমার প্রিয়া ছবি থেকে এস আই টুটেলের কণ্ঠে নিঃশ্বাস আমার তুমি জানিয়ে দুনিয়া, প্রিয়া আমার প্রিয়া, এই গানটি শোনাবেন।
0: ঠিক আছে, ঠিক আছে।
3: হ্যালো,
1: সালাম আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: কালাম সর্দার, আমবাড়ি মাদারীপুর।
3: কালাম সর্দার ভাই বলুন।
1: উমাদি ছবির গান, মাগো মা ওগো মা তুই আমার কল্লি দেওয়ানা।
3: আচ্ছা ঠিক আছে,
1: গানটা শুনবেন?
3: ঠিক আছে ভাই, ধন্যবাদ, চেষ্টা করব। বন্ধুরা ফোন করতে পারেনি 01974121970 এই নম্বরে আমরা আছি আপনাদের অপেক্ষায় ফোন ইন প্রোগ্রামে। আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমে অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। বন্ধুরা আমরা আপনাদের ফোনের অপেক্ষায় আছি। শ্রোতা বন্ধুরা শুনছেন বিজ্ঞাপন তরঙ্গে, আপনাদেরই পছন্দ করা গান চলে এসেছে। আরেকটি ফোন দেখে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম।
1: নমস্কার।
3: নমস্কার, কে বলছেন? আশা ভালোবাসা ছায়াছবির গান শুনতে চেয়েছেন, ধন্যবাদ বন্ধু, চেষ্টা করবো আমরা, দেখি কি আছেন। হ্যালো,
1: শুভ দুপুর।
3: শুভ দুপুর।
1: আমি একে ফজলুল হক, বাংলা কুষ্টিয়া থেকে।
3: ফজলুল ভাই বলুন।
1: আমাকে শোনাবেন বলবো কথা বাসর ঘরে ছায়া ছবি থেকে যে কোনো একটি গান শোনাবেন।
3: আচ্ছা, ভেড়া মারা কুষ্টিয়া থেকে ফজলুল ভাই বলবো কথা বাসর ঘরে ছবির গান শুনতে চেয়েছেন, অসংখ্য ধন্যবাদ বন্ধু, চলে যাব আরো একটি ফোনে, দেখি কে আছেন।
1: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমি মানিক বলতেছি সৈকুবা থেকে। যৌতুক ছবির গান শোনানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ। মানিক সৈকুবা ভেনাই দা
3: জি, আজকে কোনটা শুনতে চাচ্ছেন?
1: সবুজ সাথী। সবুজ সাথী ছবি যে খোসরানো সাবিনা ইয়াসমিন, সব গুলো মনের মতো ভাবিয়ে নিয়ে দাও, এই শিরোনামে গানটি।
3: আচ্ছা, সবুজ সাথী ছায়াছবির গান শুনতে চাচ্ছেন। বন্ধুরা চলে যাব আরেকটি ফোনে, তারপরে শেষ করব আমাদের ফোন ইন প্রোগ্রাম। দেখি আজ ফোন ইন প্রোগ্রামে সবশেষ কে বন্ধু আছেন।
0: হ্যালো,
4: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
4: কথা বলছি মোসাম্মদ বিটি কাসম বাদুর পুরো কুষ্টিয়া থেকে।
0: হ্যাঁ বলুন।
4: আমাকে গান শোনাবেন সাথে তুমি কার, এই ছবি থেকে যে কোনো একটি গান।
0: ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে থাকুন, অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দ করা গানটি আপনাকে শুনিয়ে দিতে।
3: বন্ধুরা এই ফোন কলটির সাথে আজকের মতো শেষ হয়ে গেল আমাদের ফোন ইন প্রোগ্রাম। যারা আমাদের কাছে ফোন করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চেষ্টা করেছেন কিন্তু কথা হয়নি, নিশ্চয়ই আপনাদের সাথে কথা হবে কোনো না কোনো একদিন কোনো এক অনুষ্ঠানে। চলে যাব পরবর্তী গানে।
0: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদেরকে শোনাতে চাই দিনমোহর ছায়াছবি থেকে গান, খালিদ হাসান মিলু ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। আর এই গানের জন্য জসিম রায়ের মহল খুলনা থেকে আমাদেরকে অনুরোধ করেছিলেন।

সুপ্রিয় বন্ধুরা, গান শুনতে শুনতে সময় হলো আজকের বিজ্ঞাপন তরঙ্গ থেকে বিদায় নেয়ার। আগামীকাল ঠিক বেলা 1:05 আবারও এই অনুষ্ঠান শোনার আগাম আমন্ত্রণ জানাচ্ছি। আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমরা দুজন, সাথে ছিলাম মমতাজ খন্দকার লাবণী এবং আমি বিশ্বনাথ রায় পলক। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন ফাতেমা খাতুন, প্রকৌশল তত্ত্বাবধান করলেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং প্রকৌশল সহযোগিতা ছিলেন শেখ আমির হোসেন এবং আহমেদ হাসান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ দুপুর।

বেলা 2:30 বাংলাদেশ বেতার খুলনা। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্সে এবং একই সাথে FM 88.8 মেগাহার্সে ও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানমালায় এবারে রয়েছে রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত শুনবেন ফারহানা ইয়াসমিন শাওনের কণ্ঠে।

আপনারা এতক্ষণ ফারানা ইয়াসমিন শাওনের কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। আগামী 9 জুন মঙ্গলবার 2026 খ্রিস্টাব্দ থেকে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা এবং বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রামে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের 3টি একদিনের আন্তর্জাতিক ও 3টি টি-20 ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। এই খেলার চলতি ধারা বিবরণী বাণিজ্যিক কার্যক্রম ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্সে, একই সাথে FM 88.8 মেগাহার্সে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানমালায় এবারে রয়েছে আধুনিক গান। আধুনিক গান শুনবেন শিল্পী জামিউর রহমান লেমনের কণ্ঠে। প্রথম গানটির গীতিকার মোখলেসুর রহমান বাবলু।

নৈতিকতা বিষয়ক জিঙ্গেল শুনলাম এবং এর আগে শিল্পী জামির রহমান লেমনের কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন। বেলা দুটো বেজে পঞ্চাশ মিনিট, বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠানমালায় এবারে রয়েছে লোকগীতি। শিল্পী শিরিনা আক্তার, প্রথম গানটির গীতিকার রাধা রমণ।

এতক্ষণ শিরিনা আক্তারের কণ্ঠে পরপর দুখানি লোকগীতি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান বিকেল 3টের বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম, গালা তিনটা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাকিলা পারভিন। প্রধানমন্ত্রী তারিক রহমান নানা কার্যক্রমের যোগদানের মাধ্যমে আজ ব্যস্ত সময় পার করছেন। তিনি আজ সকালে জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত এক বৈঠকে সভাপতিত্ব করেন। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায় ভিত্তিক জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কার্যক্রম বিষয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। এরপর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স নির্মাণ ও সরবরাহ কার্যক্রম সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করতে চায় সরকার। এজন্য দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎ চালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ বাস্তবতা বিবেচনায় দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে বিদ্যুতের মূল্যবৃদ্ধির আওতার বাইরে রেখেছে সরকার। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভয়াবহ দুর্নীতি ও লুটপাট হয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার জ্বালানিতে স্বয়ং সম্পূর্ণতা অর্জনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে। ব্রিফিংয়ে বিদ্যুৎ ও জ্বালানির সার্বিক পরিস্থিতি তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আগামী বাজেটে জ্বালানি খাতে 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে বিরোধী দল ভুল তথ্যের ভিত্তিতে আন্দোলন করছে। ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে 3 মাসের বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মশার লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে সেখানকার সংশ্লিষ্টদের জরিমানা করা হবে। এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের রক্তক্ষরণেরও আশঙ্কা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সম্পর্কে আগে থেকেই সচেতন হতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল 3টায় সংসদের অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। এদিকে জাতীয় সংসদের দ্বিতীয় এই অধিবেশন উপলক্ষে আজ থেকে রাজধানীর শেরেবাংলা নগর ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা সমাবেশ, মিছিল, বিক্ষোভ সহ নানা কার্যক্রম নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। সুদানের কাদুকলিতে জাতিসংঘের আবে অঞ্চলের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে দায়িত্ব পালনকালে নিহত 6 বাংলাদেশী শান্তিরক্ষীকে মরণোত্তর ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করেছে জাতিসংঘ। গতকাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC জানিয়েছে, হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানি শহর সিরিক ও কেশমদ্বীপে মার্কিন হামলার জবাবে তারা এ অঞ্চলের শত্রু ঘাটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানায়, ইরান উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশ কুয়েত ও বাহরাইনে 7টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, কিন্তু কোন ক্ষেপণাস্ত্রই তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হয়নি। খেলার খবর ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ আজ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও ফরিদপুর অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60-80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় নদীবন্দরসমূহকে 2 নম্বর নৌহুঁশিয়ারি সংকেত দুই নম্বর নৌ হুঁশিয়ারির সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া রংপুর, দিনাজপুর, খুলনা, বরিশাল, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ এবং মাদারীপুর অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: ঢাকা বেতার কেন্দ্র থেকে প্রচারিত বেলা ৩টার বাংলা সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠানমালায়। এবারে রয়েছে বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান। বর্ণালী অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন কোহিনুর খানমের কণ্ঠে। গানটির কথা সাজিয়েছেন প্রীতি বিশ্বাস এবং সুর করেছেন সৈয়দ নুরুল ইসলাম মুফতি।

আপনারা বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারের গানটি শুনবেন আব্দুস সবুর খান চৌধুরীর কণ্ঠে। গানটির কথা সাজিয়েছেন হাবিব রহমান এবং সুর করেছেন সৈয়দ নুরুল ইসলাম মুফতি।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা বর্ণালী অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর গাওয়া আধুনিক গান শুনছেন। এবারের গানটির শিল্পী মোহাম্মদ জাকারিয়া। গানের কথা লিখেছেন শিল্পী মলিনা বিশ্বাস। গানের কথা লিখেছেন মোহাম্মদ জাকারিয়া।

শ্রোতা বন্ধুরা, গানটির সুরকার ছিলেন শেখ আলী আহমেদ। শেখ আলী আহমেদের সুরারোপিত আরও একটি গান শুনব এবারে শেখ হাফিজুর রহমানের কণ্ঠে। গানটির কথা লিখেছেন অশোক কুমার দে।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বর্ণালী অনুষ্ঠানের সবশেষ গানটি এবারে আপনাদেরকে শোনাব লাভলি রহমানের কণ্ঠে। গানের কথা লিখেছেন অশোক কুমার দে, সুর করেছেন মোহাম্মদ।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ বর্ণালী অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর গাওয়া আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে মাসলা মাসাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান ইসলাম ও জীবন। উপস্থাপনা করছেন মুফতি সিফাতুল্লাহ।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াসসালাতু আলা আহলিহা আম্মা বাদ। প্রিয় শ্রোতা ভাই বোনেরা, সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। শুরু করছি আপনাদের অত্যন্ত প্রয়োজনীয় শিক্ষামূলক আয়োজন ইসলাম ও জীবন মাসলা মাসাইল ভিত্তিক অনুষ্ঠান। শ্রোতা বন্ধু, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের ইসলামী বিভিন্ন বিষয়ে সমাধান প্রদান করে থাকি। প্রশ্নের সমাধানের জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকেন বিজ্ঞ দুজন আলেম ও মুফতি। আমাদের সঙ্গে আছেন মোহতারাম মুফতি আব্দুল কুদ্দুস, সাথে আছেন মোহতারাম মুফতি ফখরুল হাসান। মোহতারাম, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের শ্রোতা বন্ধুদের পাঠানো বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর প্রদান করতে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আজকের প্রথম প্রশ্ন করেছেন মোহাম্মদ মনসুর আলী, সমাধান ভবন উপজেলা সড়ক কেশবপুর বাজার কেশবপুর যশোর থেকে। তিনি লিখেছেন, হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি প্রাণী অসুস্থ হলে তা জবাই করে খাওয়া যাবে কিনা, এই বিষয়টির সমাধান দেওয়ার জন্য আমি মোহতারাম মুফতি আব্দুল কুদ্দুস সাহেবকে অনুরোধ করছি।
2: ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধু, ইসলামী শরিয়াত মতে জবাইকৃত পশু তথা হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি খাওয়া বৈধ। অসুস্থ অবস্থায় নিয়মতান্ত্রিক পন্থায় এ সকল প্রাণী জবাই করলেও খাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে প্রাণীর অসুস্থতা যদি এ পর্যায়ের হয় যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাহলে সেই অসুস্থ প্রাণীর গোশত না খাওয়াই উত্তম।
1: আপনি আরও লিখেছেন, এক হাঁটুর কাপড় আংশিক সরে গেলে বা উপরে উঠে গেলে তাতে অজু নষ্ট হবে কিনা?
2: শ্রোতা বন্ধু, অজু ভাঙ্গার সুনির্দিষ্ট কিছু কারণ রয়েছে। হাঁটুর উপরে কাপড় উঠে যাওয়া অজু ভাঙ্গার কারণ, এ কথা সেখানে উল্লেখ নেই। সুতরাং হাঁটুর উপর কাপড় উঠে গেলে অজু নষ্ট হয় এ ধরনের কথা বলা যাবে না। তবে হাঁটু ঢেকে রাখা ইসলামী শরিয়াতের গুরুত্বপূর্ণ একটি বিধান, তাই লোকজনের সামনে হাঁটুর উপরে কাপড় না উঠানো উচিত।
1: এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ খাইরুল চিতলমারি বাগেরহাট থেকে। আপনি লিখেছেন, এক ব্যক্তির চোখে অপারেশন হয়েছে, এখন তার চোখে পানি লাগানো নিষেধ, তাই গোসলের সময় গলার উপরে ধোয়া তার জন্য সম্ভব নয়, তেমনি অজুর সময়ও সে চেহারা ধুইতে পারবে না। এখন তার গোসল ফরজ হলে সে কিভাবে গোসল করবে এবং এ অবস্থায় সে কিভাবে অজু করবে?
2: শ্রোতা বন্ধু, ওই ব্যক্তির যতদিন চোখে পানি লাগানো নিষেধ থাকে ততদিন যেহেতু চেহারা ও মাথা ধুতে পারছে না, তাই এ অবস্থায় গোসলের জন্য সে গলা ও ঘাড় সহ নিচের দিকে পুরো শরীর ধৌত করবে, আর চেহারা ও কান সহ পুরো মাথা ভেজা হাত দ্বারা মাসাহ করবে, আর অজুর সময় পুরো চেহারা ভিজা হাত দ্বারা মাসাহ করবে। এছাড়া বাকি অজু যথা নিয়মে করবে, অর্থাৎ হাত পা ধুবে এবং মাথা মাসাহ করবে। এ ধরনের রোগীর জন্য ভেজা হাত দ্বারা ব্যান্ডেজের উপর বা চোখের অংশে মাসাহ করাটা যদি ক্ষতিকর হয় তবে সেক্ষেত্রে ওই অংশ মাসাহ না করলেও চলবে।
1: আপনি আরও জানতে চেয়েছেন কাপড়ে বা শরীরে রক্ত গোবর ও মানুষের পোশাক এই ধরনের নাপাকি কি পরিমাণ লাগলে নামাজ সহি হয় না, দয়া করে বিস্তারিত জানাবেন।
2: ধন্যবাদ আপনাকে, অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রশ্ন আপনি করেছেন। শ্রোতা বন্ধু, রক্ত গোবর ও মানুষের পোশাক নাজাসাতে গলিজার অন্তর্ভুক্ত। নাজাসাতে গলিজা যদি কাপড়ে বা শরীরে লাগে এবং তা তরল হয় যেমন পোশাক, তাহলে সেক্ষেত্রে তা যদি দেরহামের আয়তন অর্থাৎ হাতের তালুর গভীরতা সমপরিমাণের কম হয় অথবা নাপাকি শক্ত হলে যেমন গোবর, তা যদি দেরহামের ওজন বা বর্তমান মেট্রিক হিসাবে যা 3 গ্রামের চেয়ে কম হয়, তাহলে তা না ধুয়ে নামাজ পড়লে নামাজ সহি হয়ে যাবে। তবে এ পরিমাণ অল্প নাপাকিও ধুয়ে নেওয়া ভালো, তাই সাধারণ অবস্থায় এ পরিমাণ নাপাকি নিয়ে নামাজ পড়া অনুত্তম। আর যদি নাপাকি দেরহামের সমপরিমাণ হয় তাহলে তা ধুয়ে ফেলা ওয়াজিব, এ অবস্থায় নামাজ পড়া মাকরু তাহরিমি, তাই কেউ এ অবস্থায় নামাজ পড়লে সে নামাজ পুনরায় পড়ে নেওয়া ওয়াজিব হবে। আর যদি নাপাকি দেরহামের চেয়ে বেশি হয় তাহলে সে নাপাকি ধুয়ে ফেলা আবশ্যক, এ পরিমাণ নাপাকি নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না।
1: মোহতারাম আব্দুল কুদ্দুস সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কাছে আমরা আবারও আসব। এবারে মুফতি ফখরুল হাসান কাসিমের কাছ থেকে কয়েকটি বিষয় জেনে নেই। প্রশ্ন করেছেন মাহাদি হাসান ঝিকরগাছা যশোর থেকে। আপনি লিখেছেন, আমি একদিন নফল নামাজে প্রথম রাকাতে সূরা লাহাব এবং দ্বিতীয় রাকাতে অনিচ্ছাকৃতভাবে তার উপরে সূরা নাস পড়ে ফেলি। জানতে চাই এইভাবে কিরাত পড়ার কারণে আমার নামাজ মাকরু হয়েছে কিনা।
3: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ভাই মাহদী হাসান, আপনার ওই নামাজ মাকরু হয়নি। নফল নামাজে সূরার তারতিব ভঙ্গ হওয়া তেমন দোষনীয় নয়। অবশ্য ফরজ ও ওয়াজিব নামাজে ইচ্ছাকৃত এমনটি করা মাকরু। অতএব আপনি যে সন্দেহ করতেছেন যে আমার নামাজ মাকরু হয়েছে কিনা, এটি আপনার নামাজ কোনোভাবেই মাকরু হয়নি।
1: এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ মুহাফিজ জাহানাবাদ খুলনা থেকে। আপনি লিখেছেন, আমরা কয়েকজন সাথী একদিন ট্রেনে ঢাকা থেকে সিলেট যাচ্ছিলাম। পথে জুমার সময় ট্রেন না থামায় আমরা আর জুমার নামাজ পড়তে পারিনি। সিলেট শহরে পৌঁছে ট্রেন থেকে নেমে এক মসজিদে ঢুকে আমরা জোহরের নামাজ জামাতের সাথে আদায় করি। জানতে চাই জামাতের সাথে এইভাবে জোহরের নামাজ আদায় করা কি ঠিক হয়েছে নাকি পৃথকভাবে আদায় করা উচিত ছিল।
3: ভাই মোহাম্মদ মুহাফিজ, প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনাদের জোহর পড়া ঠিক হয়েছে, তবে জামাতে পড়া ঠিক হয়নি। কারণ যে এলাকায় জমা হয় সেখানে জোহরের নামাজ জামাতের সাথে পড়া নিষেধ। মাজুর, মুসাফির এবং অন্য যারা জুমার জামাতে শরিক হতে পারেনি তারা প্রত্যেককে আলাদাভাবে জোহরের নামাজ আদায় করবে, জামাতে আদায় করবে না। এ ব্যাপারে সবসময়ের জন্য একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোনো বিষয় শরীয়ত কি বলে, শরীয়তের অনুসরণ করা।
1: জি,
3: কোন নামাজ জামাতে পড়লে সওয়াব বেশি, কোন নামাজ শরীয়ত জামাতে নিষেধ করে, এটা আমাদেরকে জানতে হবে। এবং সেই অনুযায়ী যদি আমি চলি তাহলে জামাতের সওয়াবের থেকেও আরো বেশি।
1: আপনাদের উচিত ছিল আপনারা নামাজ জামাতে পড়ার আগে কোন আলেমের কাছে ফোন করে বা কাউকে জিজ্ঞাসা করে নেওয়া
3: নামাজ পড়া উচিত
1: জামাতে পড়বো কিনা।
3: জি জি,
1: যেহেতু জুম্মা ছুটে গেলে পরবর্তীতে এটি কোন এলাকার মধ্যে যেখানে জুম্মা হয় এরকম কোথাও যদি জোহর পড়তে হয় তাহলে জামাতে পড়া বিধান নেই। মোহতারাম, আপনাকে ধন্যবাদ, আপনার কাছে আমরা আবারও আসবো। এবারে আমরা মুফতি মোহতারাম আব্দুল কুদ্দুস সাহেবের কাছ থেকে আরো কয়েকটি বিষয়ের সমাধান জেনে নেই। প্রশ্ন করেছেন মোহাম্মদ রমিজ পাইগাসা খুলনা থেকে। তিনি জানতে চেয়েছেন, আমার সন্দেহের রোগ আছে, অজু থেকে ফারেক হওয়ার পরপরই মনে হয় যেন মাথা মাসাহ করিনি। এই সন্দেহ হওয়ার কারণে পুনরায় মাথা মাসাহ করি, তাছাড়া কোনো ক্রমেই স্বস্তি পাই না। আমি জানতে চাই এক্ষেত্রে আমার করণীয় কি এবং এই সন্দেহের রোগ দূর করার উপায় কি।
2: শ্রোতা বন্ধু, আপনার কর্তব্য উজু করার সময় মনোযোগ সহকারে উজু করা। অতঃপর অজু শেষ হওয়ার পরে মাথা মাসাহ না করার ব্যাপারে যতই সন্দেহ হোক সেদিকে মোটেই ভ্রুক্ষেপ না করা এবং কখনো সন্দেহের ভিত্তিতে পুনরায় মাথা মাসাহ না করা। এই সন্দেহ নিশ্চয় শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা। কিছুদিন এভাবে করলে ওয়াসওয়াসা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ।
1: আপনি আরো জানতে চেয়েছেন, আমার ভাই জায়েদ যে স্থানে চাকরি করে সেখান থেকে আমাদের বাড়ি শরীয়ত নির্ধারিত মুসাফিরের সীমার অনেক উপরে। এখন প্রশ্ন হলো, সেই বাড়িতে যাওয়ার সময় এবং বাড়ি থেকে আসার সময় রাস্তায় কসর নামাজ পড়বে নাকি পড়বে না? যদি কসর পড়তে হয় তাহলে সে আমাদের বাবার বাড়ি বা চাকরি স্থলে পৌঁছার কতটুকু সীমা পর্যন্ত পড়তে পারবে?
2: শ্রোতা বন্ধু, আপনার ভাই জায়েদের চাকরিস্থল যেহেতু সফর সম দূরত্বে, তাই সেখানে যাতায়াতের সময় আপনাদের বাসস্থানের এলাকা ত্যাগ করার পর পথিমধ্যে সে মুসাফির গণ্য হবে এবং নামাজ কসর করবে। আর চাকরিস্থলে 15 দিনের নিয়াতে কখনো থাকা না হলে সেখানেও সে মুসাফির থাকবে। অবশ্য চাকরিস্থলে যদি কখনো 15 দিনের নিয়াতে অবস্থান করে থাকে তবে তখন থেকে চাকরিস্থলে সে মুকিম। এক্ষেত্রে নিজ গ্রামের সীমানা অতিক্রম করার পর থেকে চাকরিস্থলের এলাকায় প্রবেশের আগ পর্যন্ত সে মুসাফির গণ্য হবে। আর চাকরিস্থলে একবার মুকিম হয়ে যাওয়ার পর পরবর্তীতে কখনো অল্প সময়ের জন্য গেলেও সেখানে সে মুকিম হবে। আর এক্ষেত্রে চাকরিস্থলে সে যেহেতু মুকিম, তাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে চাকরিস্থলের এলাকা অতিক্রম করার পর থেকে সে মুসাফির গণ্য হবে।
1: প্রশ্ন করেছেন আব্দুল মালিক আশাশনী সাতক্ষীরা থেকে। আমি কয়েকদিন আগে নামাজ সংক্রান্ত একটি পুস্তিকা পড়েছি, তাতে সিজদার সময় চুল বেঁধে রাখাকে মাকরু বলা হয়েছে। আমার প্রশ্ন হল, এই বিধান কি নারী পুরুষ সবার জন্য না শুধু পুরুষের জন্য, জানালে খুশি হব।
2: শ্রোতা বন্ধু, নামাজের চুল বেঁধে রাখা মাকরু এই বিধানটি কেবল পুরুষের জন্য। মহিলাদের চুল সতরের অন্তর্ভুক্ত, তা নামাজে ঢেকে রাখা ফরজ, তাই তারা চুল বেঁধে নামাজ পড়তে পারবে। যাতে চুল ঢেকে রাখা সহজ হয় এবং এর কোনো অংশ প্রকাশ না পায়, আর তারা চুল ছেড়ে দিয়েও নামাজ পড়তে পারবে, তবে সেক্ষেত্রে এমন ভাবে চুল ঢেকে রাখবে যেন ছেড়ে রাখার কারণে চুলের কোনো অংশ খুলে না যায়।
1: মোহতারাম আব্দুল কুদ্দুস সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কাছে আমরা আবারও আসব। এবারে মুফতি ফখরুল হাসান কাসিমের কাছ থেকে

0: সুস্থ শক্তি সামর্থ্য থাকলে নফল নামাজ দাঁড়িয়ে আদায় করাই উত্তম। অবশ্য কোনো ওজোর না থাকলেও নফল নামাজ বসে আদায় করাও জায়েজ আছে। তবে দাঁড়িয়ে আদায় করলে যে সওয়াব হবে, ওজোর ছাড়া নফল নামাজ বসে আদায় করলে তার অর্ধেক সওয়াব হবে। এ ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসে নামাজ আদায় সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, যদি দাঁড়িয়ে নামাজ আদায় করো তবে তাই উত্তম, আর যদি বসে নামাজ আদায় করো তবে দাঁড়িয়ে নামাজ আদায়কারীর অর্ধেক সওয়াব পাওয়া।
1: প্রশ্ন করেছেন মোহাম্মদ রাফসান খান হরিণাকুণ্ড ঝিনাইদহ থেকে। আপনি লিখেছেন, আমি ঢাকার উত্তরায় থাকি, আমার বাসার কাছেই বেশ কয়েকটি মসজিদ রয়েছে। নামাজের সময় সবগুলো মসজিদে প্রায় একই সময় আজান শুরু হয়, কখনো বা কোনো মসজিদে অন্যান্য মসজিদগুলোর 15-20 মিনিট আগেই আজান দেওয়া হয়। আমার জানার বিষয় হলো, এক্ষেত্রে আমাকে কোন মসজিদের আজানের জবাব দিতে হবে?
0: শ্রোতা বন্ধু, একই সময়ে যখন মসজিদে আজান শুরু হলে নিজ এলাকার মসজিদে আজানের জবাব দেওয়া উত্তম, আর যদি ভিন্ন ভিন্ন সময়ে আজান শুরু হয় তবে সর্বপ্রথম যে আজান শুনবেন তার জবাব দেওয়া উত্তম। অবশ্য যে কোনো এক মসজিদের আজানের জবাব দিলেই সুন্নাত আদায় হয়ে যাবে।
1: এবারে প্রশ্ন করেছেন আব্দুল আজিজ গুটুদিয়া ডুমুরিয়া থেকে। তিনি লিখেছেন, আমি মাগরিবের নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহা শেষ করে ভুলবশত পুনরায় সূরা ফাতিহা পড়ে ফেলি, তারপর যথারীতি নামাজ পড়ে সাহু সিজদা দেই। আমার ওই নামাজ কি হয়ে গেছে নাকি পুনরায় পড়তে হবে? এভাবে নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহা ভুলে দুইবার পড়লে করণীয় কি?
0: ভাই আব্দুল আজিজ, ফরজ নামাজের প্রথম দুই রাকাতের কোনো রাকাতে পরপর দুবার সূরা ফাতিহা পড়লে সাহু সিজদা দেওয়া আবশ্যক হবে, কারণ প্রথম দু রাকাতে সূরা ফাতিহার পরই সূরা মেলানো ওয়াজিব। তাই একবার সূরা ফাতিহার পর ভুলবশত পুনরায় সূরা ফাতিহা পড়লে সূরা মেলানোর ওয়াজিব আদায়ে বিলম্ব হয়, এ কারণে সহ সিজদা ওয়াজিব হয়। অতএব প্রশ্নের বর্ণনা অনুযায়ী আপনি সহ সিজদা করে ঠিকই করেছেন, তাই ওই নামাজ আদায় হয়ে গেছে।
1: এবারে প্রশ্ন করেছেন মাজহারুল ইসলাম পরানপুর মোল্লাহাট থেকে। আপনি লিখেছেন, ঈশার নামাজের পর আমি দু রাকাত নফল নামাজ শুরু করেছিলাম, কিন্তু হঠাৎ একটি জরুরি কাজের কথা মনে পড়ায় আমি নামাজ ছেড়ে দিয়ে ওই কাজে চলে যাই। আমি ভেবেছিলাম নফল নামাজ যেহেতু জরুরি নয় তাই শুরু করার পর ছেড়ে দিলে সমস্যা নেই, কিন্তু মা বললেন ওই নামাজ এখন কাজা করতে হবে। জানতে চাই আমি এখন কি করব?
0: নফল নামাজ শুরু করার পর তা পূর্ণ করা জরুরি। শরীয়ত ওজর ছাড়া নফল শুরু করার পর তা ভেঙে ফেলা গুনাহ, আর সর্বাবস্থায় নফল নামাজ শুরু করার পর তা ভেঙে ফেললে পরবর্তীতে তার কাজা করতে হবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, অর্থাৎ তোমরা নিজেদের আমল নষ্ট করো না। এই আয়াতের আলোকে ফোকাহায়ে কিরাম বলেন, নফল ইবাদত শুরু করার পর তা পূর্ণ করা ওয়াজিব, তা বাতিল করা জায়েজ নেই, বাতিল করলে তার কাজা করা ওয়াজিব।
1: প্রশ্ন করেছেন মোহাম্মদ আরিফ নওয়াপাড়া বাগেরহাট থেকে। আপনি লিখেছেন, জামাতের নামাজে মাঝে মাঝে প্রথম বৈঠকে আমি তাশাহুদ শেষ করার আগেই ইমাম সাহেব তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যান, এই অবস্থায় আমি কি করব? তাশাহুদ শেষ করব নাকি তাশাহুদ শেষ না করেই ইমামের সাথে দাঁড়িয়ে যাব?
0: ভাই মোহাম্মদ আরিফ, ইমাম মুক্তাদি সকলের জন্য তাশাহুদ পড়া ওয়াজিব, তাই প্রথম বৈঠকে মুক্তাদির তাশাহুদ শেষ হওয়ার আগে ইমাম দাঁড়িয়ে গেলে মুক্তাদি তাশাহুদ শেষ করেই দাঁড়াবে। অবশ্য কখনো যদি মুক্তাদি তাশাহুদ শেষ না করে দাঁড়িয়ে যায় তবে তা নিয়মসম্মত না হলেও নামাজ হয়ে যাবে, কিন্তু সে নামাজ মাকরু বলে গণ্য হবে।
1: আমাদের কাছে প্রশ্ন করেছেন হাসান মাহমুদ বটিয়াঘাটা খুলনা থেকে। আপনি লিখেছেন, সুবহ সাদিক থেকে ফজরের নামাজ পড়া পর্যন্ত সময়ের মধ্যে কি কোনো নফল নামাজ পড়া যাবে? বিষয়টি সমাধানের জন্য আমি মুফতি আব্দুল কুদ্দুস সাহেবকে অনুরোধ করছি।
2: শ্রোতা বন্ধু, সুবহে সাদিক থেকে শুরু করে ফজরের অক্ত শেষ হওয়া পর্যন্ত ফজরের সুন্নাত ব্যতীত অন্য কোনো নফল নামাজ পড়া সম্পূর্ণ নিষেধ। এ ব্যাপারে হাদিসে সুস্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন ফজর উদিত হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ফজরের দুই রাকাত সুন্নাত সংক্ষেপে ছোট সূরা দিয়ে পড়তেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহে সাদিক হওয়ার পর দুই রাকাত সুন্নাত ছাড়া কোনো নফল নামাজ পড়া যাবে না।
1: জি, হুতরাম হাদিসটি সম্ভবত সহি মুসলিম শরীফ।

0: 723 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। আশা করি শ্রোতা বন্ধু আপনি দলিল সহ বিষয়টি জানতে পেরেছেন। এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ বাহারুল ইসলাম বোয়ালমারী ফরিদপুর থেকে। আপনি লিখেছেন, কিছুদিন আগে এক মসজিদে জুমা পড়তে যাই, নামাজ চলা অবস্থায় এক চোর আমার জুতা নিয়ে পালিয়ে যায়। আমি টের পাওয়া মাত্রই নামাজ ছেড়ে দেই এবং তাকে ধরার চেষ্টা করি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে ধরতে পারেনি। ততক্ষণে জামাত শেষ হয়ে যায়। পরে আমি বাসায় গিয়ে জোহর আদায় করি। জানার বিষয় হলো সেদিনের জুমার নামাজ ছেড়ে দেওয়া জায়েজ হয়েছে কি না।
1: শ্রোতা বন্ধু, আপনার জন্য নামাজ ছেড়ে দেওয়া অন্যায় হয়নি, কারণ নামাজ অবস্থায় মোটামুটি মূল্যের কোনো জিনিস নষ্ট কিংবা চুরি হওয়ার আশঙ্কা হলে এর হেফাজতের জন্য নামাজ ছেড়ে দেওয়া জায়েজ আছে। এক্ষেত্রে আমাদের সকলের স্মরণ রাখা দরকার, আমরা যখন জামাতের সাথে নামাজের শরিক হব, তো আমাদের যে সমস্ত মালসামান আমাদের সঙ্গে থাকে, যেমন আমাদের যানবাহন হতে পারে, ব্যাগ হতে পারে, জুতা স্যান্ডেল হতে পারে, নামাজ শুরু করার আগে একেবারেই উপযুক্ত স্থানে নিয়মতান্ত্রিক পন্থায় সেগুলি আমরা রেখে বা হেফাজত করে এরপরেই আমরা নামাজ শুরু করব, যাতে নামাজের মধ্যে কোনো ধরনের সমস্যা তৈরি হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি না, মুখোমুখি না হই বা সৃষ্টি না হয়।
0: আমরা এবারে মুফতি ফখরুল হাসানের কাছ থেকে আরো কয়েকটি বিষয় জেনে নিই। প্রশ্ন করেছেন মোহাম্মদ ফাইজুল্লাহ বেজেরডাঙ্গা খুলনা থেকে। আপনি লিখেছেন, যে সকল ফরজ নামাজে সশব্দে কিরাত পড়া হয় তা যদি কখনো একা আদায় করা হয়, তাহলেও কি সশব্দে কিরাত পড়া হবে না নিঃশব্দে কিরাত পড়তে হবে?
2: ভাই মোহাম্মদ ফাইজুল্লাহ, যে সকল ফরজ নামাজে উচ্চস্বরে কিরাত পড়া হয় তা যদি একা আদায় করা হয়, তাহলে তাতে উচ্চস্বরে কিরাত পড়া জরুরি নয়। নিম্নস্বরে ও উচ্চস্বরে দুভাবেই কিরাত পড়া যাবে, তবে উচ্চস্বরে পড়া উত্তম।
0: তার মানে আপনি চাইলে নিম্ন আওয়াজ এবং উচ্চ আওয়াজে পড়তে পারবেন,
2: পড়তে পারবেন, কিন্তু উত্তমটাই গ্রহণ করা,
0: উত্তম জোরে কিরাত পড়ার অক্তগুলো, এই জন্য জোরে কিরাতই পড়া ভালো, বিষয়টি আমরা খেয়াল রাখবো। এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ আবদুল্লাহ গৌরম্ভা রামপাল থেকে। তিনি লিখেছেন, নফল নামাজে আসতেই কিরাত পড়তে হবে নাকি শব্দ করেও পড়া যাবে? এবার নফল নামাজ সম্পর্কে, আগে হলো যে সমস্ত ফরজ ওয়াক্তে, তো এবার বলবেন মোহতারাম যে নফল নামাজে কিরাত কি আসতে পড়বে নাকি জোরে পড়বে?
2: রাতের নফল নামাজে কিরাতের নিয়মও একই, অর্থাৎ উচ্চস্বরে ও নিম্নস্বরে দুভাবেই পড়া যায়, তবে উচ্চস্বরে পড়া উত্তম। আর দিনের নফল নামাজে নিম্নস্বরে কিরাত পড়া ওয়াজিব, ভুলে দিনের নফলে জোরে কিরাত পড়লে সহসিজদা ওয়াজিব হবে, আর ইচ্ছাকৃত পড়লে ওয়াজিব তরকের গুনাহ হবে।
0: এবারে প্রশ্ন করেছেন আব্দুস সুবহান রাজগঞ্জ যশোর থেকে। আপনি লিখেছেন, ফরজ নামাজের তৃতীয় রাকাতে কিরাত পড়লে এই নামাজের বিধান কি, নামাজ ভেঙে যাবে নাকি সহসিজদা ওয়াজিব হবে?
2: ভাই মোহাম্মদ আব্দুস সুবহান, ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে সূরা মেলালে নামাজ নষ্ট হবে না এবং সহসিজদা ওয়াজিব হবে না, তবে ফরজ নামাজের শেষ দুই রাকাতে শুধু সূরা ফাতিহা পড়াই সুন্নাত। ইচ্ছাকৃত ফরজের শেষ দুই রাকাতে সূরা মেলানো সুন্নাত পরিপন্থী। এ ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর এবং আসরের শেষ দুই রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়তেন। এছাড়া বহু সাহাবি ও তাবেই থেকেও ফরজের শেষ দুই রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ার কথা বর্ণিত হয়েছে। যেমন ওমর ইবনুল খাত্তাব, আলী রাদিয়াল্লাহ তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আয়েশা রাদিয়াল্লাহ তাআলা, জাবের রাদিয়াল্লাহ তাআলা, আবু দারদা, মুজাহিদ রহমতুল্লাহ আলাই, ইবনে সিরিন ও হাসান বসির রহমতুল্লাহ আলাই প্রমুখ সাহাবা ও তাবিগণ। অতএব ফরজ নামাজের শেষ দুই রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহাই পড়বে, ইচ্ছাকৃত অন্য কোন সূরা পড়বে না।
0: এবারে প্রশ্ন করেছেন ওয়াহিদুজ্জামান তেরকদা খুলনা থেকে। আপনি প্রশ্ন করেছেন, মোহতারাম আমি শেষ রাতে তাহাজ্জুদের জন্য উঠতে পারি না, আমি কি ইশার পর তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবো?
2: শ্রোতা বন্ধু, তাহাজ্জুদের পরিপূর্ণ স্বভাব পেতে হয় তাহলে শেষ রাত্রি পড়া উচিত, কিন্তু কেউ যদি এমন হয় শেষ রাত্রি ওঠার ব্যাপারে সংশয় আছে, সন্দেহ আছে, উঠতে পারবে কি পারবে না, এমত অবস্থায় কোনো ব্যক্তি যদি ইশার পর ঘুমের আগে তাহাজ্জুদের নিয়তে নামাজ পড়ে যদি ঘুমায় যান, তবুও সে তাহাজ্জুদের স্বভাব পাবে, তবে ওই পরিমাণ স্বভাব পাবে না যে পরিমাণ সওয়াব শেষ রাত্রি ঘুম থেকে জেগে উঠে পড়লে যে পরিমাণ হতো, ওই পরিমাণ সওয়াব সে পাবে না। এর জন্য আমি যদি উঠার ব্যাপারে নিশ্চিত হই যে আমি উঠতে পারবো, তাহলে তাহাজ্জুদ নামাজ শেষ রাত্রিই পড়ার চেষ্টা করব, আর যদি নিশ্চিত না হই তবে আমরা ইশার পরে ঘুমের আগে আগে তাহাজ্জুদ পড়ে ঘুমাই যাব।
0: প্রশ্ন করেছেন অলি আহাদ সাতক্ষীরা থেকে। আপনি লিখেছেন, হাফ হাতা শার্ট বা গেঞ্জি পরে সালাত আদায় করা যাবে কি না?
2: শ্রোতা বন্ধু, নামাজ আদায় মূলত আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো, তাই সাধ্য অনুযায়ী এমন মার্জিত পোশাকে নামাজ আদায় করা উচিত যে পোশাক পরে আমরা সম্মানিত ব্যক্তিদের সাক্ষাতে বা গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে উপস্থিত হয়ে থাকি। যে পোশাক পরে সম্মানিত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ কিংবা গুরুত্বপূর্ণ কোনো অনুষ্ঠানে যাওয়া হয় না, তা পরে নামাজ আদায় করা উচিত নয়। এ বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, অর্থ হে বনি আদম, প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পরিচ্ছদ পরিধান করবে। সূরা আরাফ 31 নম্বর আয়াত। কাঁধ ঢেকে নামাজ আদায়ের ব্যাপারে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উভয় কাঁধে কাপড়ের অংশ না রেখে তোমাদের কেউ যেন এক কাপড়ে নামাজ আদায় না করে। তাই স্যান্ডো গেঞ্জি এবং এ জাতীয় অন্যান্য কাপড় যেগুলো কাঁধ খোলা থাকে পরিধান করে নামাজ আদায় করা মাকরুহ। তদ্রুপ জামার হাতা বা নিচের কোনো অংশ ভাঁজ করে নামাজ পড়াও নিষেধ। তবে হাফ হাতা শার্ট ও গেঞ্জি পরে নামাজ আদায় করা নিষিদ্ধের আওতায় পড়বে না, যদি তা পরিচ্ছন্ন এবং সামাজিক আচার অনুষ্ঠানের ব্যবহারের যোগ্য হয়, অন্যথায় মাকরুহ তানজি হিসেবে গণ্য হবে।
0: এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাইকগাছা খুলনা থেকে। তিনি লিখেছেন, একদিন জোহরের নামাজে ইমামের সাথে প্রথম রাকাত ছুটে যাওয়ায় দ্বিতীয় রাকাতে শরিক হই। ইমাম সাহেব ভুলে প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে যাওয়ার কারণে সাহসিজদা করেন, আমি তার সাথে সাহসিজদা করি। এরপর ফাতিহার পর অন্য সূরা না পড়ে ভুলে রুকুতে চলে যাই, তাই আমি দ্বিতীয়বার সাহসিজদা করে নামাজ শেষ করি। জানার বিষয় হল, দ্বিতীয়বার সাহসিজদা করা ঠিক হয়েছে নাকি ইমামের সাথে কৃত সাহসিজদা আমার জন্য যথেষ্ট ছিল? বিষয়টি সমাধানের জন্য আমি মুফতি আব্দুল কুদ্দুস সাহেবকে অনুরোধ করছি।
1: শ্রোতা বন্ধু, মাসবুক ছুটে যাওয়া নামাজ আদায়ের ক্ষেত্রে মুনফারিদ তথা একা একই নামাজ আদায়কারীর হুকুমে, তাই ইমামের সাথে সাহসিজদা করলেও মাসবুক হিসেবে ছুটে যাওয়া নামাজ আদায় করার সময় সাহসিজদার কারণ পাওয়া গেলে পুনরায় সাহসিজদা করতে হবে। সুতরাং আপনার জন্য দ্বিতীয়বার সাহসিজদা করা ঠিক হয়েছে।
0: এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ আব্দুল মান্নান রামপাল বাগেরহাট থেকে। তিনি লিখেছেন, আমাদের এলাকার এক লোক মারা যান, আমি তার জানাজায় অংশগ্রহণ করি। আমার যেতে বিলম্ব হয়, আমি প্রথম তাকবীর পাইনি, দ্বিতীয় তাকবীরের পর শরিক হই, কিন্তু বিষয়টা আমার জানা ছিল না বিধায় আমি স্বাভাবিকভাবে নামাজ চালিয়ে যাই। আমার দ্বিতীয় তাকবীরের পর ইমাম সালাম ফিরালে বুঝতে পারলাম আমি প্রথম দুই তাকবীর পাইনি, তখন আমি দ্রুত দুই তাকবীর দিয়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করি বা নামাজ পূর্ণ করি। এরপর খাটিয়া ওঠানো হয়। এখন জানার বিষয় হল, আমার আদায়কৃত জানাজা সহি হয়েছে কি না?
1: শ্রোতা বন্ধু, আপনার জানাজা নামাজ আদায় হয়েছে। জানাজা শুরু হওয়ার পর প্রথম তাকবীর না পেলে সে ব্যক্তি মাসবুক গণ্য হবে। সুতরাং সে যদি বুঝতে পারে যে ইমাম কততম তাকবীরে আসেন, তবে সে ওই তাকবীরের নির্ধারিত দোয়া পড়বে, অন্যথায় শুরু থেকে দোয়া পড়বে। অতপর ইমাম সালাম ফেলে খাটিয়া জমিন থেকে উঠানোর আগে আগে ছুটে যাওয়া তাকবীর পূর্ণ করবে। সময় না থাকলে শুধু তাকবীরগুলো আদায় করবে, এক্ষেত্রে দোয়া পড়া জরুরি নয়। তবে খাটিয়া উঠিয়ে নেওয়ার পূর্বে দোয়া সহ তাকবীরগুলো বলার মতো সময় পেলে তাকবীরের সাথে দোয়াও পড়ে নেবে।
0: এবারে প্রশ্ন করেছেন মোহাম্মদ আব্দুর রহিম শ্যামনগর সাতক্ষীরা থেকে। তিনি লিখেছেন, আমি একজনের পক্ষ থেকে বদলি হজ করি, হজের খরচ বাবদ আমাকে যা টাকা দেওয়া হয়েছিল তা থেকে অবশিষ্ট কিছু রয়ে গেছে। জানার বিষয় হল, ওই টাকা নেওয়া আমার জন্য কি বৈধ হবে? টাকা প্রদানকারী হজে যাওয়ার আগে ও পরে খরচের অতিরিক্ত টাকার ব্যাপারে কিছুই বলেনি, অবশিষ্ট কিছু আছে কি না সে ব্যাপারেও কোনো জিজ্ঞাসাবাদ করেনি, এক্ষেত্রে আমার করণীয় কি হবে?
1: শ্রোতা বন্ধু, বদলি হজের জন্য প্রদত্ত টাকা থেকে যা উদ্বৃত্ত থাকবে তা মালিকের কাছে ফেরত দেওয়া আবশ্যক। মালিকের সম্মতি ছাড়া বদলি হজকারী তা নিজে গ্রহণ করতে পারবেন না। সুতরাং হজের খরচের পর উদ্বৃত্ত সমুদয় টাকা ফেরত দেওয়া আপনার জন্য জরুরি। হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো ব্যক্তি আরেকজনের পক্ষ থেকে হজ করার পর কিছু উদ্বৃত্ত রয়ে গেলে প্রেরণকারীদের তা জানাবে, যদি তারা তাকে তা দিয়ে দেয় তাহলে নিতে পারবে, অন্যথায় ফেরত দিয়ে দেবে। অবশ্য হজে প্রেরণকারী যদি টাকা দেওয়ার সময় বদলি হজকারীকে সুস্পষ্টভাবে এর মালিক বানিয়ে দেয় তাহলে অবশিষ্ট টাকা ফেরত দিতে হবে না, বা এর কোনো হিসাব দেওয়া লাগবে না।
0: জি, তার মানে হচ্ছে যে বিষয়টি পরিষ্কার থাকতে হবে, অর্থাৎ তাকে খরচ করার অনুমতি দেওয়া আছে কিনা, না থাকলে করতে পারবে না, থাকলে করতে পারবে। অনেক ধন্যবাদ আপনার কাছে, আমরা আবারও আসব। এবারে মুফতি ফখরুল হাসান কাসেমের কাছ থেকে আমরা কয়েকটি বিষয় জেনে নেই। প্রশ্ন করেছেন আমাদের শ্রোতা বন্ধু মোহাম্মদ শাবাব হাসান হরিণাকুণ্ডু ঝিনাইদহ থেকে। তিনি লিখেছেন, ইমাম সাহেবকে সিজদায় পেলে করণীয় কি? তাকবীর তাহারিমা বলে তখনই ইমামের সাথে সিজদা শরীক হওয়া, নাকি ইমাম সাহেবের দাঁড়ানোর অপেক্ষা করা, কোনটি আমার জন্য করণীয়?
3: ভাই শাবাব হাসান, ইমামকে সিজদায় পেলে তখনই ইমামের সাথে সিজদায় শরীক হয়ে যাবে, ইমামের সিজদা থেকে উঠার অপেক্ষা করবে না। এ ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ যখন নামাজে আসে তখন ইমামকে যে অবস্থায় পায় সেজন্য তাই করে, অর্থাৎ যে অবস্থায় ইমামকে পাবে ওর সাথেই শরীক হয়ে যাবে।
0: অপর হাদিসে, অর্থাৎ যদি সিজদায় পায় সিজদা, রুকুতে পাইলে
3: রুকু, নিয়ত করেই রুকুতে চলে যাবে।
0: ইমাম যে অবস্থায় থাকবে আমি অংশ গ্রহণ করলে সেখানেই,
3: জি জি,
0: যদি একটি সিজদাও পাই
3: তো সেখানে অংশ গ্রহণ করতে হবে। জি জি জি জি। অপর একটি হাদিসে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা ইমামকে দাঁড়ানো অবস্থায় পাবে তখন দাঁড়ানো অবস্থায় নামাজে শরীক হয়ে যাবে, বসা অবস্থায় পেলে বসাতে শরীক হয়ে যাবে, রুকুতে পেলে রুকুতে শরীক হয়ে যাবে, আর সিজদায় পেলে সিজদায় শরীক হয়ে যাবে। তবে সিজদা পাওয়ার দ্বারা ওই রাকাত পেয়েছে বলে ধর্তব্য হবে না, বরং রাকাত পাওয়ার জন্য ইমামের সাথে রুকু পাওয়া জরুরি।
0: জি মোহতারাম, এবার আমাদের হাতের সর্বশেষ প্রশ্ন। মোহাম্মদ আশিকুর রহমান চৌধুরী পাড়া গুবরা গোপালগঞ্জ থেকে আপনি লিখেছেন, হারাম খাবার বিক্রি করা হয় এমন হোটেলে চাকরি করার বিধান কি?
3: শ্রোতা বন্ধু, হারাম কাজের সহযোগিতা করা বৈধ নয়, এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অর্থ তোমরা পাপ ও সীমা লঙ্ঘনের কাজে একে অন্যকে সাহায্য করো না। আর হোটেলে হারাম খাবার সরবরাহ করা পাপ কাজে সহযোগিতা করার অন্তর্ভুক্ত। অতএব প্রশ্নের বর্ণনা অনুযায়ী, যদি আপনাকে হারাম খাবার প্রস্তুতকরণ ও পরিবেশনের সাথে কোনোভাবে জড়িত থাকতে হয়, তবে এ চাকরি করা আপনার জন্য বৈধ হবে না, আপনাকে অন্য কোনো হালাল চাকরি খুঁজতে হবে। আর যদি হারাম খাবার প্রস্তুতকরণ ও পরিবেশন এড়িয়ে শুধুমাত্র হালাল খাবার প্রস্তুতকরণ ও পরিবেশন সংক্রান্ত কাজ করার সুযোগ থাকে, তবে আপনার জন্য এ চাকরি করার সুযোগ রয়েছে।
0: মোহতারাম, আপনাদের দুজনের প্রতি অনেক কৃতজ্ঞতা, আপনাদের মূল্যবান সময় ব্যয় করে শ্রোতা বন্ধুদের প্রশ্নের সমাধান প্রদানের জন্য। যারা এতক্ষণ আমাদের শুনছিলেন, যাদের মনে প্রশ্ন জেগেছে অথবা যে কোনো সময় আমাদের প্রশ্ন করতে চান, তাদের জন্য প্রশ্নের পাঠানোর ঠিকানা প্রযোজক ইসলাম ও জীবন, মাসলা মাসাইল ভিত্তিক অনুষ্ঠান, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা 9000। আমি আবারও বলছি, প্রযোজক ইসলাম ও জীবন, মাসালা মাসাইল ভিত্তিক অনুষ্ঠান, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা 9000। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জ্ঞানের পরিধি বিস্তারের জন্য আমাদের চিঠি লিখুন। ফি আমানিল্লাহ।
4: এতক্ষণ মাসলা মাসাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনলেন। উপস্থাপনা করলেন মুফতি সিফাতুল্লাহ, সম্পাদনা মোহাম্মদ সোহাগ হোসেন, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা। একটি ঘোষণা, আগামী 9 জুন মঙ্গলবার 2026 খ্রিস্টাব্দ থেকে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা এবং বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রামে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ক্রিকেট দলের মধ্যকার 3টি একদিনের আন্তর্জাতিক ও 3টি টি-20 ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। এই খেলার ধারা বিবরণী বাণিজ্যিক কার্যক্রম ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.36 মিটারে, 558 কিলোহার্টজে, এবং একই সাথে FM 88.8 মেগাহার্টজে, এছাড়া বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল 4টের সংবাদ বাংলায় ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাকসুদা আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান নানা কার্যক্রমে যোগদানের মাধ্যমে আজ ব্যস্ত সময় পার করছেন। তিনি আজ সকালে জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত এক বৈঠকে সভাপতিত্ব করেন। রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায় ভিত্তিক জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কার্যক্রম বিষয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। এরপর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স নির্মাণ ও সরবরাহ কার্যক্রম সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, স্বাস্থ্যসেবা মানুষের দোড় গোড়ায় পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করতে চায় সরকার। এজন্য দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎ চালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফেদান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শুধু প্রকল্পের পর প্রকল্প নিলেই হবে না, নাগরিকরা কতটুকু উপকৃত হচ্ছে সেটিও মূল্যায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানীর একটি হোটেলে দক্ষিণের জানালা প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঢানে এ মন্তব্য করেন। বাসযোগ্য ঢাকা গড়তে নাগরিক মতামত ও পরিকল্পিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, আগামীতে নির্বাচনের মাধ্যমে সিটি কর্পোরেশনের নেতৃত্বে যারা আসবেন তাদের পরিকল্পিত নগর উন্নয়নে মনোযোগ দিতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ বাস্তবতা বিবেচনায় দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে বিদ্যুতের মূল্য বৃদ্ধির আওতার বাইরে রেখেছে সরকার। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভয়াবহ দুর্নীতি ও লুটপাট হয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সরকার জ্বালানিতে স্বয়ং সম্পন্নতা অর্জনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে। ব্রিফিংয়ে বিদ্যুৎ ও জ্বালানির সার্বিক পরিস্থিতি তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডঃ জাহিদুর রহমান। আগামী বাজেটে জ্বালানি খাতে 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে বিরোধী দল ভুল তথ্যের ভিত্তিতে আন্দোলন করছে। ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ শেখাওয়াত হোসেন। তিনি আজ সকালে রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে 3 মাসের বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মশার লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে সেখানকার সংশ্লিষ্টদের জরিমানা করা হবে। এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের রক্তক্ষরণেরও আশঙ্কা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সম্পর্কে আগে থেকে সচেতন হতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল 3টায় সংসদের অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC জানিয়েছে, হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের শহর সিরিক ও কেশম দ্বীপে মার্কিন হামলার জবাবে তারা এই অঞ্চলের শত্রু ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানায়, ইরান উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশ কুয়েত ও বাহরাইনে 7টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, কিন্তু কোন ক্ষেপণাস্ত্রই তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছতে সক্ষম হয়নি। এর আগে মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর দিকে উৎক্ষেপণ করা 4টি দ্রোন ভূপাতিত করে এবং ইরানের কেশম দ্বীপ ও দক্ষিণাঞ্চলীয় শহর গেরুক এ অবস্থিত উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় আঘাত হানে। খেলার খবর ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ আজ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যে 7টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও ফরিদপুর অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60-80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত, 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া রংপুর, দিনাজপুর, খুলনা, বরিশাল, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ এবং মাদারীপুর অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বিকেল 4টের বাংলা সংবাদের পর আমরা আবারও ফিরে এসেছি আমাদের নিজস্ব আয়োজনে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ছায়াছবির গান। প্রথমেই অবুজ হৃদয় ছায়াছবি থেকে গান সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোরের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা ছায়াছবির গান শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে আঘাত পাল্টা আঘাত ছায়াছবি থেকে গান ডলি শা অ্যান্টনি ও এন্ড্রু কিশোরের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, গানটি শুনছিলেন রিজিয়া পারভিন ও খালিদ হাসান মিলুর কণ্ঠে, আর এই গানটি আখেরি মোকাবেলা সা ছবি থেকে নেওয়া হয়েছিল। এবারে আপনাদেরকে শোনাবো আমার চ্যালেঞ্জ সা ছবি থেকে গান রুনা লায়লা ও ইন্দ্র কিশোরের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান, আর এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে আপনাদেরকে শোনাব কি জাদু করেছ বলো না, এন্ডু কিশোর ও কনক চাপার কণ্ঠে। এমনই একটি গান শুনবেন আমার প্রাণের প্রিয় ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, নাম্বার ওয়ান সাকিব খান ছায়াছবি থেকে গানটি শুনলেন আসিফের কণ্ঠে। আর এবারই শুনবেন আমার প্রাণের প্রিয় ছায়াছবি থেকে এই গানটি।

0: এতক্ষণ ছায়াছবির গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন আল্লাহ পাকের শানে হামদ পরিবেশিত হচ্ছে।
1: আকাশের বুকে আলোর আখরে

তোমরা কখনো নেকির মধ্যে পূর্ণতা হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের প্রিয় জিনিস হতে কিছু খরচ না করবে। আল কুরআন। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। আল কুরআন। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী কিছুক্ষণের মধ্যেই প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: কোনো ব্যক্তির জন্য এটার অনুমতি নেই যে কাউকে তার জায়গা হতে উঠিয়ে নিজে ওই জায়গায় বসে পড়বে। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ধোকাবাজ, কৃপণ ও দান করে খোটা প্রদানকারী বেহেশতে প্রবেশ করবে না। শক্তিশালী সেই ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আল-হাদিস। বাংলাদেশ বেতার, খুলনা।

এতক্ষণ নাতে রসুল শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান বিকেল পাঁচটির ইংরেজি সংবাদ, এবং তারপর পরই শুনবেন বাণিজ্যিক সংবাদ। ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Weather, the news read by Tasnova Bashar. The government is planning to introduce locally manufactured electric ambulances to strengthen emergency healthcare services and improve access to patient transport across the country, including the rural areas. The issue was discussed at a meeting on the development of electric ambulances using local technology held at the Prime Minister's office this morning with Prime Minister Tariq Rahman in the chair. Prime Minister's Deputy Press Secretary Hassan Shiplu informed this. He said the project will initially be launched in one Upazila as a pilot program. Experts and officials told the meeting that the initiative could reduce reliance on imported ambulances and make modern ambulances services available at a lower cost. Earlier, Prime Minister chaired a meeting on action-based climate message and World Environment Day programs marking the inauguration of the 25 crore tree plantation campaign at the Prime Minister's office. Meanwhile, visiting Turkish Foreign Minister Hakan Fidan paid a courtesy call on Prime Minister Tariq Rahman at the Prime Minister's office today. Prime Minister's Press Secretary Saleh Shibli informed this. He said during the meeting, the two leaders discussed various issues of mutual interest, including matters relating to bilateral relations and cooperation between Bangladesh and Turkey. Information and Broadcasting Minister Zahiruddin Shopan has said, considering the current global energy crisis and domestic realities, the government has kept the country's marginalized people out of the scope to electricity price increases. He said this at a press briefing held at the Press Information Department conference room at the Secretariat today. The Information and Broadcasting Minister said about 65% of the country's general and low-income electricity users have been completely exempted from the additional pressure of the price hike, mentioning that there was mass corruption and looting in the electricity and energy sectors during the previous Awami League government. He said the government has undertaken a long-term plan to achieve self-sufficiency in energy sector and keep the price at an affordable level. In the briefing, Prime Minister's Information and Broadcasting Advisor Dr. Zahid-ur Rahman highlighted the context of electricity and fuel price hike, mentioning that subsidized amount to 41,000 crore taka will be needed for the energy sector in the next budget. He said the opposition parties agitating on the issue of electricity and energy based on incorrect information. Health and Family Welfare Minister Sardar Mohammad Shakhat Hussain has said mobile course will be conducted within the next 2 to 3 days as part of a force to prevent dengue. He said this while inaugurating a 3-month special dengue prevention campaign at Rabindra Sarovar in the capital's Dhanmondi area today. The health minister said institutions where Aedes mosquito larvae are found will face penalties, mentioning the risk of leading complications among dengue patients. This season, he said, city dwellers must remain vigilant and take preventive measures in advance. The second and budget session of the 13th Jatiya Sanshad will begin tomorrow. The House will begin its session at 3 p.m. with Speaker Major Retired Hafizuddin Ahmed B. Vikram in the chair. Finance and Planning Minister Amir Khosrow Mohammad Chaudhary will present the national budget for the fiscal year 2026-27 in this session. This will be the first budget of the current government. 6 Bangladeshi peacekeepers who lost their lives while serving with the United Nations Interim Security Force for Abyei at Kadugli in Sudan have been posthumously honored with the prestigious Dag Hammarskjöld Medal. The medals were awarded at a ceremony marking the International Day of the United Nations Peacekeepers at the UN headquarters at New York in the USA yesterday. UN Secretary General Antonio Guterres handed over the medals to Bangladesh's permanent representative to the UN Ambassador Saladin Noman Chaudhary. Iran's Islamic Revolutionary Guard Corps, IRGC, has said it carried out missile attacks on enemy bases in the region in response to U.S. attacks on the Iranian city of Sirik and Keshem Island in the Strait of Hormuz. The U.S. military said Iran fired 7 missiles at the Gulf neighbors Kuwait and Bahrain, but none reached their targets. Earlier, U.S. forces shot down 4 Iranian drones launched towards the Strait of Hormuz and struck Iranian coastal surveillance radar sites on Keshem Island and Guruk on Iran's southern coast. Football and the defending champions Bangladesh will take on host India in the final of the South Women's Championship at Jawaharlal Nehru Stadium in Goa today. The title deciding match is scheduled to start at 7 p.m. Bangladesh time. Finally, weather and forecast Valley Tilwantara says there are chances of rain or thundershowers with temporary west-northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Rajshahi, Pabna, Bogura, Tangail, Mamansingh, Dhaka, Faridpur, Joshur, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar, and Sylhet. Reports in these areas are to host cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar. Banijji Shangbad. Porchi Rohima Akhtar Khatun. দেশে উৎপাদিত বাজারজাত করা পণ্যের মান নিয়ে ভোক্তাদের আস্থা নিশ্চিত করতে বিএসটিআইকে আরও শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন শিল্প বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই অডিটোরিয়ামে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই কথা বলেন। মন্ত্রী বলেন, মান নিয়ন্ত্রণ জোরদার, জনবল বৃদ্ধি এবং অর্গানোগ্রাম পুনর্গঠনের মাধ্যমে প্রতিষ্ঠানটি সময়োপযোগী করে গড়ে তোলা হবে। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নীতি প্রণয়নের ক্ষেত্রে সঠিক পরিমাপ ও নির্ভুল পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বিএসটিআই এর ল্যাবরেটরি আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। আধুনিক প্রযুক্তি নির্ভর পরীক্ষাগার প্রতিষ্ঠার মাধ্যমে শিল্পায়নের প্রসার, পণ্যের মান উন্নয়ন এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলা সম্ভব হবে। চীন হংকং ভিত্তিক প্রতিষ্ঠান গ্রিন পিওর হাউসওয়্যার কোম্পানি লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের জন্য বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের সঙ্গে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে। ঢাকায় বেপজা কমপ্লেক্সে এ লক্ষ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠানটি 30.47 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে গ্রিন হাউস হাইড্রোপনিক্স টেন্ট উৎপাদন করবে, যা মাটিবিহীন চাষাবাদের জন্য বিশেষায়িত বহনযোগ্য কাঠামো। এছাড়া প্রতিষ্ঠানটিতে ইভিএ ক্যাবিনেট ম্যাট, কার্টন এবং পিই প্যাকেজিং ফিল্ম উৎপাদন করা হবে। উৎপাদিত পণ্যসমূহ যুক্তরাষ্ট্র, ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা ও জাপান সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হবে। এ প্রতিষ্ঠানে প্রায় 3,000 বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানা গেছে। দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 5,482 টাকা কমে 2,29,373 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 21 ক্যারেটের এক ভরি স্বর্ণে 5,249 টাকা কমিয়ে 2,18,933 টাকা এবং 18 ক্যারেটের এক ভরিতে 4,490 টাকা কমিয়ে 1,87,674 টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। আজ সকাল থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে গত সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এর ফলে সূচক, বাজার মূলধন ও লেনদেনের পরিমাণও বেড়েছে। সপ্তাহ জুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 328টির, কমেছে 11টির এবং অপরিবর্তিত রয়েছে 49টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহ জুড়ে বেড়েছে 210 পয়েন্ট। সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে 6,92,976 কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল 6,79,819 কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে 13,157 কোটি টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.25 টাকা, ক্রয় 122.20 টাকা, ইউরো বিক্রয় চুয়াল্লিশ টাকা আটচল্লিশ পয়সা, ক্রয় একশো একচল্লিশ টাকা একাশি পয়সা, পাউন্ড স্টার্লিং বিক্রয় একশো সাতষট্টি টাকা তেরো পয়সা, ক্রয় একশো তেষট্টি টাকা নিরানব্বই পয়সা, সৌদি রিয়াল বিক্রয় তেত্রিশ টাকা সাত পয়সা, ক্রয় বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা, দিরহাম বিক্রয় তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা, ক্রয় তেত্রিশ টাকা এগারো পয়সা, কুয়েতি দিনার বিক্রয় চারশো তিন টাকা আশি পয়সা, ক্রয় তিনশো ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা, সিঙ্গাপুর ডলার বিক্রয় ছিয়ানব্বই টাকা বাহান্ন পয়সা, ক্রয় চুরানব্বই টাকা সত্তর পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় তিরিশ টাকা সাতাশি পয়সা, ক্রয় তিরিশ টাকা ছাব্বিশ পয়সা, এবং খাইবাত বিক্রয় তিন টাকা উনআশি পয়সা, ক্রয় তিন টাকা একাত্তর পয়সা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ছটায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে জলবায়ু ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান সবুজ পৃথিবী।

0: শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবুজ পৃথিবী অনুষ্ঠানের আজকের পর্বে। আজকের আলোচনার বিষয়, মানুষের স্বাস্থ্যের জন্য নিরব হুমকি বায়ু দূষণ। শ্রোতা বন্ধুরা, বায়ু দূষণ আজ বিশ্বব্যাপী একটি মারাত্মক পরিবেশগত ও জনস্বাস্থ্য সংকট। শিল্পায়ন, নগরায়ন এবং যানবাহনের দ্রুত বৃদ্ধির ফলে এই সমস্যার মাত্রা দিন দিন বাড়ছে। শিল্প বিপ্লবের সময় থেকেই ধীরে ধীরে বায়ু দূষণ নতুন মাত্রা পেতে শুরু করে, যখন উৎপাদন ব্যবস্থায় কয়লা ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার ব্যাপকভাবে বেড়ে যায়। সেই সঙ্গে বন উজাড়, নগর সম্প্রসারণ এবং অনিয়ন্ত্রিত শিল্প স্থাপনা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন শহরে বায়ু দূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা যায়, রিয়াদ, লাহোর, কুয়েত সিটি, জোহান্সবার্গ এবং জাকার্তা, এসব নগর প্রায় দূষণের শীর্ষ তালিকার অবস্থান করে। এই শহরগুলোতে বায়ুমান অনেক সময় অস্বাস্থ্যকর থেকে খুব অস্বাস্থ্যকর পর্যায়ে চলে যায়। বায়ু দূষণের তালিকায় রয়েছে ঢাকা শহরও। সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাত এবং বেশ কিছু পদক্ষেপের কারণে কিছু উন্নতি দেখা যাচ্ছে, কিন্তু উন্নত দেশগুলোতে বায়ু দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন মানদণ্ড, আইন ও প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করা হলেও উন্নয়নশীল দেশগুলোতে দ্রুত শিল্পায়ন ও সীমিত সক্ষমতার কারণে এই নিয়ন্ত্রণ এখন বড় চ্যালেঞ্জ। যুদ্ধ, নগরধ্বংস এবং অবকাঠামোগত বিপর্যয় সময়ও বাতাসে ধোঁয়া ও ধূলিকণার মাত্রা ভয়াবহভাবে বেড়ে যায়, যার সরাসরি প্রভাব পড়ে মানুষের শ্বাসতন্ত্রের উপর। মানুষের জীবন মূলত শ্বাস প্রশ্বাসের উপর নির্ভরশীল। ফুসফুসের সুস্থতা ছাড়া সুস্থ জীবন কল্পনা করা যায় না। বায়ু দূষণের ফলে অ্যাজমা, সিওপিডি, ফুসফুসের ক্যান্সার এবং শ্বাসনালীর সংক্রমণের মতো রোগ দিন দিন বাড়ছে। অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী দূষিত বাতাস গ্রহণে নীরবে শরীরে জটিল রোগ তৈরি করে, যা দেরিতে ধরা পড়ে। শ্রোতা বন্ধুরা, এই দূষণ থেকে ব্যক্তিগতভাবে কিছু সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে, যেমন মাস্ক ও গণপরিবহন ব্যবহার, বৃক্ষরোপণ বৃদ্ধি, ঘরের ভিতরে বায়ু পরিশোধনের ব্যবস্থা এবং পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারে সচেতনতা। তবে বায়ু দূষণ কেবল ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এই জন্য প্রয়োজন কার্যকর নীতি, আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রযুক্তিগত উন্নয়ন। মন্ট্রিল প্রোটোকল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যানবাহন নিয়ন্ত্রণ, শিল্প নির্গমন মান উন্নয়ন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি এবং বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, এসব দীর্ঘমেয়াদী সমাধানের অংশ। শ্রোতা বন্ধুরা, এবার বায়ু দূষণ নিয়ে শুনবো একটি প্রামাণ্য ধারণ করেছেন নিশাত সারিয়ার।
1: শ্রোতা বন্ধুরা, বায়ু দূষণকে বলা হয় নীরব হুমকি। এ প্রসঙ্গে বলছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আলমগীর কবির।
2: পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বায়ু মানুষের জীবন ধারণের অন্যতম মৌলিক উপাদান। একজন মানুষ প্রতিদিন প্রায় 20,000-এর বেশি শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, তাই বাতাস দূষিত হলে তার প্রভাব সরাসরি মানুষের শরীর, পরিবেশ, অর্থনীতি এবং ভবিষ্যৎ প্রজন্মের উপর পড়ে। বর্তমানে বায়ু দূষণ বিশ্বব্যাপী একটি গুরুতর পরিবেশগত ও জনস্বাস্থ্য সমস্যা। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। দ্রুত নগরায়ন, শিল্পায়ন, জনসংখ্যা বৃদ্ধি এবং অপরিকল্পিত নগরায়ন ফলে দেশের বায়ুর মান দিন দিন অবনতির দিকে যাচ্ছে। একজন পরিবেশ কর্মী হিসাবে আমি মনে করি, বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়া মানুষের মৌলিক অধিকার। তবে আজ আমরা এমন এক বাস্তবতায় বাস করছি যেখানে অনেক মানুষ প্রতিদিন বিষাক্ত বাতাস গ্রহণ করতে বাধ্য হচ্ছে। এই বায়ু দূষণটা কিরকম ভাবে হচ্ছে? বায়ু দূষণ বাতাসে ধূলিকণা, ধোঁয়ায় বিষাক্ত গ্যাস, রাসায়নিক পদার্থ এবং অন্যান্য ক্ষতিকর উপাদান স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি পরিমাণে মিশে গিয়ে বায়ু দূষণ ঘটাচ্ছে। বায়ু দূষণের প্রধান উপাদানগুলোর মধ্যে রয়েছে পার্টিকুলেট ম্যাটার, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, ওজন, সীসা এবং বিভিন্ন অদায়ী যৌগ। বায়ু অনেকভাবে আমাদের বাংলাদেশের বায়ু দূষিত হচ্ছে। যানজটের কারণে দূষণের মাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে। ইট ভাটা বাংলাদেশের বায়ু দূষণের অন্যতম প্রধান উৎস হচ্ছে ইট ভাটা। নিম্নমানের কয়লা, কাঠ ও অন্যান্য জ্বালানি ব্যবহারের পরে প্রচুর ধোঁয়া এবং ক্ষতিকর কণা বাতাসে মিশে যায়। সাম্প্রতিক গবেষণায় বায়ু দূষণের সঙ্গে উদ্বেগ, বিষণ্ণতা এবং স্নায়ুবিক সমস্যার সম্পর্ক পাওয়া গেছে। আমরা যদি আজ পরিবেশ রক্ষায় দায়িত্বশীল না হয়, তাহলে আগামী প্রজন্মকে বিশুদ্ধ বাতাস নয়, দূষিত ভবিষ্যৎ উপহার দিতে হবে। পরিবেশ বাঁচানো কোন বিকল্প নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব। চাই বিশুদ্ধ বাতাস, চাই সুস্থ জীবন।
1: বায়ু দূষণের ভয়াবহতা এবং প্রতিকার নিয়ে বলছেন প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সংগঠন গ্রিন সেভার্সের প্রতিষ্ঠাতা আহসান রনি।
3: আজ আমরা এমন এক দূষণ নিয়ে কথা বলছি যা আমরা প্রতি মুহূর্তে করছি, কিন্তু তার পেছনের ভয়ানক বিপত্তি সবসময় চোখে দেখছি না, আর তা হল আমাদের চারপাশের বাতাস আর এই বাতাসের নীরব দূষণ। একে কেন নীরব হুমকি বলা হচ্ছে? কারণ কোন প্রাকৃতিক দুর্যোগের মতো এটি হঠাৎ এসে আঘাত করে না, এটি মিশে থাকে আমাদের খুব চেনা পরিবেশের আলো বা বাতাসে। আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি, প্রতিবার অক্সিজেনের সাথে ফুসফুসে টেনে নিচ্ছি বিষাক্ত ধূলিকণা, সীসা আর ক্ষতিকারক গ্যাস। বায়ুদূষণের কারণে বিশ্বজুড়ে প্রতি বছর লাখ লাখ মানুষ অকালে প্রাণ হারাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সর্বশেষ তথ্য, সেই তথ্য অনুযায়ী ঘরের ও বাইরের পরিবেশের বায়ুদূষণের কারণে বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় 70 লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে। তবে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনিসেফ এবং হেলথ ইফেক্টস ইনস্টিটিউট, ওরা যে যৌথ বৈশ্বিক গবেষণাটি করেছে, তার প্রতিবেদন বলছে এই সংখ্যাটি আরও বেশি, প্রায় 81 লাখ। বর্তমানে বিশ্বজুড়ে মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে এই বায়ুদূষণের অবস্থান দ্বিতীয়। বায়ুদূষণের প্রভাবে আমাদের দেশের নানান রকম বড় বড় সমস্যা সামনের দিনগুলোতে আসবে এবং আরো প্রকট হবে। আসলে রাজধানী ঢাকা শহরের কথা যদি বলি, ঢাকা শহরের পাশাপাশি থাকার দেশের যে বড় বড় শহরগুলো আছে, এরাও কিন্তু বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুদূষণকারী শহরের তালিকায় নাম লেখাচ্ছে। এটি শুধুমাত্র পরিবেশের বিপর্যয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নীরব ঘাতক। আমরা প্রায়ই ভাবি যে বায়ুদূষণ মানেই তো কলকারখানার ধোঁয়া, ইটের ভাটা আর রাস্তার যানবাহনের কালো ধোঁয়া। এগুলো তো আছেই, কিন্তু এর পাশাপাশি আমাদের নিজেদের অজান্তেও আমরা প্রতিদিন এই বাতাসকে বিষাক্ত করে তুলছি। যত্রতত্র ময়লা ফেলা, পোড়ানো, অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ করা, এই সবকিছু কিন্তু বাতাসে বিষ ছড়াচ্ছে। যেমন আমরা গ্রিন সেভার্স থেকে দীর্ঘদিন ধরে পরিবেশ এবং বিশেষ করে নগর সবুজায়ন বা শহরের ভেতরের প্রকৃতির রক্ষা নিয়ে কাজ করছি, এই কাজের অভিজ্ঞতা থেকে আমরা একটা বিষয় খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছি, সেটি হল যে বায়ুদূষণ রুখতে গেলে প্রকৃতির চেয়ে বড় কোনো হাতিয়ার মানুষের কাছে নেই। পরিবেশবন্ধু একটি সবুজ গাছ হচ্ছে সেই নিজস্ব এয়ার পিউরিফায়ার যা বাতাসকে মূলত শোধনকারী হিসেবে কাজ করে। গাছ বাতাস থেকে ক্ষতিকারক যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শুষে নেয়, ক্ষতিকারক ধূলিকণাগুলোকে যে আটকে দেয় এবং আমাদেরকে যে বাঁচিয়ে রাখার জন্য বিশুদ্ধ অক্সিজেন দেয়, সেটি কিন্তু দারুণভাবে প্রকৃতির জন্য একটা ফিল্টার হিসেবে কাজ করে এই গাছ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই শহরগুলোতে আজ ইট পাথরের মরুভূমি করে ফেলা হচ্ছে। যেখানে থাকার কথা ছিল সবুজ পার্ক, ছায়া বিলানো গাছপালা, সেখানে শুধুই কনক্রিট আর বহুতল ভবন। এই কনক্রিটের জঙ্গল থেকে যদি আমাদেরকে বাঁচাতে হয় এবং বাঁচতে হয়, তবে মাঠ থেকে বাড়ির ছাদ, প্রতিটি ইঞ্চি জায়গাকে আসলে সবুজ রূপান্তর করতে হবে। এবং যদি বড় কোনো জমি বা বাগান নাও থাকে, তাতেও কিন্তু চাইলে আমরা ভূমিকা রাখতে পারি। আমাদের ঘরের বারান্দা, জানলার গ্রিল বা ছাদটাকে সবুজে ভরিয়ে তুলতে পারি আমরা। ইনডোর প্ল্যান্ট বা ইনডোর বাগান করার মাধ্যমে আমরা আমাদের বাতাসকে পিউরিফাই করতে পারি আমরা, এবং ঘরের ভেতরের বাতাসকেও কিন্তু আমরা পিউরিফাই করতে পারি। আমাদের ছাদ বাগানগুলো হতে পারে শহরের একটি ছোট্ট অক্সিজেন পিউরিফাইং ফ্যাক্টরি। কাজেই আমরা আসলে নানাভাবে আমাদের সামান্য সামর্থ্যের মধ্যে বড় ভূমিকা রাখতে পারি। পরিবেশ বাঁচলে মানুষ বাঁচবে, আমরা বাঁচব, প্রকৃতি সুরক্ষিত থাকলে সুরক্ষিত থাকব আমরা সকলে।
1: বন্ধুরা, পৃথিবীতে যুদ্ধ অথবা মহামারীর চেয়েও বেশি মানুষের মৃত্যুর অন্যতম কারণ বিষাক্ত বাতাস বা বায়ুদূষণ। বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব এবং বায়ুদূষণ রোধে করণীয় সম্পর্কে বলছেন পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণের স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ জহিরুল ইসলাম রবি।
4: একজন মানুষ খাবার ছাড়া কয়েক সপ্তাহ, পানি ছাড়া কয়েকদিন বেঁচে থাকতে পারে, কিন্তু বায়ু ছাড়া মাত্র কয়েক মিনিটও বেঁচে থাকা সম্ভব নয়। অথচ সেই বায়ু আজ ভয়াবহভাবে দূষিত হচ্ছে। বায়ু দূষণের ফলে মানুষের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়ে। শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুসের রোগ, হৃদরোগ এবং এমনকি ক্যান্সারের ঝুঁকিও বৃদ্ধি পায়। শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে ধীরে ধীরে দূষিত বায়ু আমাদের শরীরকে ক্ষতিগ্রস্ত করছে। শুধু মানুষ নয়, বায়ু দূষণ পরিবেশের ব্যাপক ক্ষতি করে। এটি জলবায়ুকে পরিবর্তন করে, ত্বরান্বিত করে, গাছপালা ও জৈববৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে এবং পৃথিবীর স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে। বায়ু দূষণের আরও একটা প্রধান কারণ হচ্ছে আমাদের এই চারপাশের অপরিচ্ছন্ন পরিবেশ এবং আমাদের অসচেতন মানসিকতা। আমরা আসলে মানসিকতায় অসচেতন বলেই আমাদের আশপাশটা এত অপরিচ্ছন্ন থাকে, যেখান থেকেও প্রতিদিন প্রতিনিয়ত আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশের সাথে সাথে আমাদের পরিবেশের যে বায়ু আছে, বায়ুটাও দূষিত হচ্ছে। তাই বায়ু দূষণ রোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে, বেশি বেশি গাছ লাগাতে হবে, আবর্জনা খোলা জায়গায় পোড়ানো বন্ধ করতে হবে, পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দিতে হবে। আমরা যদি প্রত্যেকটা মানুষ সচেতন হই এবং সচেতনভাবে আমাদের এই পরিবেশকে সুন্দর রাখার জন্য কাজ করে যাই, তবেই কিন্তু একটা দেশ পরিচ্ছন্ন থাকা সম্ভব, একটা দেশের বায়ুমণ্ডলকে পরিচ্ছন্ন রাখা এবং সেই দূষণের হাত থেকে বাঁচানো সম্ভব। পরিশেষে বলতে চাই, বায়ু দূষণ এমন একটি সমস্যা যা নিঃশব্দে আমাদের জীবন ও ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে, তাই এখনই সচেতন হওয়া এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।
1: বন্ধুরা, আমাদের নিজেদের অস্তিত্বের স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ, সবুজ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এখন সময়ের দাবি।

সবশেষে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই, পরিবেশ বান্ধব আচরণ গ্রহণ করি এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে ভূমিকা রাখি, তাহলে বায়ু দূষণের ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। সেই আশাবাদ নিয়েই আজকের পর্ব এখানেই শেষ করছি। আমাদের আজকের অনুষ্ঠানের গ্রন্থনা উপস্থাপনে ছিলাম আমি আবু বকর সিদ্দিক, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনির ইসলাম, তত্ত্বাবধানে ছিলেন ইয়াসমিন আক্তার এবং প্রযোজনা করেছেন ইশরাত শাহ।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। কণ্ঠ দিয়েছেন রাজীব দাস ও বাঁধন সরকার পূজা। গীতিকার নাসরিন সুলতানা, সুরকার মকসুদ জামিল মিন্টু।

ডেঙ্গু বিষয়ক গানটি শুনলেন রাজীব দাস ও বাঁধন সরকার পূজার কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ভক্তিমূলক গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন শামসি ফারুক সিংকি, গীতিকার সাবির আহমেদ চৌধুরী এবং সুরকার আলাউদ্দিন মিয়া।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ভক্তিমূলক গান। এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন আবু বকর সিদ্দিক, গীতিকার জি কে দত্ত, সুর করেছেন মোহাম্মদ আসাদুজ্জামান খান।

0: বুঝলি মেহরাব, আমি মাঝে মাঝে ভাবি এই এআই এর যুগে আমাদের জীবন হয়তো অনেক সহজ হয়েছে, আমরা অনেক কিছু পেয়েছি, কিন্তু একটা বড় জিনিস হারিয়েছি।
1: কি বলতো?
0: মানবিক মূল্যবোধ। আজকাল মানুষের মধ্যে মায়া মমতা কেমন কমে গেছে দেখেছিস? সবাই সবাইকে প্রতিদ্বন্দ্বী ভাবে, কেউ কারো ভালো সহ্য করতে পারে না।
2: ঠিকই বলেছিস,
1: এর জন্য দায়ী আমাদের নৈতিক ও সামাজিক অবক্ষয়। এই অবক্ষয় রোধ করতে না পারলে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা কঠিন।
0: ওইদিকে এত চেঁচামেচি কিসে?
1: হ্যাঁ, তাই তো মনে হচ্ছে,
0: মনে হচ্ছে কাউকে মারছে। চল তো দেখি।
1: চল চল চল চল চল। আরে ভাই ভাই, আপনারা এখানে কি করছেন? এই কিশোর ছেলেটিকে এভাবে মারছেন কেন? ও কি করেছে?
0: আরে আরে ভাই ভাই, থামেন থামেন থামেন, আর মারবেন না, প্লিজ প্লিজ, আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না।
1: আরে এই যে দেখছি আমার ছাত্র, তুমি এখানে কি করছো?
3: স্যার, এই পোলাদা একটা বকাইটা, এগো একটা কিশোর গ্যাং আছে, এরা সবাই মিলে চুরি চিন্তায় টিকটক করে, সমাজের মানুষের বিপদে ফেলে।
1: তুমি জিতু না? তোমাকে তো আমি সেদিনও ক্লাসে বললাম, ক্লাসের মধ্যে এমন টিকটক করো না, পড়ালেখায় মন দাও।
4: আমার ভুল হয়ে গেছে, আমি আর করব না। ও স্যার বাঁচান।
0: আচ্ছা, এখন এই ছেলেটি কি অন্যায় করেছে?
5: ও সিনেমা হলে টিকটক।

0: শুরু করছে। এই সুযোগে ওর আরেক বন্ধু একজনের পকেট মেরে দিছে।
1: জিতু, কথা কি সত্যি?
2: স্যার বিশ্বাস করেন, চুরির ব্যাপারে আমি কিচ্ছু জানি না। তবে স্যার আমি টিকটক করছিলাম, এই তো সত্যি। আমার ভুল হয়েছে স্যার, আমি আর এমন করবো না।
3: আমার ওকে দেখে মনে হচ্ছে ও ভালো ঘরের ছেলে, অসৎ সঙ্গে পড়ে খারাপ হয়ে যাচ্ছে। ওকে ভালো হওয়ার একটা সুযোগ তো দেওয়া দরকার নাকি?
1: দয়া করে আপনারা ওকে মারবেন না প্লিজ। আমি ওর শিক্ষক, আমিও বলবো ওকে ভালো হওয়ার সুযোগ দিন। ওদের মতো কোমলমতি শিশুদের যদি আমরা ভালো হওয়ার সুযোগ না দেই তাহলে ওরা কিভাবে শিখবে? পরিবার থেকেই তো আসে প্রথম শিক্ষা, তারপর শিক্ষক। এই আপনারা সবাই মিলেই ওদেরকে ভালো পরিবেশ তৈরি করে দিতে হবে।
4: ঠিকই কইছেন, আমার ঘরেও এমন একটা পোলা আছে। আমাকে সবারই দায়িত্ব ওকে সুন্দর একটা ভবিষ্যৎ করে দেওয়া।
1: জিতু,
2: জি স্যার,
1: আজ কিন্তু তুমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছিলে। এরকম খারাপ কাজ যদি করো সামনে হয়তো এই বিপদ থেকে আর রক্ষা পাবে না।
2: জি স্যার,
1: তুমি কি ভালো হতে চাও?
2: জি স্যার, আমি বুঝতে পারছি। এসব করে আমি নিজের যেমন ক্ষতি করছি তেমনি আমার মা বাবা ও আপনাদেরকে অপমান করেছি। আমি এখন থেকে ভালো হয়ে চলবো, মন দিয়ে পড়ালেখা করবো। আমি আর এমন করবো না স্যার।
3: সাবাস, এভাবে আমাদের ছোট ছোট কাজেই বড় পরিবর্তন আনা যায়, সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা যায়।
5: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন দেশের গান, শিল্পী খালিদ হাসান মিলু। গানের কথা শুরু করেছেন লোকমান হোসেন ফকির।

0: দেশের গানটি শুনলেন খালিদ হাসানের কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা, এখন স্টুডিও রেকর্ডে পল্লীগীতি শুনবেন। কণ্ঠ দিয়েছেন মৌসুমী আক্তার শ্রাবণী, গীতিকার শিরিন আক্তার, সুরকার আবু বকর সিদ্দিক।

মৌসুমী আক্তার শ্রাবণীর কণ্ঠে পল্লীগীতি শুনছেন। এবারে গানের কথা লিখেছেন মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: মৌসুমী আক্তার শ্রাবণীর কণ্ঠে দুখানি পল্লীগীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামীকাল 7ই জুন রবিবার থেকে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম। বাজেট অধিবেশনের প্রতিদিনকার সংসদ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্সে, FM 106 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। এ পর্যায়ে আগামীকাল 7ই জুন দ্বিতীয় অধিবেশনের উদ্বোধনী দিনের সংসদ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ কার্যক্রম সরাসরি সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 ও FM 102 MHz প্রচার হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রতিদিনকার সংসদ কার্যক্রম শোনার আমন্ত্রণ রইল। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাওয়া বিনতে মাহমুদ। জনগণের দ্বারপ্রান্তে প্রাথমিক ও সার্বিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতে দেশীয় প্রযুক্তির বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ তাঁর কার্যালয়ে দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি সংক্রান্ত এক সভায় এই লক্ষ্যে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে রাজধানী, এই তিন ধরনের অ্যাম্বুলেন্স চালুর পরিকল্পনা নিয়ে প্রথমে একটি উপজেলাকে মডেল হিসেবে ধরে এই প্রকল্পের অ্যাম্বুলেন্স তৈরির কাজ শুরু হবে। সরকারের এই উদ্যোগ সফল হলে দেশে অ্যাম্বুলেন্সের চাহিদা পূরণ হবে এবং আমদানি নির্ভরতাও কমে আসবে। প্রধানমন্ত্রী তারেক রহমান মাটির গুণগত মান অক্ষুণ্ণ এবং স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ তার তেজগাঁও কার্যালয়ে বৃক্ষরোপণ সংক্রান্ত এক সভায় একথা বলেন। বৈঠকে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু সহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মাটির গুণাগুণ অনুযায়ী গাছ নির্বাচন করে লাগাতে হবে, এতে গাছের বেঁচে থাকার হার বাড়বে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল ৩টায় সংসদের অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন সাইবার ঝুঁকি মোকাবিলা এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে দেশের আইসিটি বিশেষজ্ঞদের দ্রুত একটি কার্যকর জাতীয় কর্মপরিকল্পনার খসড়া জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইইবিতে এক গোলটেবিল আলোচনায় এই আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুয়া খবরকে বৈশ্বিক সভ্যতার অন্যতম প্রধান কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করেন। তিনি এই চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে একটি নিয়মতান্ত্রিক ও জবাবদিহিতামূলক কাঠামোর মধ্যে আনার উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে সচিবালয়ে সম্প্রতি সরকারের বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ বাস্তবতা বিবেচনায় দেশের ৬৫% প্রান্তিক জনগোষ্ঠীর উপর বিদ্যুতের বর্ধিত মূল্য আরোপ না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধির চাপ থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে রক্ষা করার সরকারের এই পদক্ষেপ নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, বেশিরভাগ গ্রাহকের বিদ্যুতের দাম বাড়েনি। বিগত আওয়ামী লীগ সরকারের প্রসঙ্গ টেনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সে সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি ও লুটপাটের যে গভীর চক্র তৈরি হয়েছিল তা থেকে এই খাতকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে। ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের লিখিত বক্তব্য এবং সার্বিক পরিস্থিতি গণমাধ্যমের সামনে উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না। ডাক্তার জাহিদুর রহমান বলেন, সাধারণ মানুষের যাতায়াত খরচ সাশ্রয় এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে সরকার ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে। ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজনন স্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীসহ সারা দেশে তিন মাস ব্যাপী বিশেষ অভিযান শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ রাজধানীর রবীন্দ্র সরোবরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি এলাকায় এই অভিযানের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় বক্তৃতায় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে দ্রুতই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। রাজধানীর পল্লবীতে শিশু রামিস আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় রায় হবে আগামীকাল। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিন এ রায় ঘোষণা করবেন। রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু আজ বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছেন তারা। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের পশ্চিম, উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই সেরিশ খান। Cleanliness drives were held in different districts of Khulna Division to prevent various mosquito-borne diseases including dengue. As part of the program, a cleanliness drive was held in and around the Paigacha Upazila Health Complex in Khulna today to prevent different mosquito-borne diseases including dengue. At the beginning, the drive emphasized on destroying mosquito breeding grounds, removing stagnant water and keeping the environment clean. Doctors, nurses and other officials and employees of the health complex took part in it under the leadership of the Upazila Health and Family Planning Officer. Earlier, an awareness rally was brought out from the Upazila Health Complex and ended at the same venue after parading different main roads of the Upazila. In Joshua, an awareness rally was brought out from the Civil Surgeon Office premises and ended at the same venue after parading different main roads of the town on the occasion. Led by the Deputy Commissioner Muhammad Ashik Hassan, the rally was attended among others by Police Super Sayyid Rafiqul Islam, Administrator of Jela Parishad Delwar Hossain Khokon, Civil Surgeon Dr. Muhammad Masood Rana, President of Press Club Jahid Hassan Tukun and concerned officials. Meanwhile, an awareness rally was brought out from Bonapol ground and ended at the Sonali Bank ground after parading different main roads under Sharsha Upazila in Joshua on the occasion. Led by the Sharsha Upazila Nirbahi Officer and Administrator of Bonapol Porushabha, the rally was attended among others by the people of different professions including the President and General Secretary of Bonapol Porushabha. The Bonapol Porushabha arranged it. Besides, the mass awareness rally was brought out from the Deputy Commissioner's office premises in Chuaranga today on the occasion and ended at the same venue after parading different main roads of the town. Deputy Commissioner Lutfun Nahar, Administrator of Jela Parishad and General Secretary of District BNP Muhammad Sharifuzzaman Sharif, Administrator of Chuaranga Poroshaba Sharmin Akhtar, officials of different government organizations, representatives of different non-government organizations and people of different professions took part in it. Later, a cleanliness drive was held at different areas of the town and awareness leaflet were distributed among the people. A discussion meeting on cleanliness drive was held at the Deputy Commissioner's Conference Room in Jhinaidah on the occasion. Presided over by Deputy Commissioner Noman Hussain, the meeting was attended among others by the Administrator of Jela Parishad, Civil Surgeon, Deputy Director of the Local Government Department, President of the Press Club and members of different departments including social and voluntary organizations. Later, a rally was brought out in front of the Water Development Board office and ended at the Deputy Commissioner's office premises after parading different main roads of the town. A discussion meeting was held at Kaliganj Upazila Health Complex Auditorium in Shatkhira on the occasion. Presided over by the Upazila Health and Family Planning Officer, the meeting was attended among others by the Assistant Commissioner Land, Residential Medical Officer, doctors, nurses and concerned officials. Earlier, a rally was brought out from the health complex premises and ended at the same venue after parading different main roads of the Upazila. In Bagerhat, an awareness rally was brought out from the 250-bed hospital and ended at the same venue after parading different main roads of the town. The additional Deputy Commissioner Revenue, Superintendent of the Hospital, General Secretary of Bagerhat Red Crescent Society, doctors, nurses and concerned officials took part in it. Football and Arpara 11 defeated Bhabanhatti Sporting Club by 2-1 in a friendly football match at Shalika Upazila Parishad ground in Magura today. The joint convener of District BNP Mithun Roy Chaudhary distributed prizes among the winners as the chief guest. Meanwhile, Belguchi 11 defeated Shibli 11 by 22-14 points in the 8-team Hadoodoo tournament at Chorbaria ground under Mahammadpur Upazila in Magura today. Finally, Vedan, Focus Valley till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty to squally wind at a speed of 45-60 kilometers an hour over the regions of Khulna, Joshur, Kushtia, Rajshahi, Rongpur, Pabna, Bogura, Tangail, Moymansingho, Dhaka, Faridpur, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox Bazar, and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you're welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, khuda hafiz.
1: Bangladesh Betar Khulna. Shuru hocche Monisha. Monishider jibon o kormo niye alochona onushthan. Porichalona korchen Mufti Sibgatullah.
3: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi alladhi hadana ila siratil mustaqim wa ja'alana minal muslimin wa ummatal akhirin. والصلاة والسلام على سيد المرسلين ومن تبعهم بإحسان إلى يوم الدين প্রিয় শ্রোতা ইসলাম প্রিয় ব্যক্তিবর্গের জন্য প্রাণ সঞ্চারক অন্যতম একটি নাম হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি যার ছোট থেকে বেড়ে ওঠা এক অলৌকিক ঘটনা দিয়ে শুরু তার শিক্ষার কাল আধ্যাত্মিকতা কর্মযোগ রাজনীতি রচনা শৈলী দৈনন্দিন কর্মসূচি তার মতো সুশৃঙ্খল পূর্ণ চরিত্রের জুড়ি মেলা এই পৃথিবীতে ভার জীবনের ঘটমান আবহে এটা প্রমাণ করে তিনি সত্যিকার একজন নায়েবে রাসূল ছিলেন নশরেই ধরায় তার সুস্পষ্ট গ্রহণযোগ্যতা উপর জগতেও গ্রহণযোগ্যতা হওয়ার প্রতি ইঙ্গিত বহন করে অর্থাৎ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলহি যেমন এই পৃথিবীর মানুষের কাছে তার জীবনকাল থেকে আজও পর্যন্ত যেমনই গ্রহণযোগ্যতা অর্জন করেছে এর থেকে আমরা বুঝতে পারি মৃত্যুর পরে আল্লাহ পাকের দরবারেও তিনি তেমনই গ্রহণযোগ্য হয়ে আছেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুউচ্চ মাকাম নসিব করুন প্রিয় শ্রোতা আমরা আজ এমনই এক মহামনুষী হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির জীবন নিয়ে কিছু আলোচনা শুনব এ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করতে আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন বিশিষ্ট দুজন আলেম হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ হাফেজাহুল্লাহ
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
3: সাথে আছেন মুফতি আজিজুল ইসলাম
5: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
3: মহতারাম আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এক বিশেষ মহান ব্যক্তি ক্ষণজন্মা পুরুষের জীবন কর্ম নিয়ে আলোচনা করার জন্য এবং আমাদের শ্রোতা বন্ধুদেরকে তার সম্পর্কে কিছু সংক্ষিপ্ত বিস্তার জানানোর জন্য আপনারা সময় দিয়েছেন প্রথমেই আমরা মুফতি আজিজুল ইসলাম সাহেবের কাছ থেকে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির জন্ম তার শৈশবে বেড়ে ওঠা এবং তার কিছু অলৌকিকতা সম্পর্কে শুনে আসি
5: আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء وسيد المرسلين وعلى اله واصحابه اجمعين হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন দেওবন্দি আলেম সমাজ সংস্কারক ইসলামী গবেষক এবং পুরোধা ব্যক্তিত্ব তিনি ভারতের উত্তর প্রদেশের থানা ভবনের নিবাসী হওয়ার কারণে তার নামের শেষে থানভী যোগ করা হয় ভারত উপমহাদেশ এবং এর বাইরেরও হাজার হাজার মানুষ তার কাছ থেকে আত্মশুদ্ধি ও তাসাউফের শিক্ষা গ্রহণ করার কারণে তিনি হাকিমুল উম্মত উম্মার আত্মিক চিকিৎসক উপাধিতে পরিচিত থানা ভবন এলাকাতে ফারুকী বংশের চারটি গোত্রের লোক বসবাস করতেন এরা সকলেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর ফারুকীদের মধ্যে খতিব গোত্রই ছিল সকলের বরেণ্য আর এ গোত্রেই থানভী রহমতুল্লাহ আলাইহির জন্ম হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির পিতার নাম ছিল মুন্সী আব্দুল হক তিনি একজন বিত্তবান ও প্রভাবশালী লোক ছিলেন হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মাতৃকুল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর তার মাতা একজন দিনদার ও আল্লাহর ওলি ছিলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির জন্ম 19 আগস্ট 1866 খ্রিস্টাব্দ 5 রবিউস সানি 1283 হিজড়িতে সুবহে সাদিকের সময় থানা ভবন এর খিল নামক এলাকায় তার নানার বাড়িতে জন্মগ্রহণ করেন তার জন্মের 14 মাস পর তার ভাই আকবর আলীর জন্ম হয় মাত্র 5 বছর বয়সের সময় থানভী রহমতুল্লাহ আলাইহির মাতা ইন্তেকাল করেন হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি শৈশব থেকেই তার চাল চলন ও আচার ব্যবহার ছিল পাক পবিত্র ও পরিষ্কার পরিচ্ছন্ন তিনি কখনো বাহিরে গিয়ে খেলাধুলা করতেন না, নিজ বাড়ির সীমানার মধ্যে ছোট ভাই আকবর আলীকে নিয়ে খেলাধুলা করতেন। তিনি খেলার মধ্যে নামাজের অভিনয় করতেন। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির বয়স যখন 12-13 বছর, তখন শেষ রাতে উঠে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। তার চাচি আম্মা গভীর রাতে তাকে একাকী তাহাজ্জুদ নামাজ পড়তে দেখে বলতেন, তোমার তাহাজ্জুদের নামাজ পড়ার সময় এখনও হয়নি, বড় হলে পড়বে। কিন্তু এতে কোনো ফল হলো না, বরং রীতিমতো তাহাজ্জুদ নামাজ পড়তে রইলেন। তার চাচি আম্মা নিরুপায় হয়ে তাহাজ্জুদের নামাজে থাকাকালীন তাকে পাহারা দিতেন, কারণ গভীর রাতে একাকী ভয় পেতে পারেন। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির স্বভাব এত নির্মল ছিল যে তিনি বাল্যকাল হতেই কারো উলঙ্গ পেট, বস্ত্রহীন পেট দেখতে পারতেন না। উলঙ্গ পেট দেখা মাত্র তার বমি আসত। এলাকার ছেলেরা এ ব্যাপারে জানতে পেরে তাকে বিরক্ত করার জন্য পেট উলঙ্গ করে তাকে দেখাতো, আর তিনি বমি করতে করতে অস্থির হয়ে পড়তেন। এ উপায়ে আল্লাহ তাআলা তাকে শৈশব থেকেই মন্দ সংস্পর্শ হতে হেফাজত করেন।
3: আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির ছোট্টবেলা থেকে তার যে লজ্জাশীলতা, যে সতর ঢাকা বা নিজের শরীর অন্যকে দেখানো, এবং আপনি যেমনটি বললেন যে খেলার ছলে তিনি নামাজের অভিনয় করতেন, এই বিষয়গুলি ইঙ্গিত বহন করে যে তিনি হবেন একজন মহান সাধক। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির শৈশব থেকে বেড়ে ওঠার পর তার শিক্ষা জীবন সূচনা হয়, শিক্ষা জীবনের শুরু হয়। আমরা এখন জানব তিনি কোথায় কোথায় কি কি লেখাপড়া করেছেন এবং তার শিক্ষক বৃন্দ কারা ছিলেন, এই প্রসঙ্গে বলবেন আজকের আমাদের বিশিষ্ট আলেমে দিন, আমাদের অতিথি হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেব।
4: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, বাল্যকালেই ওনার উস্তাদ হাফেজ হুসাইন আলী সাহেবের কাছে হেফজ পরিপূর্ণ করেন এবং নিজ শহরে জনাব মাওলানা ফাতেহ মুহাম্মদ থানভী সাহেবের কাছে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন এবং উচ্চশিক্ষা করার জন্য 1295 হিজড়িতে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় গমন করেন। 1295 হিজড়ি থেকে 1300 হিজড়ি পর্যন্ত দারুল উলুম দেওবন্দে বিভিন্ন উস্তাদের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন কিতাবাদি পড়েন। 1300 হিজড়িতে দারুল উলুম দেওবন্দ হতে হাদিস শাস্ত্র শেষ করার মাধ্যমে পড়ালেখার শেষ স্তরে পৌঁছে যান। পড়ালেখা শেষ হওয়ার পরে 1301 হিজড়িতে কানপুর মাদ্রাসায় খেদমত শুরু করেন। জাহিরি এলেমের সাথে সাথে বাতিনি এলেম অর্জন করার জন্য বিচলিত হয়ে পড়েন এবং আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহের শেখ বা মুর্শিদ বা পীর যেহেতু মক্কা শরীফে ছিলেন, সেই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহে 1301 হিজড়িতে পবিত্র হজ পালনের জন্য মক্কা শরীফ গমন করেন এবং মক্কা মুকাররমায় চিশতিয়া তরিকার জগৎবিখ্যাত পীর ও মুর্শিদ শেখ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলীহের হাতে বায়াত গ্রহণ করেন বা মুরিদ হন। উপমহাদেশের মধ্যে যত উলামায়ে কেরাম, বিশেষ করে তাসাউফের কাজ, শেখ বা পীর, মুরিদ ইত্যাদি, এই পুরো দলটির প্রধান শেখ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। দীর্ঘ 10টি বছর হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহের নিগরানিতে রিয়াজাত মুজাহদা বিভিন্নভাবে করার পরে আধ্যাত্মিক এবং এলেমে বাতিনির সমস্ত স্তরগুলি সুন্দরভাবে অতিক্রম করেন এবং শেখের কাছ থেকে 1311 হিজড়িতে খেলাফত প্রাপ্ত হন। খেলাফত প্রাপ্ত হওয়ার পরে কিছুদিন কানপুর ছিলেন, পরে শেখের অনুমতিক্রমে কানপুর থেকে নিজের বাড়ির পাশে অর্থাৎ থানা ভবনে মাদ্রাসা এবং খানকার কাজ শুরু করেন। এই এলেমের খেদমত চলতে থাকে। তার অসাধারণ প্রজ্ঞা, এলমি ও রুহানি খেদমত এবং মুসলিম উম্মার প্রতি তার সংস্কারমূলক অসামান্য অবদানের কারণে তাকে হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত উপাধি দেওয়া হয়। তার রচনা ও বক্তৃতার প্রতিটি সত্রে, প্রতিটি লাইনে, প্রতিটি কথায় কথায় মুসলিম সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা কুফুর, শিরিক, বেদাত, কুসংস্কার এবং আত্মিক দুর্বলতা ও ব্যাধিসমূহের রিপোর্ট, সমস্যা কোথায় কি আছে ও তার চিকিৎসা কি, এগুলো সহজভাবে বর্ণনা করেছেন, তার বিবরণে বর্ণিত হয়েছে। এ দ্বারা উম্মতে মুহাম্মাদী শতাব্দীর পর শতাব্দী উপকৃত হবে এবং হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহিকে স্মরণ করবে।
3: জি মোহতারাম, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহের শিক্ষা জীবন সম্পর্কে আপনি চমৎকারভাবে তুলে ধরেছেন। যেহেতু শিক্ষার বিষয়টি আমরা শুনতেছি, এই ক্ষেত্রে আমার একটি বিষয় বলতে ইচ্ছা করছে, সেটা হলো যে উনি যে শিক্ষা অর্জন করেছেন, বিশেষ করে 1295 তিনি উম্মুল মাদারিস অর্থাৎ আমাদের পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক বিদ্যাপীঠ তৎকালীন দারুলুম দেওবন্দে শিক্ষালাভের জন্য আসেন। আর তার বিশেষ শিক্ষক ছিলেন আল্লামা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলহী। ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলহীর নামটি আসার সাথে সাথে একটি কথা আমার মনে পড়ে, সেটি হলো আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলহীর একটি স্বপ্ন। তিনি যখন দারুলুম দেওবন্দে লেখাপড়া করেন তখন তিনি একটি স্বপ্ন দেখেন। আসলে স্বপ্নযোগে তাকে অনেক কিছু দেখানো হয়েছে, তার মধ্যে এই স্বপ্নটি আমার কাছে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। তিনি স্বপ্ন দেখলেন যে একটি কূপ থেকে রূপার স্রোত প্রবাহিত হচ্ছে, মানে পানির স্রোতের বদলে সেখান থেকে রূপার তরল স্রোত প্রবাহিত হচ্ছে এবং সেই স্রোতটি ওনার পিছনে পিছনে চলে আসতেছে থানবী রহমতুল্লাহ আলহীর। আর একটি স্বপ্ন দেখেন যে ওনাকে দেশের গভর্নর এবং একজন বুজুর্গ ব্যক্তি একটি চিঠি দিয়ে গেছেন, যে চিঠিতে লেখা আছে যে আপনাকে মর্যাদা সম্পন্ন করা হলো, আপনাকে সম্মানের স্তর দেওয়া হলো। এই স্বপ্ন দুটি দেখার পরে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলহী ওনার বিশিষ্ট উস্তাদ আল্লামা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলহীর কাছে বললেন এবং এটাও বললেন যে আমি যেই চিঠিটি পেয়েছি তাতে আমি নবীজি সাল্লাহ সাল্লামের খতমে নবুয়া, মানে নবীজির মহরে নবুয়াত ছিল, সেই মহরে নবুয়াতের অঙ্কনটা সেই চিঠির মধ্যে স্বপ্নের যোগে আমি দেখেছি। এটি ছিল তার সত্য স্বপ্ন, যেহেতু স্বপ্নটাকে হাদিসের মধ্যে বলা হয়েছে নবুয়াতের 47 ভাগের এক ভাগ, জুজ উমিং সিত্তাতি ওয়ার বাউনা জুজ আমিনের নবুয়া। স্বপ্নের বলার পরে ব্যাখ্যা শুনতে গিয়ে ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহির কাছে বললেন, তিনি ব্যাখ্যা করলেন যে একটি স্বপ্নের অর্থ হলো যে তোমাকে দুনিয়া দান করা হবে, তোমার পিছনে পিছনে দুনিয়ার প্রাচুর্য ধাওয়া করবে কিন্তু তুমি সেই দুনিয়া সম্পদ গ্রহণ করবে না। আর দ্বিতীয়ত তোমাকে আধ্যাত্মিকতার নফসকে পরিশুদ্ধ করার, আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে তোমাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা হবে, যেহেতু এই স্বপ্নের ইঙ্গিত এটাই বহন করে। সুতরাং সেইভাবেই আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলহী তার জীবনের সূচনা লগ্ন থেকে তিনি তার বড়দের সহবাতে গড়ে উঠছেন। আসলে বড়দের সহবাত ব্যতীত একজন মানুষের জীবন কখনোই লক্ষ্যে পৌঁছাতে পারে না, সফলতা অর্জন করতে পারে না। তো আমরা এখন শুনতে পারি আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলহীর বড় হওয়ার পিছনে তার যে বড়দের সাথে সংস্পর্শ, মুরব্বীদের সাথে তার মহব্বত, তার একনিষ্ঠতা তাকে বড় করেছে, এই প্রসঙ্গে আমাদের আলোচনা করেছেন মুফতি মাসুম বিল্লাহ।
4: হযরত মৌলানা শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহে মূলত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ আলাইহের মুরিদ ছিলেন। অর্থাৎ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ আলাইহে হযরত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহের অত্যন্ত মহাব্বতের মানুষ ছিলেন এবং মুরব্বী হিসেবে শাইখ হিসেবে তাকে মানতেন এবং নিজের জীবন গড়ার জন্য পুরো 10টি বছর তার পিছনে পিছনে ঘুরেছেন এবং অনেক কষ্ট কেলেশ করে তার জিন্দেগি চালিয়েছেন শুধুমাত্র আল্লাহর মহাব্বত অর্জন করার জন্য। হযরতের যে পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ আলাইহে, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ আলাইহে তিনি মুরিদ ছিলেন হযরত মিয়াজি নূর মুহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাইহের। অত্যন্ত বুজুর্গ মানুষ ছিলেন, অত্যন্ত বিনয়ী মানুষ ছিলেন, অনেক বড় মাপের মানুষ ছিলেন। এই বড়দের থেকে যে সমস্ত দিনদারি, ক্ষুধাবীতি, আল্লাহর মহাব্বত, আল্লাহ রসুলের মহাব্বত, এটা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলহি পেয়েছেন, সেইগুলোকে সুন্দরভাবে তিনি নিজের ভিতরে লালন পালন করেছেন, উম্মতের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন।
3: যে বিষয়টি আসলে চমৎকার ছিল, যেহেতু বড়দের সহবাদে থেকে তিনি বড় হয়েছেন এবং শিক্ষার জীবনের সমাপ্তি ঘটিয়ে সমাপ্তি শেষ শিক্ষা জীবনের শেষে তিনি
4: এই কারণেই আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলহী যেহেতু
6: তার শায়েখ বা মুর্শিদের থেকে অনেক কিছু কষ্ট করে নিয়েছেন। সেই জন্য আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলীহের দরবারের কিছু নিয়ম ছিল, যে নিয়মগুলোকে খুব কড়াকড়িভাবে মানা হতো। যেমন রাতের কিছু অংশ অতিবাহিত হওয়ার পরে খানকার দরজা বন্ধ হয়ে যেত, নির্দিষ্ট একটা টাইমে খানকার দরজা বন্ধ হয়ে যেত। এই নির্দিষ্ট টাইমে বন্ধ হওয়ার পরে আবার নির্দিষ্ট সময়ের আগে তা খোলা হতো না। তাই যত বড় প্রয়োজন হোক অথবা যত বড় মানুষই হাজির হোক না কেন, এরকম একটা ঘটনা আছে, শেখুল হাদিস হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই এসেছিলেন ওনার দরবারে, এসে দেখেন যে বন্ধ হয়ে গেছে। তখন হযরতার যারা ভিতরে আছে তাদের কষ্ট হবে, সেই জন্য উনি আর খবর বলেন নাই যে আমি আসছি। উনি ওই খানকার সামনেই খাদেমকে বলেছেন এখানে বিছনা লাগাও, এখানে শুয়ে যাও, ওখানে বিছনা লাগাই, ওখানে শুয়ে যান। ফজরের নামাজের আগে খানকার দরজা খোলা হতো এবং সবাই উঠে ওই সময় রীতিমতো জিগরাসকারে মশগুল হতেন। তো খানকার দরজা খোলার পরে দেখেন যে হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সেখানে শুয়ে আছেন। তো হযরতের কানে খবর যাওয়ার সাথে সাথে হযরত নিজে চলে আসেন এবং তাড়াতাড়ি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির জুতাটা নিজ হাতে নেন,
3: সুবহানাল্লাহ,
6: এবং বলেন যে আপনি এখানে কেন থাকলেন। তো হযরত উত্তর দিলেন, যেহেতু আপনার খানকার নিয়ম সময় শেষ হয়ে গেলে দরজা বন্ধ হয়ে যাবে, তারপর আর খোলার নিয়ম নেই, তো আমার দ্বারায় অনিয়ম হবে এটা আমি চাইনি।
3: মানে নিয়ম আনুবর্তিতাকে যেটা বলি আমরা, নিয়মতান্ত্রিক জীবনধারা।
6: তো হযরত বললেন যে এটা বুঝলাম যে নিয়ম আছে, কিন্তু সব নিয়ম সবার জন্য নয়, এটাও তো আছে
3: যে
6: দুনিয়ায় এই নিয়ম
3: বিশেষ ক্ষেত্রে নিয়ম ভঙ্গ করাও যায়।
6: হ্যাঁ, নিয়ম ভঙ্গ
3: মানবরচিত নিয়ম যেগুলো,
6: এবং অনেক ক্ষেত্রে নিয়ম ভঙ্গ করাকে মানুষে আদর্শ বলে, মানুষ বড় মনে করে যে এটা আমার নিয়ম ছিল, কিন্তু অনেক বুজুর্গ আসার কারণে আমার নিয়ম আমি ভঙ্গ করে বুজুর্গকে সম্মান দেখাইছি, এটাই করে ইতিহাস হয়।
3: জি জি,
6: সেই হিসাবে এটাও দরজা খোলা হয়নি। এবং ওই সময় হযরতের কাছে মুরিদ হইতে হলে আপনার লিখিত আবেদন জানাতে হতো, যে এবং তা বারংবার হয়েছে। এমনও ইতিহাস আছে ওই সময়ের যারা দাওরা পাস, অর্থাৎ হাদিস শাস্ত্রে যাদের পরিপূর্ণ ডিগ্রি, তারাও অনেকে এক বছর দুই বছর, এমন কি অনেক লোক আছে যারা আট দশ বছর পর্যন্ত ঘুরিয়ে তারপরে ওনার কাছে মুরিদ হইতেন, এত কড়াকড়ি ছিল,
3: সহজে মুরিদ করতেন না।
6: না, সহজে মুরিদ করতেন না। আর মুরিদ যেগুলো হইত এবং যাদেরকে করতেন তাদেরকে একবার ফ্রেশ করে দিতেন, আমরা দেখছি
3: আত্মাকে পরিপূর্ণ পরিশুদ্ধ করে মুরিদ বানাইতেন,
6: মুরিদ বানাইতেন এবং অনুমতিও দিতেন একেবারে পরিপূর্ণ
3: হওয়ার পরে। মহতারাম, আপনাকে অনেক ধন্যবাদ। তার খানকার একটি বিশেষ নিয়মের মাধ্যমে আমাদেরকেও নিয়মের সাথে চলার একটি অনুপ্রেরণা দিলেন। আমরা আসলে থানবীর রহমতুল্লাহ আলহির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি, তো কর্মজীবন কেমন ছিল এ প্রসঙ্গে আলোচনা করেছেন মাওলানা মুফতি আজিজুল ইসলাম।
5: হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলহি পাঠ্যজীবন শেষে 1301 হিজড়িতে কানপুরে ফরজে আম মাদ্রাসায় মাসিক 25 টাকা বেতনে অধ্যাপনার কাজ শুরু করেন। হাদিস, তাফসির ও উচ্চ স্তরের কিতাবসমূহ কৃতিত্বের সাথে পড়াতে থাকেন। জনসমাজে থানবী রহমতুল্লাহ আলহির জনপ্রিয়তা দেখে মাদ্রাসা কর্তৃপক্ষের মধ্যে আর্থিক স্বার্থ লাভের বাসনা জাগরিত হয়। তারা তাকে মাহফিলে মাদ্রাসার জন্য চাঁদা তুলতে বললে তিনি একে নাজায়েজ মনে করে অসম্মতি জ্ঞাপন করেন। এতে মাদ্রাসা কর্তৃপক্ষের মধ্যে ব্যাপক বলাবলি হলে তার কর্ণগোচর হয়। তখনই তিনি মাদ্রাসা থেকে ইস্তফা দিয়ে বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।
3: মাশাআল্লাহ,
5: ইলমে দীন ও দর্শন শাস্ত্রে এমন বিজ্ঞ ব্যক্তি দুর্লভ ভেবে জনাব আব্দুর রহমান খান ও কিফায়তুল্লাহ সাহেবদ্বয় মাসিক 25 টাকা বেতনে টপ কাপুরে অপর একটি মাদ্রাসায় অধ্যাপনার জন্য অনুরোধ করেন। তিনিও এলমে দিনের খাতিরে সম্মত হয়ে টপ কাপুরে মাদ্রাসায় জামিউল উলুমে থেকে যান। সেখানে তিনি একাধারে 14 বছর শিক্ষাদানে মশগুল ছিলেন। অতপর 1315 হিজড়ির সফর মাসে স্বীয় পীর ও মুর্শিদের অনুমতিক্রমে কানপুরের সংসর্গ ত্যাগ করে থানা ভবনে এসে উম্মতে মুহাম্মাদির সংস্কার সাধনে আত্মনিয়োগ করেন।
3: জি, কর্মজীবন আসলে শিক্ষকতা অধ্যাপনার মাধ্যমে শুরু।
5: জি,
3: তারপরে তো উনি ওনার জীবনকে উৎসর্গ করেছেন আধ্যাত্মিকতার সাধনায়। নিজে যেরকম আধ্যাত্মিকতার সাধক হয়েছেন আমাদের হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহ আলহী, এবং মৌলানা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলহের সংস্পর্শ থেকে আলোর সংস্পর্শ থেকে আলোকিত হয়েছেন এবং তার সংস্পর্শ থেকে অন্যেরা আলোকিত হয়েছে। তো বিষয়টি অনেক তাৎপর্যপূর্ণ ছিল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলহী লিখনই জগতে অনেক বড় ভূমিকা রেখেছেন। প্রায় হাজারের উপরে ওনার লিখিত বই পৃথিবীর বিভিন্ন দেশে অনুদিত হয়ে আছে। লিখন জগতে তার অবদান রয়েছে অনস্বীকার্য এবং বিশাল পরিধি রয়েছে তার বইয়ের। এই প্রসঙ্গে আলোচনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মোহতারাম মুফতি মাসুম বিল্লাহ সাহেবকে।
6: হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখার জগতে এক মহাপরিচিত নাম, যার রচনায় রয়েছে হাজারের বেশি কিতাব। আশ্চর্যজনক বিষয় হল কিতাব এমনভাবে লিখেছেন যেটা অন্য কোনো লেখকের দ্বারাই এটা আমরা এখন পর্যন্ত সম্ভব বলে মনে করিনি। তা কি লিখেছেন সাধারণের জন্য সাধারণ ভাষায়, খুবই সাধারণ, খুবই সহজ, আবার শিক্ষিতদের জন্য শিক্ষিতদের ভাষায় এবং তাদের বোঝার উপযোগী করে। তাদের যেরকম জ্ঞান আছে ওই রকম জ্ঞান গর্ব সুন্দর করে লিখেছেন। অর্থাৎ প্রত্যেকটি স্তরকে আলাদা আলাদা করে তাদের প্রয়োজন কি সেটা লিখেছেন, তাদের ভিতরে কুসংস্কার কি, তার প্রতিরোধ কি তা লিখেছেন। এরকমভাবে প্রত্যেকটি স্তরের জন্য আলাদা আলাদা করে লেখার মতো লেখক পৃথিবীতে দ্বিতীয় জন পাওয়া খুবই বিরল। বিশেষ করে কিছু কিতাব যে লিখেছেন সেটা বলে তার বড়ত্ব মহিমা শেষ করা খুবই কঠিন, যেমন বেহেশতি জাওর। আসলে মুসলমানদের এমন কোনো ঘর পাওয়া মুশকিল যাদের ঘরে দু চারটি দিনই কিতাব আছে অথবা কোরআনে কারিম আছে, আর তাদের ঘরে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বেহেশতি জাওর নেই,
3: এরকম পাওয়া মুশকিল। এবং এটির উর্দুতে লেখার অনুবাদটা করেছিলেন
5: শামসুল
3: হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি।
6: এরপরে হযরতের লেখা জুমার খুতবায় যেটা পড়ে থাকে মানুষে, খুতবাতুল আহকাম, উপমহাদেশের এমন কোন মসজিদ সাধারণত মিলে না যেখানে খুতবাতুল আহকাম নেই বা যেই মেম্বার থেকে খুতবাতুল আহকাম
3: পাঠ করা হয় না।
6: প্রতিটি মসজিদের মেম্বারে খুতবাতুল আহকাম পাওয়া যায় এবং সেখানে তা শোভা পায়। ফতোয়ার জগতে ইমদাদুল ফতোয়া, এমন কোন ফতোয়া বিভাগ নেই যে ফতোয়া বিভাগে ইমদাদুল ফতোয়া পাওয়া যায় না। যদি কোথাও পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে ওই ফতোয়া বিভাগ অসম্পূর্ণ, ফতোয়া বিভাগ ইমদাদুল ফতোয়া ছাড়া পরিপূর্ণ হয় না। তেমনি নসরুদ্দীব নেই এমন কোন সিরাত গবেষণাগার খুঁজে পাওয়া মুশকিল। বয়ানুল কোরআন পাওয়া যাবে না এমন কোন তাফসির বিভাগ খুঁজে পাবেন না। বয়ানুল কোরআন তাফসিরের মধ্যে তর্জমার মধ্যে এক অনন্য। এমনভাবে লেখনীর জগতে হযরতের পদচারণা অনেক বেশি। এছাড়া এত কিতাব তিনি লিখেছেন যে ওই কিতাবের নামগুলি পড়তে যে সময় লাগে সেই সময় আমাদের
3: অনুষ্ঠানের পুরো সময় ধরেই সেই কিতাবের নাম পড়তে হবে।
6: যে কিতাবগুলি লিখলেন লিখতে যে সময় লাগে, বুঝতে যে সময় লাগে, আমাদের জীবনে সেই কিতাবগুলি একবার শুধুমাত্র পড়ারও সময় হয়। আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে কিন্তু একবার পড়ে শেষ করতে পারছি না, এত লেখা লিখেছেন। লেখার জগতে তার এত বড় অবদান।
3: আমরা তাকে কলম সৈনিক বলতে পারি। ইসলামিক জগতে এমন কোন ধারা নেই যেই ধারায় তার কলম চলেনি। হাদিস, তাফসির, ফিকহা, চিকিৎসা, এমনকি চিকিৎসারও ব্যাপারে উনি বই লিখেছেন। চিকিৎসার ব্যাপারে ওনার লিখিত অনেক বই পাওয়া যায়।
6: দুই ধরনের চিকিৎসা,
3: জি, ইসলামিক চিকিৎসা, আধ্যাত্মিক চিকিৎসা, অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কলম চলেছে। তার লিখনই তাকে অমর করে রেখেছে। কাল কালান্তর ধরে তার লিখনই পৃথিবীতে বেঁচে আছে। কিয়ামত পর্যন্ত তার লিখনীর এই খিদমতটি প্রতিটি মানুষের ঘরে প্রতিটি ব্যক্তিকে সেবা দান করুক এই কামনা করি। শ্রোতাবন্ধু, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে এসে গিয়েছি। মহান এই কালজয়ী পুরুষ সাধক ব্যক্তি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির শেষ সময়, মৃত্যু এবং জানাজা, এবং তার কিছু গুরুত্বপূর্ণ নসিহাত শুনব এবং তার খলিফাগণের মধ্যে দু একজন খলিফার নাম জানব। এ বিষয়টি বলবেন মুফতি আজিজুল ইসলাম।
5: হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার সারা জীবনটাই নসিহাতে কেটেছেন।

এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ এবং নাদ রাসুল শুনলেন। আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। মুসলিম শরীফ, পরিপূর্ণ মমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসলিম শরীফ, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা এবং খুলনার পার্শ্ববর্তী এলাকার স্থানীয় সময় অনুযায়ী এক্ষুনি প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি নম্রতার গুণ হতে বঞ্চিত সে সমস্ত কল্যাণ হতে বঞ্চিত। মুসলিম শরীফ।
3: ময়মন সিং, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সেস বাজার অ্যান্ড সিলেট। রিপোর্টস অব দিজ এরিয়াস আর টু হাইস্ট কশনারি সিগন্যাল নাম্বার ওয়ান। রিপিট, কশনারি সিগন্যাল নাম্বার ওয়ান। নাও ফোরকাস্ট ফর দ্য এন্টায়ার কান্ট্রি রেমিন ইন এফেক্টেড 6 PM টুমরো। Many places of Dhaka, Khulna, Borishal, Chattogram and Sylhet divisions and some places of Rangpur, Rajshahi and Mymensingh divisions may experience light to moderate rain or thundershower accompanied by temporary gusty or squally wind and lightning. Moderately heavy to heavy shower is also expected at places of the country. Slight fall in day temperature is expected and night temperature may remain nearly unchanged over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Maizi Court, 37.2 degrees Celsius, and the minimum was at Sylhet, 22.5 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 35.2 degrees Celsius and minimum 26.1 degrees. Humidity recorded in air at 9 AM was 67% and at 6 PM 97%. Sunrise over Dhaka tomorrow at 5:10 AM and sunset at 6:44 PM. And that's all we have for weather for this time.
4: Bangladesh Betar, ekti biggokti. Bangladesh Biman Bahinir bibhinno prokar juddho biman protidin sokal 8 ta theke bikel 5 ta porjonto Kutubdia firing range VGD 2 o Cox Bazar firing range VGD 43 er akash simanay taja gola borshon proshikkhon mohora porichalona karyakram shuru koreche. Ei karyakram cholbe agami 11 June 2026 porjonto. Firing range er bhougolik obosthan VGD 2, কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ, অক্ষাংশ 21 ডিগ্রি 51 মিনিট উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 40 মিনিট পূর্ব ও 91 ডিগ্রি 23 মিনিট পূর্ব, অক্ষাংশ 21 ডিগ্রি 25 মিনিট উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 40 মিনিট পূর্ব ও 91 ডিগ্রি 23 মিনিট পূর্ব, এবং VGD 43, কক্সবাজার ফায়ারিং রেঞ্জ, অক্ষাংশ 21 ডিগ্রি 40 মিনিট উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 40 মিনিট পূর্ব ও 91 ডিগ্রি পূর্ব, অক্ষাংশ 21 ডিগ্রি 3 মিনিট উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 40 মিনিট পূর্ব, অক্ষাংশ 21 ডিগ্রি 6 মিনিট উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 30 মিনিট 56 সেকেন্ড পূর্ব, অক্ষাংশ 21 ডিগ্রি 10 মিনিট 58 সেকেন্ড উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 18 মিনিট 55 সেকেন্ড পূর্ব, অক্ষাংশ 21 ডিগ্রি 18 মিনিট 5 সেকেন্ড উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 10 মিনিট 5 সেকেন্ড পূর্ব, অক্ষাংশ 21 ডিগ্রি 30 মিনিট উত্তর, দ্রাঘিমাংশ 91 ডিগ্রি 2 মিনিট 58 সেকেন্ড পূর্ব দ্বারা সীমাবদ্ধ। বিজ্ঞপ্তিতে মহড়া চলাকালীন বিমান, জাহাজ, ছোট ছোট নৌযান ও জনসাধারণকে গোলাবর্ষণের এলাকা পরিহার করে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
5: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারি সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
6: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত আবহাওয়া বার্তা রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, এবারে স্থানীয় সংবাদ বাংলায়।
2: আগামীকাল শুরু হচ্ছে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের সভাপতিত্বে বিকেল তিনটায় সংসদ অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। এদিকে জাতীয় সংসদের এই অধিবেশন উপলক্ষে আজ থেকে রাজধানীর শেরেবাংলা নগর ও আশেপাশের বিভিন্ন এলাকায় সভা সমাবেশ মিছিল বিক্ষোভ সহ নানা কার্যক্রম নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ DMP। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, পৃথিবীর পরিবেশ ও জীব জগতের অস্তিত্বের প্রধান উপকরণ হচ্ছে বৃক্ষ। আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি আজ KCC-র নগর ভবনে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। নজরুল ইসলাম মঞ্জু বলেন, যে কোনো মূল্যে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। এই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশকে সুরক্ষিত রাখতে হলে আমাদের চারপাশে পরিকল্পিতভাবে গাছের চারা রোপণ ও তার যথাযথ যত্ন নিতে হবে। KCC-র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, সচিব মোহাম্মদ রেজা রশিদ, কনজারভেন্সি অফিসার প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান, সাউথ ইস্ট ব্যাংকের আঞ্চলিক প্রধান মোল্লা মাসুদ পারভেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক সলুয়ায় নির্মাণাধীন বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্ট পরিদর্শন করেন। নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ হামিদুল হক, KCC-র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, সচিব মোহাম্মদ রেজা রশিদ, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান, পরামর্শক সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। আগামী 1 জুলাই থেকে প্ল্যান্টের একাংশে প্লাস্টিক থেকে জ্বালানি তেল উৎপাদন শুরু।

0: হবে এবং নভেম্বর ডিসেম্বরের মধ্যে এটি পূর্ণাঙ্গভাবে চালু হবে। এলজিইডি, এডিবি ও কেসিসি যৌথভাবে সমন্বিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় প্ল্যান্টের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। খুলনা বিভাগের বিভিন্ন জেলায় আজ ডেঙ্গু সহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে আজ খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশেপাশে এবং অন্যান্য এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে মশার প্রজনন স্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন। এর আগে এক সচেতনতামূলক র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এদিকে যশোরের ডেঙ্গু প্রতিরোধে এক সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের নেতৃত্বে সিভিল সার্জনের কার্যালয় চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মাসুদ রানা ও প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদুল হাসান টুকুন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র্যালিতে অংশ নেন। এছাড়া চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এ উপলক্ষে এক জনসচেতনতামূলক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক লুৎফুন নাহার, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ এবং চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র্যালিতে অংশ নেন। পরে শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় এবং জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ঝিনাইদহে এই উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান, সিভিল সার্জন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও প্রেস ক্লাবের সভাপতি সহ বিভিন্ন দপ্তর, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে থেকে এক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবকে আজ জেলা পরিষদ চত্বরে গণসংবর্ধনা প্রদান করা হয়। জেলা বিএনপির আহ্বায়কের সভাপতিত্বে দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক কাউসার আজিজ, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবকে জেলা পরিষদের দায়িত্ব বুঝিয়ে দেন। সবশেষে আবহাওয়া। আজ রাতে একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: আমার বাইয়ের ফুল্লা দেখ কতগুলি সজনা পাতা আমার লাগে আনছে, আমি সজনা পাতার বট্টা করে খাই।
2: আমিও তো বট্টা খাই, অনেক ভালো লাগে।
1: আবার ওই যে বাজে
2: অনেক মজা লাগে, সজনা কত রকম ভাবে খাওয়া যায়, ডাল দিয়েও মজা
3: লাগে।
1: তুমি খাতা লই আইতার না,
3: মানে নাই
2: বৃষ্টি তাও
3: বসো বসো
1: বসো
3: ঠান্ডা লেগে যাবি নি, আহারে বৃষ্টির দিন।
4: আমার আবার কি জানো, একটু বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে
3: যায়। ওই যে তোমার এই যে সেদিন কলম না আদা, এগুলো
2: খাওয়া।
3: আচ্ছা তোমরা তো ভালো একটা বিষয় নিয়ে কথা করছিলে,
4: শুনলাম
3: দাও এটা সজিনার কথা ঠিকই করছ। তো যাক ভালো, সজিনার সব রকম গুণাগুণ আছে, কত রকম যে গুণ, পাতা থেকে শুরু করে
1: ফল পর্যন্ত খাওয়া যায়।
3: আর এই যে এখন দেখো, এটা তো কম হয়, শীতের আগে কুয়াশায় নষ্ট হয়ে যায় ফুল, যার জন্য এখন কিন্তু 12 মাসই সজিনার চাষ হচ্ছে।
1: আবার ডাল লাগাই দিলে ওই। হ্যাঁ,
3: তো চলো আজকে এটা নিয়ে আমরা শুনি আধুনিক পদ্ধতিতে 12 মাসই সজিনার চাষ। এ বিষয়ে বলতেছেন কৃষিবিদ স্বদেশ কুমার পাল, প্রধান কৃষি তত্ত্ববিদ ক্রপসুইং, DAE খামারবাড়ি, ঢাকা। আর তার সাথে

0: কথা বলেছেন ফাতেমা জেবুন্নেসা। চলো তাহলে আরো ভালো করে শুনি।
1: সজিনা ডাটা আমাদের অনেকেরই প্রিয় সবজির তালিকায় রয়েছে। এই সময় বাজারে বেশ রসালো এবং লম্বা আকারের বারো মাসে সজিনা পাওয়া যাচ্ছে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এই বারো মাসে সজিনার চাষ সম্পর্কে। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আধুনিক পদ্ধতিতে বারো মাসে সজিনার চাষ সম্পর্কে আজ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাব। এ বিষয়ে জানাতে আজ আমাদের আসরে উপস্থিত হয়েছেন কৃষিবিদ স্বদেশ কুমার পাল, প্রধান কৃষি তত্ত্ববিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সম্পর্কে।
2: পুষ্টিবিজ্ঞানীরা সজনা গাছকে অলৌকিক গাছ নামে অভিহিত করেছেন, কারণ সজনার পুষ্টিগুণ অনেক বেশি। সজনার যে পাতায় এখানে প্রায় আট রকম অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড রয়েছে এবং শতকরা প্রায় ৩৫ ভাগ আমিষ রয়েছে, এবং এই কারণে যারা নিরামিষ ভোজে তাদের জন্য সজনাটা উৎকৃষ্ট সবজি হিসেবে পরিচিত। আর যদি বিভিন্ন আমরা জিনিসের সঙ্গে তুলনা করি তাহলে দেখা যায় সজনার অনেক গুণ রয়েছে। যেমন প্রতি আউন্স সজনাতে প্রায় চার গ্লাস দুধের সমপরিমাণ ক্যালসিয়াম রয়েছে, চারটি কমলার সমপরিমাণ ভিটামিন সি রয়েছে এবং তিনটি কলার সমপরিমাণ পটাশিয়াম রয়েছে। সজিনা দুর্বল হাড়কে শক্ত করে, শরীরে রক্ত শূন্যতা দূর করে এবং সজিনা ডাটাতে সোডিয়াম ক্লোরাইড নেই বললেই চলে। এই কারণে যে সমস্ত যারা ব্লাড প্রেশারে আক্রান্ত তাদের জন্য কিন্তু সজিনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আশ থাকায় নিয়মিত যদি সজিনা ডাটা খাওয়া হয় তাহলে ব্লাড সুগারটা নিয়ন্ত্রণ রাখা যায়। সজিনা কিন্তু ডাটাটা এটা কিন্তু আমাদের যে মারাত্মক রোগ ক্যান্সারকে রোধ করতে পারে এবং কোষ্ঠবদ্ধটাও দূর করতে পারে।
1: আপনি বলছিলেন সজনের উপকারিতা, পুষ্টিগুণ এবং বেশ কিছু রোগ থেকেও যে আমাদের বাঁচায় সেটাও চমৎকার ব্যাপার। এবারে জানতে চাইছি বারো মাসের সজনের জন্য কোন জাতটি আসলে নির্বাচন করা উচিত।
2: বারো মাসি সজনার জন্য বিদেশ থেকে আমদানি করা ওডিসি থ্রি জাতটি কিন্তু বিভিন্ন জায়গায় চাষ করে ভালো ফলন পাওয়া যাচ্ছে, যেটা প্রায় ৬ মাসে ফল ধরা শুরু হয়। আর এর ডাটাটা কিন্তু বেশ লম্বা হয়, দেখতে বেশ মোটাসোটা আকারে হয়, খেতে সুস্বাদু এবং খেতে বেশ নরমও লাগে।
1: এটাই বোধহয় এখন বাজারে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে। এই সজিনা চাষের জন্য মাটি কিভাবে তৈরি করব?
2: সজিনার জন্য কিন্তু সর্বদা শুষ্ক আবহাওয়া দরকার। সজিনা গাছটা কিন্তু পানি সহ্য করতে পারে না, এই জন্য জলাবদ্ধতা হলে গাছের গোড়াটা পচে যেতে পারে। এই কারণে পানি দাঁড়ায় না, বন্যামুক্ত জৈব পদার্থ রয়েছে এমন উঁচু জায়গায় সজিনা চাষ করতে হবে। আর মাটিটা সবথেকে ভালো হয় যদি দোয়াশ থেকে বেলে দোয়াশ মাটি হয়। স্যাঁতসেঁতে এবং লবণাক্ত মাটিতে এবং জলাবদ্ধ মাটিতে সজিনা গাছের বৃদ্ধি, ফুল এবং ফল ধারণটা ব্যাহত হয়। এছাড়া জলাবদ্ধ হলে গাছের গোড়াটা পচে যেতে পারে, যেটা গাছের জন্য খুব ক্ষতিকারক।
1: বারো মাসে সজিনার চারা কিভাবে তৈরি করা হয়?
2: সজিনার বংশ বিস্তারটা আমরা কিন্তু দুটো উপায় করতে পারি। এটা হচ্ছে সরাসরি বীজ থেকে, একটা কাটিং করে অর্থাৎ ডাল কেটে। বীজ থেকে চারা তৈরির জন্য পরিপক্ক সজিনাটা আমাদের সংগ্রহ করতে হবে, সেটা করা যেতে পারে মে মাস থেকে যখন সজিনা হয়, এবং বীজটা আলাদা করে আমাদের শুকিয়ে ভালো করে সংরক্ষণ করতে হবে। জুন জুলাই মাসে বা আষাঢ় শ্রাবণ মাসে বীজতলা ভালোভাবে কুপিয়ে সেখানে আমরা কিছু জৈব সার দেব, সেটা হতে পারে পচা গোবর দিয়ে, এবং ১০-১৫ সেন্টিমিটার দূরে দূরে সারি করে বীজতলায় বারো মাসের সজনা বীজটা লাগাতে হবে। চারা গজানো থেকে শুরু করে চারা উঠানো পর্যন্ত বীজতলাটা কিন্তু আগাছামুক্ত রাখতে হবে এবং প্রয়োজনে সেচ প্রদান করতে হবে। চারার বয়স যখন ৫০-৬০ দিন হবে তখন আমাদের মূল জমিতে লাগাতে হবে, এবং চারা রোপণের সময় চারা প্রতি ২-৩ কেজি জৈব সার দিতে হবে, ১৫০-২০০ গ্রাম টিএসপি আর ১০০ গ্রাম থেকে প্রায় ১.৫০ গ্রাম পটাশ সার প্রয়োগ করতে হবে, তাহলে চারার বৃদ্ধিটা ভালো হবে। অনেকে কিন্তু সজনা চারাটা সার না দিয়েও করতে পারেন, কারণ এটা কিন্তু অনেকটা অবহেলিত জায়গা কিন্তু চাষ করা যায় এবং তেমন যত্ন না করলেও সজনা হয়। তবে যদি আমরা বেশি ফলন চাই তাহলে সেখানে আমাদের সার কিছুটা প্রয়োগ করতে হবে।
1: কাটিং রোপণ পদ্ধতিটা কিরকম?
2: কাটিংটা আমরা সরাসরি মূল জমিতে রোপণ করা হয়, আর মূল জমিতে লাগানোর সময় প্রতিটা কাটিং এর তিন ভাগের এক ভাগ মাটি নিচে রাখতে হবে, আর লাগানোর পরে কাটিং এর মাথাটা আলকাতরা দিয়ে একটা পলব দিতে হবে যাতে মাথাটা শুকিয়ে না যায়, কারণ শুকিয়ে গেলে সেখান থেকে চারা গজানো সমস্যা হতে পারে।
1: আমরা সবাই জানি যে কোনো ফসলেই আসলে পোকা দমনের জন্য এবং রোগ দমনের জন্য কিছু কিছু ব্যবস্থা নিতে হয়। সজিনার ক্ষেত্রে কি কি করতে হয়?
2: সজিনা গাছে কিন্তু পোকার আক্রমণটা কম হয়। যে সমস্ত পোকার আক্রমণ হয় তার মধ্যে রয়েছে বিষা পোকা। বিষা পোকা কাণ্ড এবং পাতায় গুচ্ছাকারে থাকে। শুষ্ক এবং ঠান্ডা আবহাওয়া সজিনা গাছ কিন্তু মাকড় দ্বারাও আক্রান্ত হতে পারে এবং এর ফলে পাতাটা হলুদ হয়ে যেতে পারে। পোকা দমনের জন্য আমরা যে জৈব পদ্ধতি আছে সেখানে নিম বিসিডিন প্রয়োগ করতে পারি। এছাড়া রাসায়নিক কীটনাশকের ভিতরে রয়েছে সুমিথিন, সিমবুজ অথবা যে কোনো একটি কীটনাশক প্রতি ১০ লিটার পানিতে ২৫ মিলিলিটার হারে মিশিয়ে আমাদের পোকাগুলো নিয়ন্ত্রণ করা যাবে। আর সজনা গাছে কিন্তু রোগটা খুব কম হয়। মাঝে মাঝে ফল পচা রোগ হতে পারে, শিকড় পচা রোগ হতে পারে, বাকলটাও পচে যেতে পারে, আর জলাবদ্ধ মাটিতে কিন্তু শিকড় পচা রোগটা বেশি হয়। এই জন্য আমাদের মাটিটা নির্বাচনটা খুব ভালো করতে হবে। আর যদি শিকড় পচে যায় সেক্ষেত্রে কিন্তু গাছটা নেতিয়ে পড়ে, পাতাটা হলুদ। হলুদ হয়ে যায়। তাই এই যে রোগটা দমন করার জন্য আমরা বিস্টিন, থিওবিট, বোধো মিক্সার, ডাইথেনিয়াম 45 অথবা রিডোমিল গোল্ড, আমরা যে কোনো একটি কীটনাশক, আমরা ছত্রাকনাশক ভালোভাবে স্প্রে করে গাছটাকে রোগ থেকে মুক্ত করতে পারি।
1: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার।
2: আপনাকে ধন্যবাদ।
0: শুনলে তো, বারো মাসই সজনের চাষ শুনলাম আমরা আধুনিক পদ্ধতিতে। তো চলো এবার একটা আমের কাল হয়েছে, তাই আম, জাম, লিচু, কি কয় জানি, জ্যৈষ্ঠ মাসটা মধু মাস। এই মধু মাসে চলো একটা ফলের রাজা আম, এই বিষয়টা গান শুনি। শিল্পী মোহাম্মদ নাজমুল হক, গীতিকার সাইফুল ইসলাম সর্দার, সুরকার লুকমান হাকিম। চলো গানটা শুনি।
1: আচ্ছা শুনি।

0: তাহলে কি
1: শুনলে
0: তো? আচ্ছা, আমরা গান শুনলাম, তারপর বারো মাসের সজিনার চাষের ব্যাপারে শুনলাম, কিন্তু ওই যে আমাদের বেতার যন্ত্রের সামনে এই যে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের এই জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাঠে আমার, যারা শুনে এবং চিঠিপত্র লেখে আবার কি ফোন ইন অনুষ্ঠানে অংশগ্রহণ করে, তাদেরকে আমরা সবাই মিলে জানাই
2: শুভেচ্ছা
0: নাকি? কারণ তারা অনেক কষ্ট করে আমার এই প্রোগ্রামটা শুনে, পরামর্শ দেয়, চিঠিপত্র লেখে। আজকে
3: এই যে কইলা, এই যে আমাকে কৃষিজীবী ভাই বোন শ্রোতা বন্ধু, এই যে আমাদের সাথে পুরা অনুষ্ঠানটার মধ্যে আসলে ফলে, তাহলে আমাদের জন্য কত বড় জিনিস না?
0: অবশ্যই অবশ্যই, এই জন্য তাদেরকে যে শুভেচ্ছা জানালাম, ধন্যবাদ জানাচ্ছি। পরামর্শ দেবেন আপনারা, আপনাদের পরামর্শ নিয়েই তো আমরা কাজ করব। চলেন শোনা যাক কৃষি বিষয়ক সমস্যার সমাধান নিয়ে আপনাদের চিঠিপত্র জবাব দিচ্ছেন কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটিউইং, খামারবাড়ি ঢাকা। আর এই চিঠিপত্র নিয়ে তার সাথে কথা বলেছেন ইশরাত জাহান নীলা। চলো শুনে নিন।
4: শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাব। চিঠিপত্রের জবাবদানে আজ আমাদের সঙ্গে রয়েছেন কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকা। আজকের প্রথম চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ আনিসুল ইসলাম বালিয়াকান্দি রাজবাড়ি থেকে। জনাব মোহাম্মদ আনিসুল ইসলাম, টক আম গাছকে মিষ্টি আম গাছে রূপান্তরের বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছেন।
5: জনাব আনিসুল ইসলাম, আম গাছের শীর্ষ কর্তনের মাধ্যমে টক আম গাছকে মিষ্টি আম গাছে রূপান্তর করা সম্ভব। সাধারণত 10 থেকে 15 বছর বয়সের টক আম গাছে শীর্ষ কর্তন করলে ভালো ফলাফল পাওয়া যায়। তবে 40 থেকে 50 বছর বয়সের গাছেও শীর্ষ কর্তন করা যায়। ক্ষেত্র বিশেষে 4 থেকে 5 বছর বয়সের চারা আম গাছ বা কলমের গাছে টক আম হলে সেটাও শীর্ষ কর্তনের মাধ্যমে মিষ্টি আম গাছে রূপান্তর করা সম্ভব। শীর্ষ কর্তন করতে গাছে ওঠার জন্য বাঁশের মই, ডাল কাটার জন্য করাত, কাটা অংশে প্রলেপ দেওয়ার জন্য বর্দু পেস্ট এবং নতুন ডালে কলম করার জন্য সিকেচার, চাকু, পলিথিন, স্টিপ, সুতলি এগুলোর দরকার হয়। সাধারণত আম গাছে কয়েকটি প্রধান শাখা থাকে, আবার প্রতিটি প্রধান শাখা থেকে কয়েকটি প্রশাখা বের হয়। শীতের শেষে যখন একটু গরম পড়ে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে, 2-1টি প্রধান শাখা রেখে অবশিষ্ট শাখার প্রশাখাগুলো কেটে কাটা অংশে বর্দু পেস্টের প্রলেপ দিতে হয়। প্রশাখা ছাঁটাই করার কিছুদিনের মধ্যে কাটা অংশের নিচ থেকে নতুন ডালপালা বের হবে। ডালগুলোর বয়স যখন 3 থেকে 4 মাস হবে, ঠিক তখনই, অর্থাৎ জুন জুলাই মাসে, পছন্দমতো গাছ থেকে কাঙ্ক্ষিত সায়ন সংগ্রহ করে ছাঁটাইকৃত গাছের কিছু ডালের সমবেশের নতুন শাখায় ডালপ্রতি 10 থেকে 15টি করে সায়ন ভিনিয়ার কলম পদ্ধতিতে পলিথিন স্ট্রিপ দিয়ে বেঁধে দিয়ে ব্যাগিং করে দিতে হবে। পরের বছরে অবশিষ্ট শাখার প্রশাখায় ভিনিয়ার কলম করে গাছটিকে কাঙ্ক্ষিত মানের মিষ্টি আম গাছে রূপান্তর করা যায়। আম গাছকে কিভাবে মিষ্টি আম গাছ করবেন সে সম্বন্ধে ধারণা পেয়েছেন, আপনাকে ধন্যবাদ।
4: এবারের চিঠিটি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ আকরাম হোসেন সুজানগর পাবনা থেকে। আপনি জানতে চেয়েছেন পেয়ারা এবং কলার ব্যাগিং পদ্ধতি বিষয়ে।
5: ধন্যবাদ জনাব মোহাম্মদ আকরাম হোসেন। রোগ এবং পোকামাকড়ের আক্রমণে প্রায়ই প্রচুর পরিমাণে ফল নষ্ট হয়ে যায়, বিশেষ করে পেয়ারা এবং কলা। উপযুক্ত সময়ে যথাযথভাবে ব্যাগিং করলে রোগ এবং পোকামাকড় দমন ছাড়াও আরও কিছু বাড়তি সুযোগ সুবিধা পাওয়া যায়। বিশেষ করে পাতার ঘর্ষণ থেকে ফলকে রক্ষা করা যায়, তীব্র সূর্যকিরণ থেকে ফলকে রক্ষা করা যায়, এছাড়া পাখি, বাদুর এবং মানুষের আক্রমণ থেকেও ফল রক্ষা করা যায়। ফল দেখতে আকর্ষণীয় হয় এবং বাজার মূল্যও বেশি হয়। পেয়ারা যখন মার্বেল আকৃতি হবে তখন ঠিক সেই সময়ে পলিথিন ব্যাগ বা ব্রাউন পেপার ব্যাগ দিয়ে ব্যাগিং করে দিতে হবে। বাতাস চলাচলের জন্য অবশ্যই কয়েকটি ছিদ্র রাখতে হবে। তবে ব্যাগিং করার পূর্বে পেয়ারা গাছে ছত্রাকনাশক, বিশেষ করে টিল 250 ইসি, প্রতি লিটার পানির সাথে 0.5 মিলিলিটার হিসাবে স্প্রে করে তারপরে ব্যাগিং করতে হবে। আর কলার ক্ষেত্রে কলার মোচা থেকে কলা বের হওয়ার পরপরই নিচের দিকে খোলা সাদা অথবা নীল রঙের পলিথিন দিয়ে পুরো কলার কাঁদিটাকে ব্যাগিং করে দিতে হবে বা ঢেকে দিতে হবে। ব্যাগিং করলে পোকা দমন ছাড়াও আরও কিছু বাড়তি সুযোগ সুবিধা পাওয়া যায়, বিশেষ করে পাতার ঘর্ষণ থেকে কলা রক্ষা করা যায়। ব্যাগের ভিতরের তাপমাত্রা এবং আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ার ফলে কলা আকারে বড় হয় এবং সপ্তাহখানেক আগেই কলা পরিপক্ব হয়। এছাড়া ধুলাবাড়ি থেকে কলা রক্ষা করা যায়, কলা দেখতে আকর্ষণীয় হয় এবং বাজার মূল্যও বেশি হয়। তো জনাব মোহাম্মদ আকরাম হোসেন, আশা করি আপনি পিয়ারা এবং কলার ব্যাগিং পদ্ধতি এবং এর সুযোগ সুবিধা বিষয়ে অবগত হয়েছেন, আপনাকে ধন্যবাদ।
4: আজকের আয়োজনের সবশেষ চিঠিটি লিখেছেন জনাব মোহাম্মদ আব্দুল করিম সাভার ঢাকা থেকে, আর আপনি জানতে চেয়েছেন ঢ্যাঁড়শের মোজাইক রোগের লক্ষণ ও প্রতিকার বিষয়ে।
5: জনাব আব্দুল করিম, ঢ্যাঁড়শের মোজাইক রোগে পাতার উপরে হলুদ সবুজ মিশ্র সোপ সোপ দাগ বিক্ষিপ্তভাবে দেখা যায়। আক্রান্ত গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছ দেখতে খর্বাকৃতির মনে হয়। গাছ চারা অবস্থায় আক্রান্ত হলে ফুল ধরে না, আর ফল ধরা পর্যায়ে আক্রান্ত হলে ফল বিবর্ণ, কোকড়ানো, ছোট, বিকৃত এবং শক্ত হয়ে যায়। তো এই মোজাইক রোগ দমন করার জন্য রোগ প্রতিরোধী জাত চাষ করতে হবে। এছাড়া ঢ্যাঁড়শের জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, জমিতে ডাল পুঁতে পাখি বসার ব্যবস্থা করতে হবে, কারণ ভেক্টর পোকা মোজাইক ভাইরাসের জীবাণু ছড়ায়। এবং বিকল্প পোষক ধ্বংস করতে হবে, রোগাক্রান্ত গাছ তুলে ফেলতে হবে। তো পোকা দমনের জন্য এস্টাপ 75 এসপি অথবা এলসান 92 ইউএসপি প্রতি এক লিটার পানির সাথে 1 গ্রাম হিসাবে মিশিয়ে স্প্রে করতে হবে এবং কীটনাশক প্রয়োগের 10 দিনের মধ্যে ঢ্যাঁড়শ সংগ্রহ করা যাবে না। তো জনাব আব্দুল করিম, আশা করি আপনি ঢ্যাঁড়শের মোজাইক রোগের প্রতিকার সম্বন্ধে জানতে চেয়েছেন এবং আমি সেই সাথে বলতে চাচ্ছি মোজাইক ভাইরাস কিন্তু পোকার মাধ্যমে ছড়ায়, এ কারণে মোজাইক রোগ দমনের জন্য পোকা দমনের ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ আপনাকে।
4: শ্রোতা বন্ধুরা, আপনারা নানা রকম সমস্যার সমাধানের কথা জানলেন চিঠিপত্রের আয়োজনের এই অনুষ্ঠানে। আর হ্যাঁ বন্ধুরা, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ে যে কোনো

সমস্যার কথা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন। আমাদের বিশেষজ্ঞগণ অবশ্যই আপনাদের চিঠির উত্তর দেবেন। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা। প্রযোজক দেশ আমার মাটি আমার, প্রযত্নে পরিচালক কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরেবাংলা নগর, ঢাকা 1207। আর আমাদের কাছে ইমেইলও করতে পারেন আপনারা, আমাদের ইমেইল অ্যাড্রেস বেতার ডট কৃষি @gmail.com। চিঠিপত্রের আয়োজন আজ এ পর্যন্তই।

0: বুবু বুবু রুনা রুনা
1: আরে মামা তোমার এই কি অবস্থা? এক হাতে পলিথিন আর এক হাতে মাছ, ঘটনা কি মামা?
0: আর বলিস না রুনা, তোদের বাড়িতে আসবো ভাবলাম কি নিয়ে যাই, বাজারে গিয়ে দেখি তাজা তাজা মাছ, কই মাছ, রুই মাছ, গুড়া মাছ, শিং মাছ, মন ভুইরা কিনা পলিথিনে করে নিয়ে আসছি। ও মা, একটু পথে এসে দেখি একটা পলিথিন ছেঁড়া আর মাছ রাস্তায়, আর একটু পথে এসে দেখি
1: আর একটা পলিথিন ছিঁড়া মাছ রাস্তায়। তোমার মাথায় বুদ্ধির কিছুটা ঘাটতি আছে মামা।
0: কি বললি?
1: এতগুলো পলিথিন না কিনে যদি একটা চটের ব্যাগ কিনতা, সব মাছ ব্যাগে ভরে নিতা, তাহলে তোমার এই কষ্ট হতো মামা? হইতো না।
0: আরে আমি কিনছি নাকি, মাছওয়ালাই তো দিল।
1: মাছওয়ালা দিল আর তুমি কিনে নিয়ে আসলা, কাজটা ঠিক করনি মামা, একদম ঠিক করনি। এত পলিথিন নিয়ে তোমার একদম ঠিক হয়নি।
2: কার সাথে কথা বলছ শোনা?
1: তোমার ভাই আসছে মা।
2: তাই আইতাছি আইতাছি, আমি আইতাছি।
1: কি রে মকবুল, তুই হঠাৎ, তোর এই অবস্থা কেন? হাত ভর্তি পলিথিন, যেন পলিথিনের দোকান, মাছ। এই তুই কি এগুলো রাস্তা থেকে কুড়াই আনছিস নাকি?
0: বুবু, তোমার মেয়েরে সব উত্তর দিছি, আর দিতে পারবো না। এখন এই মাছগুলো নেও, তাড়াতাড়ি রান্না করো, খুব খিদে লাগছে, মাছ দিয়ে ভাত খাও।
2: খুব খিদে লাগছে কইলো তুইব না ভাই, মাছটা কাটতে তো সময় দিতে হইব।
0: দুলো ভাই কোথায় বুবু?
2: কোথায় আবার স্কুলে, এখন এসে পড়বে।
3: রুনা, ও রুনা, কই রে মা?
2: ওই যে তোর দুলো ভাই এসে বসে।
0: আসসালাম আলাইকুম দুলো ভাই।
3: ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আমার বাড়িতে জেলে আসলো কোথেকে?
0: দুলো ভাই, আমি জেলে না, আপনার একমাত্র শ্যালক মকবুল।
3: এক হাতে মাছ, অন্য হাতে পলিথিন, একই পকেটও দেখতেছি মাছ, পলিথিনের বাহারি ব্যবস্থা।
0: বাহারি ব্যবস্থা না, পলিথিনে করে মাছ এনেছি।
3: রুনার মা, এই পরিবেশ দূষণকারীকে এক্ষুনি আমার বাড়ি থেকে বিদায় করো।
0: আমি পরিবেশ দূষণকারী কিভাবে হলাম দুলো ভাই?
3: রুনা, তোর মামা কি অবস্থায় বাড়িতে ঢুকতে দিলি কেন?
1: মামা তো এই মাত্র আসলো বাবা।
3: এই বের হোক, বের হোক।
0: ঠিক আছে দুলো ভাই, বের করে দিলে চলে যাব, কিন্তু পরিবেশ দূষণ কিভাবে করলাম সেটা আগে বলেন।
3: এই যে পলিথিন, এটা প্লাস্টিক, সিঙ্গেল ইউজ প্লাস্টিক। এই প্লাস্টিক সহ কসমেটিক প্লাস্টিক, গৃহস্থালির প্লাস্টিক, বাণিজ্যিক কাজে ব্যবহৃত প্লাস্টিক ব্যবহার শেষে যত্রতত্র ফেলে রেখে আমরা সবাই পরিবেশের ক্ষতি করছি, বায়ুকেও দূষণ করছি, মানুষ এবং উদ্ভিদ, জলজ প্রাণী, দ্বীপাঞ্চলের প্রাণীরা পর্যন্ত প্লাস্টিক বর্জ্যের জন্য মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। প্লাস্টিক দূষণের কারণে মানুষের থাইরয়েড ও হরমোনের অতিরিক্ত ক্ষরণ রোগ হতে পারে।
0: আমি আসলে এত কিছু জানতাম না দুলো ভাই।
3: জানতে হবে এবং সবাইকে এই বিষয়টা জানাতেই হবে। এই ধরনের পলিথিন ব্যবহার থেকে সবাইকে বিরত রাখতে হবে।
1: কিন্তু বাবা, বর্জ্য তো হবেই, এগুলোর কি করা যায়?
3: সে ব্যবস্থাও আছে, উন্নত দেশগুলোর মতো আমরাও বর্জ্য প্রক্রিয়াজাত করে যদি সম্পদে পরিণত করতে পারি, তাহলে পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে এবং অর্থনৈতিকভাবে লাভবান হবে দেশ ও দেশের মানুষ। এই যে তোমার বুবু চিৎকার করে কথা বলল, এটা কিন্তু এক ধরনের দূষণ।
0: কি বলেন দুলো ভাই, এটা কিভাবে দূষণ হলো?
1: এটাকে বলে মামা শব্দ দূষণ।
0: তুইও জানিস দেখি?
3: খালি তুমি আর তোমার বোন জানো না, বাকি সবাই জানে। যানবাহন কলকারখানা থেকে তীব্র শব্দের উৎপত্তি হয়, যা শব্দ দূষণ সৃষ্টি করে। শব্দ দূষণ মানুষের নানাবিধ ক্ষতি করে, বিশেষ করে শিশুদের মানসিক বিকাশ ব্যাহত হয়।
0: তাহলে দুলো ভাই, পলিথিনের যত্রতত্র ব্যবহার এবং শব্দ দূষণ রোধে সবাইকে সচেতন করতে হবে।
2: কথা শেষ হয়েছে মকবুল,
0: বুবু আস্তে কথা বলো, তোমার চিৎকারে যদি আমার কান ফেটে যায় তাহলে আমার সাথে কেউ মেয়ে বিয়ে দিবে না বুবু।
4: শুনলে তো, এই যে পরিবেশ দূষণে যে পলিথিনের কথাটা কইল, এটা মাইনাস তুলতে হবে।
5: অবশ্যই মাইনাস তুলতে, মাইনাস তুললে কি হবে? এই যে আমাকে জোরে না বুর সোর মামু, বুঝছো, এই যে তো আমরা কয়ে সারতে পারতেছি না।
4: আচ্ছা,
1: সমস্যা লাগেই
4: সাইসে ধরতে হবে, না হলে পরে এই পলিথিন আমাদের জাতির খুব ক্ষতি করতে। আচ্ছা ওই যে জরিনাবু, কি কবাই যে মাছ নিয়ে
1: কষ্টি, শোনো তোমরা, শোনো কি কষ্টি, মনোযোগ দিয়ে শোনো। সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য কি করতে হবে জানো?
4: কি
1: 15 এপ্রিল থেকে 11 জুন, কতদিন জানো? 58 দিন। কিন্তু নৌযানের মাধ্যমে যে কোনো প্রজাতির
6: মৎস্য আহরণের লোককে নিষেধাজ্ঞা আরোপ করা
4: হবে। হ্যাঁ, তাহলে আমার এই অনুষ্ঠান যারা শুনতেছেন সবাই মিলে এই আদেশটা মাইনে চলি, তাহলে তো আমরা নাকি খুব ভালো কথা কইছো। আর আরেকটা বিষয়, যে বৃষ্টি বাদলা হচ্ছে, ভালো করে গাছ লাগাতে হবে, সংরক্ষণ করতে হবে, তাহলে তো পরিবেশটা ভালো থাকবে, নাহলে তো যে নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে কত কিছু নাকি। কি কও,
6: পরিবেশ বাঁচলেই তো আমরা
5: গাছের
6: যত্ন করতে হবে,
5: পরিচর্যা।
4: গাছ লাগাচ্ছে এলাকার ওই যে ধরো হাসান ফরিদ, এরা কিন্তু একদম সবাই মিলে কিন্তু গাছ লাগাচ্ছে, তাই এটা আমরা চাই যে এলাকার যুব সমাজ গাছ লাগাতে উৎসাহিত করুক, নিজেরা উৎসাহিত হোক। আজকে আর কথা না বাড়াই, যাওয়ার সময় হয়ে গেল। যাওয়ার আগে জানাই দেই, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আজকে তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। তো চলো উড়া যাক রাজা ভাই, তোমার ছাতিটা নে।
5: আমি ছাতিটা নিলাম।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি শেখ মুরসালিন রহমান, সেলিনা আক্তার শৈলী ও আন্না ইসলাম। প্রকৌশল দায়িত্বে আছেন ইফতেহাজ আহমেদ, মাহমুদ সোহেল আনোয়ার, মাহমুদ আতিকুর রহমান পলাশ, শামীম আহমেদ ও শাকিল আহমেদ, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভিন।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান

0: সেনা নৌ ও বিমানবাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের জন্য অনুষ্ঠান দূরবার। দূরবারে আজ আপনাদের জন্য রয়েছে আপনাদেরই অংশগ্রহণে বিনোদনমূলক অনুষ্ঠান কিছুক্ষণ। অংশগ্রহণে বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তর 55 পদাতিক ডিভিশন যশোর অঞ্চলের সদস্যবৃন্দ।
1: দূরের কাছের অগণিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সদর দপ্তর 55 পদাতিক ডিভিশন যশোর অঞ্চল কর্তৃক আয়োজিত বিনোদনমূলক দূরবার অনুষ্ঠান কিছুক্ষণে আমি শৈলিক মোহাম্মদ ইমন শেখ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর সম্ভাষণ। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, সবুজ শ্যামল এই বাংলার মানচিত্রকে অক্ষুণ্ণ রাখতে যারা অতন্ত্র প্রহরীর মতো জেগে থাকেন তারা আমাদের গর্ব, বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিটি হৃদয়ে দেশমাতৃকার প্রতি এক গভীর মমতা এবং অকৃত্রিম ভালোবাসা নিয়ে তারা নিয়োজিত আছেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়। কর্তব্য পালনে তারা যেমন কঠোর, দেশের প্রয়োজনে আত্মত্যাগে তেমনি তারা অকুতভয় ও দৃঢ় প্রতিজ্ঞ। তবে এই কঠোর প্রশিক্ষণ আর অবিরাম কর্মব্যস্ততার আড়ালেও লুকিয়ে থাকে এক একটি সুর পিয়াসী মন। কখনো নিভৃত্তে একাকী, আবার কখনো বা কাঁধে কাঁধ মিলিয়ে দলগতভাবে তারা গেয়ে থাকেন প্রাণের গান। সেই সুরের মূর্ছনা আর হৃদয়ের আবেগ নিয়ে 55 পদাতিক ডিভিশন যশোর অঞ্চল আজ আয়োজন করেছে এই দূরবার অনুষ্ঠান কিছুক্ষণ। সম্মানিত সুধি, দেশমাতৃকার অতন্ত্র প্রহরী সেনা সদস্যদের কাছে জন্মভূমি এক অমূল্য সম্পদ। দেশ রক্ষার প্রয়োজনে তারা বুকের তাজা রক্ত ঢেলে দিতেও দ্বিধাবোধ করেন না। সময়ের সাথে তাল মিলিয়ে স্বদেশ রক্ষায় যে সকল সেনারা সাহসের সাথে সংগ্রামের পথ বেছে নেয় তাদের জন্য বাংলাদেশ গর্বিত। আমাদের প্রথম পরিবেশনা একটি দেশাত্মবোধক সমবেত সঙ্গীত। গানের কথা, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর বরাবর হে। গানটির গীতিকার ও সুরকার কাজী নজরুল ইসলাম। গানটি পরিবেশন করবেন 55 পদাতিক ডিভিশনের শিল্পীবৃন্দ।

এবার একটি জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত, গানের কথা ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু। গানটির গীতিকার ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর, আর এই গানটি এখন পরিবেশন করবেন ওয়ারেন্ট অফিসার সাগর লাল দত্ত।

এবারে একটি জনপ্রিয় আধুনিক গান আজ এই বৃষ্টির কান্না দেখে। গানটির গীতিকার কাউছার আহমেদ চৌধুরী, সুরকার লাকী আখন্দ ও মূল শিল্পী ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী। আর এই গানটি এখন পরিবেশন করছেন সার্জেন্ট মোহাম্মদ সাকিনুজ্জামান।

কবিতা আমাদের মনের কথা বলে, কবিতার প্রত্যেকটি শব্দ যেন হৃদয়কে ব্যাকুল করে, জাগিয়ে তোলে আমাদের বোধশক্তিকে। আমাদের এবারের পরিবেশনায় একটি কবিতা, আর কবিতাটি আবৃত্তি করছেন সৈনিক মোহাম্মদ ইমন শেখ। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান, স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা, স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা, স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল, স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি, স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার, স্বাধীনতা তুমি মজুর যুবার আর মাঠে ময়দানে ঝড়ো সংগ্রাম, স্বাধীনতা তুমি কাল বৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা, স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক, স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন, স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপন, স্বাধীনতা তুমি বনের হাতের নম্র পাতায় মেহেদির রং, স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল জ্বলে এক রাঙা পোস্টার, স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম, স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন

কর্তা, ফকির অমন তুল তুলে গালে রৌদ্রের খেলা, স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, যে কথা সহজেই বলা যায় না সে কথাই সহজ ভাষায় যেন পল্লী গানের শিল্পীরা ছড়িয়ে দেন মধুর ভাষায়, যে গানের কাছে আমরা বারবার ফিরে আসি, অশ্রুসিক্ত হয় হৃদয়ের জানালা। গানের কথা শোনো গো রূপসী কন্যা গো, জনপ্রিয় এই গানটির কথাও সুর করেছেন কানাইলাল শীল, আর এই গানটি নিয়ে আসছেন কর্পোরাল মোহাম্মদ রিপন মিয়া।

বাংলার মাটির পরতে পরতে মিশে আছে মরমী সাধকদের সুর আর বাণী। তেমনি একজন কালজয়ী সাধক মহাত্মা লালন শাহ, যিনি ছিলেন একাধারে অসংখ্য অসামান্য প্রতিভার অধিকারী এবং জীবন দর্শনের এক জীবন্তবাদীঘর। তার সৃষ্টি করা অপূর্ব ছন্দ আর আধ্যাত্মিক বাণী যুগে যুগে মানুষকে শিখিয়েছে সহজ মানুষ হওয়ার পথ। সেই পরম সত্য আর সুরের মূর্ছনা নিয়ে এবার আমাদের সামনে উপস্থিত হচ্ছেন সৈনিক সোহাল। তার কণ্ঠে এখন আমরা উপভোগ করব লালন সাইজির এক অনন্য সৃষ্টি।

0: সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এই গানটির সাথে শেষ হলো আমাদের আজকের আয়োজন। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের কিছুক্ষণের জন্য আনন্দ দিয়ে থাকে, তবেই আমাদের এই আয়োজন সার্থক। আগামীতে আরো সুন্দর অনুষ্ঠানমালা নিয়ে আশার অঙ্গীকার করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
1: সুপ্রিয় সৈনিক ভাই ও বোনেরা, আপনারা এতক্ষণ শুনলেন বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তর 55 পদাতিক ডিভিশন যশোর অঞ্চলের সদস্যবৃন্দ কর্তৃক পরিবেশিত অনুষ্ঠান কিছুক্ষণ। আমাদের হাতে আরও কিছু সময় থাকায় এখন শুনব একটি দেশের গান। শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ।

0: দেশের গান শুনলেন।
1: শ্রোতা বন্ধুরা, এরই সাথে শেষ হচ্ছে দুর্বার অনুষ্ঠান। দুর্বার অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন তামান্না হাসনাত, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম রেফাউল হক। ভারতের গোহায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাপনাজি ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক ভারতের মোকাবেলা করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা এক এক গোলে এগিয়ে চলছিল। আগেই জানানো হয়েছে প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে বাংলাদেশ নেপালকে এবং দ্বিতীয় সেমিফাইনালে ভারত ভুটানকে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনালে উন্নীত হয়। কিংস্টনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আজ বাংলাদেশ সময় রাত 1:30 শুরু হবে। তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজে শ্রীলঙ্কা 1-0 এগিয়ে রয়েছে। এই সফরে শ্রীলঙ্কা একদিনের ম্যাচ ছাড়াও স্বাগতিকদের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। লেস্টারশায়ারে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ এখন নিউজিল্যান্ডের মোকাবেলা করছে। আগামী মঙ্গলবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এদিকে আগামী শুক্রবার ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে দুটি গ্রুপে 12টি দেশ অংশ নেবে। বিশ্বকাপে গ্রুপ এ তে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশ নেবে। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। ফিফা বিশ্বকাপ ফুটবলের আজ বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। রাত 8:30 ফিলিস্তিন কেনিয়ার মুখোমুখি হবে। রাত 10:00 আর্মেনিয়া কাজাকিস্তানের এবং কোমোরোস রুয়ান্ডার মোকাবেলা করবে। রাত 11:00 জিব্রাল্টার আইল্যান্ডসের, রাত 12:15 পর্তুগাল চিলির এবং রোমানিয়া ওয়েলসের বিপক্ষে মাঠে নামবে। রাত 12:00 আলবেনিয়া লুক্সেমবার্গের, রাত 12:30 যুক্তরাষ্ট্র জার্মানির বিরুদ্ধে খেলবে। রাত 1:00 পানামা বসনিয়া হার্জেগোভিনার এবং সুইজারল্যান্ড অস্ট্রেলিয়ার মোকাবেলা করবে। রাত 2:00 বলিভিয়া স্কটল্যান্ডের, ইংল্যান্ড নিউজিল্যান্ডের এবং কাতার আল সালভাদরের বিরুদ্ধে মাঠে নামবে। এছাড়া আগামীকাল ভোর 4:00 ব্রাজিল মিশরের এবং ভেনেজুয়েলা তুরস্কের এবং সকাল 6:00 আর্জেন্টিনা হন্ডুরাসের মোকাবেলা করবে। এদিকে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 শুরু হতে আর মাত্র 5 দিন বাকি। আগামী 12 জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে শুরু হবে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসর। মেক্সিকো সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 1:00 দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12টি গ্রুপে 48টি দল অংশ নিচ্ছে। ভারতে চণ্ডীগড়ে একমাত্র টেস্টের আজ উদ্বোধনী দিনের খেলা শেষে আফগানিস্তানের বিপক্ষে ভারত তাদের প্রথম ইনিংসে 3 উইকেটে 368 রান করেছে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 10:00 দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। এই সফরে টেস্ট ম্যাচ ছাড়াও আফগানিস্তান স্বাগতিকদের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলবে। আগামী 13 জুন ধর্মশালায়, ভারত ও আফগানিস্তানের মধ্যে প্রথম একদিনের, 17 জুন লখনৌতে দ্বিতীয় এবং 20 জুন চেন্নাইয়ে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। স্বাগতিক বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি আগামী মঙ্গলবার ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সকাল 9:00 খেলা শুরু হওয়ার কথা রয়েছে। একই ভেন্যুতে 11 জুন দু দলের মধ্যে দ্বিতীয় একদিনের এবং 14 জুন তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। 17 জুন চট্টগ্রামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী বুধবার থেকে বয়সভিত্তিক আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট ঢাকায় রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে। 5 দিন ব্যাপী এবারের প্রতিযোগিতায় 2টি গ্রুপে 6টি দেশ অংশ নেবে। অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল, ইয়েমেন, মালদ্বীপ ও আফগানিস্তান। 2 গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলগুলো নিয়ে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আগামী মাসের 21-27 তারিখ পর্যন্ত ওমানের রাজধানী মাস্কটে আইটিটিএফ এটিটিইউ এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বালক দল অংশ নেবে। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশ অনুষ্ঠিত এশিয়ান ইউথ টেবিল টেনিসের জোনাল পর্বের খেলায় বাংলাদেশ 3-1 সেটে শ্রীলঙ্কাকে পরাজিত করে এই যোগ্যতা অর্জন করে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।

0: ইউনিসেফের সর্বশেষ তথ্য মতে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 4 কোটি 10-19 বছর বয়সী কিশোর কিশোরী, যারা এদেশের মোট জনসংখ্যার 22%-এরও বেশি। এই সময়টাকে বয়ঃসন্ধিকাল বলে। এ সময় ছেলে ও মেয়ে উভয়ের শরীর ও মনে নানা ধরনের পরিবর্তন ঘটে। এ সময় ছেলেমেয়েরা যেমন দ্রুত বেড়ে উঠতে থাকে, তেমনি তাদের চিন্তা চেতনায় দেখা দেয় ব্যাপক পরিবর্তন। তাই এ সময় তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষার দিকটিকে গুরুত্ব দিতে হবে। এ অবস্থায় পরিবারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের কৌশলী ভূমিকা পালন করতে হবে বলে মত বিশেষজ্ঞদের। আমাদের শিশু কিশোররা বেড়ে উঠুক মেধা ও শক্তিতে, তারা আমাদের আগামীকে সাফল্যে ভরে তুলুক, এমন শুভ প্রত্যাশায় শুরু করছি আমাদের আজকের সুখী সংসার অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, তরুণদের নানা কথা নিয়ে আমাদের প্রথম আয়োজন তারুণ্যের কণ্ঠ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে বহিধারণকৃত প্রামাণ্য অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণ ও সঞ্চালনায় রয়েছেন সজীব দত্ত। চলুন তবে শুনে আসি।
1: দূরে কাছে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত। আমি এই মুহূর্তে রয়েছি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এবারে তারুণ্যের কণ্ঠ ধারণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার ভান্ডারিয়া আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। এছাড়া অন্যান্য শিক্ষক মন্ডলী, সুধীজন ও শিক্ষার্থীরা আজকের অনুষ্ঠানে অংশ নিচ্ছে। আমরা কথা বাড়াবো না, চলে যাব শিক্ষার্থী বন্ধুদের কাছে। তোমার নাম, কোথায় পড়ো এবং কিসে পড়ো?
2: আমার নাম সুবর্ণা খন্দকার রোশনী, ভান্ডারিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।
1: রোশনী, আজকের এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে কেমন লাগছে?
2: খুবই ভালো লাগছে। আমাদের এইসব প্রোগ্রামের জন্য আমরা অনেক কিছু শিখতে পারি, আমাদের অনেক কিছু জ্ঞান অর্জিত হয়।
1: অনেক ধন্যবাদ তোমাকে। বাল্য বিবাহ বলতে আমরা কি বুঝি?
2: বাল্য বিবাহ বলতে সাধারণত 18 বছরের নিচে মেয়েদের এবং 21 বছরের নিচে ছেলেদের অপরিণত বয়সে যে বিবাহ দেওয়া হয় সেটাই বাল্য বিবাহ।
1: অনেক ধন্যবাদ তোমাকে। তোমার আশেপাশে কোথাও যদি দেখো বাল্য বিবাহের আয়োজন চলছে, সেখানে তুমি কি কোনো ভূমিকা রাখবে?
2: হ্যাঁ, প্রথমে তাদের অভিভাবকদের গিয়ে সচেতন করার চেষ্টা করব। তারপরে তারা যদি সেক্ষেত্রে না শোনে তাহলে তাদের আইনি ব্যবস্থা নেওয়ার গ্রহণ করব।
1: অনেক ধন্যবাদ। বাল্য বিবাহ একটি মেয়ের জন্য কি ধরনের ক্ষতি করে থাকে?
2: বাল্য বিবাহে প্রথমত একটা মেয়ের স্বপ্ন ভেঙে যায়, এরপরে মা হওয়ার ক্ষেত্রে অনেক ঝুঁকি থাকে, তারপরে সন্তানদের ক্ষেত্রে বিকলাঙ্গতা বা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে, এরপরে বাল্য বিবাহে সাধারণত বিবাহ বিচ্ছেদ বেশি হয়ে থাকে।
1: অনেক ধন্যবাদ, খুব চমৎকার কথা বলেছে আমাদের প্রথম বন্ধু। আমরা চলে যাচ্ছি পরের বন্ধুর কাছে। তোমার নাম এবং তুমি কোথায় পড়ো, কিসে পড়ো?
3: আমার নাম কামরুন নাহার কথা, আমি ভান্ডারিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।
1: কথা, আজকের অনুষ্ঠানে বাংলাদেশ বেতারে কথা বলতে পেরে কেমন লাগছে?
3: খুব ভালো লাগছে।
1: তুমি বড় হয়ে কি হতে চাও?
3: আমি বড় হয়ে ডক্টর হতে চাই।
1: অনেক ধন্যবাদ। বাল্য বিবাহের কি কি কারণ রয়েছে বলে তুমি মনে করো?
3: অসচেতনতা, দারিদ্রতা এবং হচ্ছে ইউটিজিং এর ভয়, আর হচ্ছে প্রবীণদের ইচ্ছে পূরণ।
1: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা চলে যাব পরের বন্ধুর কাছে। তোমার নাম, স্কুলের নাম এবং কিসে পড়ো?
4: আমার নাম অনিরুদ্ধ মজুমদার, আমি ভান্ডারিয়া বিহারীলাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী।
1: আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়ে কেমন লাগছে?
4: আমার সত্যি অসাধারণ লাগছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি বলে।
1: বাল্য বিবাহ ছেলেদের কি ধরনের ক্ষতি করে থাকে?
4: বাল্য বিবাহ ছেলেদের মূলত তাদের যে লক্ষ্য রয়েছে, জীবনের লক্ষ্যকে বিনষ্ট করে, তাকে মানসিক উদ্বিগ্নতার সৃষ্টি করে। দায়িত্ববোধ যেহেতু সে নিতে পারে না, তার ফলে পারিবারিক চাপের সৃষ্টি হয় এবং সে হীনমন্যতায় ভোগার মাধ্যমে মাদকাসক্ত হতে পারে,
1: অর্থাৎ তার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে।
4: হ্যাঁ, তার জীবনটা নষ্ট হতে পারে এবং জীবনের যে তার লক্ষ্য সেটা বিনষ্ট হবে।
1: তাহলে আমরা বাল্য বিবাহ প্রতিরোধে কি করতে পারি?
4: আমাদের বাল্য বিবাহ প্রতিরোধের ক্ষেত্রে মূলত জনসচেতনতাকে বেশি বৃদ্ধি করতে হবে এবং একেই বেশি গুরুত্ব দিতে হবে। এর মাধ্যমে আমরা লিফলেট, বিভিন্ন ধরনের মিডিয়া, উঠান বৈঠক এবং পারিবারিকভাবে, স্থানীয়ভাবে আমরা ক্লাব গঠনের মাধ্যমে এই বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে পারব।
1: তুমি বড় হয়ে কি হতে চাও?
4: আমি বড় হয়ে একজন সায়েন্টিস্ট হতে চাই।
1: আজকে অনুষ্ঠানে আমাদের বিভিন্ন পর্যায়ে অতিথি রয়েছেন, তোমাদের উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন, কেমন লাগছে?
4: আমার সত্যি বলতে কি অসাধারণ লাগছে। এমন একটি মনোমুগ্ধকর পরিবেশে আমি অংশগ্রহণ করতে পেরেছি, কথা বলতে পারছি বাংলাদেশ বেতারে, এজন্য আমি বাংলাদেশ বেতারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
1: অনিরুদ্ধ চমৎকার বলেছে, অনিরুদ্ধর জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা। আমরা চলে যাব আজকের অনুষ্ঠানের সবশেষ বন্ধুর কাছে। কি নাম তোমার এবং তুমি কিসে পড়ো?
5: আমি মুসা ইসলাম সবুজ, ভান্ডারি বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী একজন শিক্ষার্থী।
1: মুসা, আজকের অনুষ্ঠানে অংশ নিয়ে কেমন লাগছে?
5: খুবই ভালো লাগছে। আমি বাংলাদেশ বিস্তার কেন্দ্রকে আমি শুভেচ্ছা জানাই।
1: অনেক ধন্যবাদ তোমাকে। বাল্য বিবাহ প্রতিরোধে আমরা কিভাবে কাজ করব?
5: আমরা বাল্য বিবাহ প্রতিরোধে মানুষের মধ্যে যে জনসচেতনতা সেটা বৃদ্ধি করব। যেহেতু এটা গ্রাম অঞ্চলে বেশি হয়ে থাকে, তাই আমি বলবো গ্রাম অঞ্চলে যে উঠান বৈঠকগুলো আছে সেগুলো করে আমরা গ্রাম অঞ্চলে যে বাল্য বিবাহ সেটা আমরা প্রবণতা কমিয়ে ফেলতে পারি। শুধু তাই নয়, বর্তমান বাংলাদেশে স্মার্ট বাংলাদেশ, সোশ্যাল মিডিয়ার বাংলাদেশ, সোশ্যাল মিডিয়ায় অনেকেই যুক্ত থাকে, সেই সোশ্যাল মিডিয়ায় আমরা বাল্য বিবাহের যে কুফলতা সেটা তাদেরকে জানিয়ে দিয়ে তাদেরকে সচেতন করতে পারি এবং বিভিন্ন অভিভাবকদেরও আমরা সচেতন করতে পারি। গ্রামের শহরের অতিথি স্তরে প্রতিটি জায়গায়, সরকারি জায়গায় বা বেসরকারি বিভিন্ন জায়গায় আমরা লিফলেট, পত্রিকা, সংবাদ প্রচারণের মাধ্যমে আমরা বাল্য বিবাহ প্রবণতা কমিয়ে ফেলতে পারি।
1: আন্তরিক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা। আমরা কথা বলছিলাম এতক্ষণ শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে, এ পর্যায়ে কথা বলবো অতিথিদের সাথে। তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে সজীব দত্ত রয়েছি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায়। এ পর্যায়ে একজন অভিভাবকের সঙ্গে কথা বলবো। চলুন কথা বলি, আপনার নাম পরিচয় দেবেন।
6: আমার নাম নুরুন্না, কামরুন্নার কথা আম্মু।
1: আজকের অনুষ্ঠানে আপনার মেয়ে অংশ নিয়েছে?
6: জি।
1: কেমন লেগেছে?
6: অনেক ভালো লেগেছে।
1: আপনি আপনার মেয়েকে কি বাল্য বিবাহ দেবেন?
6: জি না।
1: কেন বাল্য বিবাহ দেবেন না?
6: মেয়েকে লেখাপড়া করাবো, ডক্টর বানাবো, মেয়ে উচ্চ লক্ষ্যে চলে যাবো, তারপরে মেয়েকে বিয়ে দেবো।
1: আর বাল্য বিবাহ দিলে মেয়েদের কি ধরনের ক্ষতি হয়?
6: মেয়েদের বাল্য বিবাহ দিলে অকালে ওদের জীবনটা নষ্ট হয়ে যায়, বাচ্চা হতে যায়, ওদের বাচ্চারা প্রতিবন্ধী হয়, ওদের অনেক সমস্যা, অনেক রোগ দেখা দেয়, পারিবারিক সমস্যাও দেখা দেয়।
1: তাহলে আমাদের অভিভাবকদের উচিত হবে বাল্য বিবাহকে
6: বাল্য বিবাহ না দেয়।
1: অনেক ধন্যবাদ। আমরা একজন শিক্ষকের সঙ্গে কথা বলবো। চলুন কথা বলি, আপনি অনুগ্রহ করে আপনার নাম পরিচয় বলবেন।
7: মোহাম্মদ কামরুল্লাহ হাসান, সহকারী ইংরেজি শিক্ষক, ধাওয়াবাইতুল আমাল দাখিল মাদ্রাসা।
1: আপনারা আপনাদের শিক্ষার্থীদেরকে বাল্য বিবাহ সহ সামাজিক সমস্যা প্রতিরোধে কিভাবে সচেতন করে চলেছেন একটু সংক্ষেপে বলবেন।
7: আমরা প্রথমেই ছাত্রছাত্রীর ভিতরে এ ব্যাপারে এর কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে পারি, তারপরে তাদের অভিভাবক মন্ডলী আছে এবং সমাজের যারা এলিট শ্রেণী আছে তাদের মাধ্যমে আমরা এর কুফলটা বোঝাতে পারি এবং এটাকে আমরা বন্ধ করার বিভিন্ন পদক্ষেপ নিতে পারি।
1: আপনাদের শ্রেণীকক্ষে নিয়মিত পাঠদানের বাইরে এ সকল বিষয় নিয়ে কি আলোচনা হয়ে থাকে?
7: হ্যাঁ, বিভিন্ন সময় হয়ে থাকে, কারণ আমাদের সমাজে যখন আমরা এই ধরনের কোন কর্মকাণ্ড দেখি তখন সেখানে যে আমরা প্রতিরোধ করার চেষ্টা করি বিভিন্ন জনের সহযোগিতা নিয়ে।
1: আন্তরিক ধন্যবাদ প্রিয় শ্রোতা বন্ধুরা। আমরা এই পর্যায়ে কথা বলবো উপজেলা নির্বাহী অফিসার ভান্ডারিয়া, তার সাথে একটু বিশদে জানার চেষ্টা করব যে উপজেলা প্রশাসন বাল্য বিবাহ প্রতিরোধে কিভাবে সচেতন রয়েছেন, পাশাপাশি আজকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে তিনি কি মেসেজ দিতে চান আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে। আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করার জন্য। আজকে আপনার উপস্থিতিতে চমৎকারভাবে শিক্ষার্থী বন্ধুরা কথা বলেছে, আপনার কেমন লেগেছে?
8: আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগছে যে আপনি অনেক দূর থেকে এসেও আমাদের প্রত্যন্ত অঞ্চলে স্টুডেন্টদেরকে মোটিভেট করছেন এবং তাদের মাঝে বাল্য বিবাহ সচেতনতা সৃষ্টি করছেন, সেজন্য তারুণ্যের কণ্ঠে অনুষ্ঠানটিকে ধন্যবাদ জানাচ্ছি।
1: আমরাও আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। একটু জানব উপজেলা প্রশাসন ভান্ডারিয়া বাল্য বিবাহ প্রতিরোধে কিভাবে সচেতন রয়েছেন।
8: উপজেলা প্রশাসন ভান্ডারিয়া ইভেন সারা বাংলাদেশেই আমরা সচেতন রয়েছি, কারণ হচ্ছে যে আমাদের কাছে যখনই কোন কমপ্লেইন আসে, বিশেষ করে 333 অথবা বিভিন্ন ধরনের সচেতন নাগরিক, শিক্ষক, জনপ্রতিনিধির মাধ্যমে যখন আমাদের কাছে কোন কমপ্লেইন আসে আমরা সাথে সাথে সেই বিষয়টা উদ্ঘাটনের চেষ্টা করি। যদি বাল্য বিবাহ সংঘটিত হয়ে থাকে সেটার জন্য বাল্য বিবাহ নিরোধ আইন 2017 এই আলোকে আমরা আইনি ব্যবস্থা নিয়ে থাকি। যদি মা বাবা সেটার সাথে জড়িত থাকে মা বাবাদেরকে আমরা জরিমানা, ইভেন অনেক ক্ষেত্রে জেলের ব্যবস্থাও করা হয়ে থাকে। যদি বাল্য বিবাহের শিকার যে মেয়েটি হয় সে যেহেতু নাবালিকা তার থেকে মুচলেকা গ্রহণ সহ অন্য আরো আইনি ব্যবস্থা নেওয়া হয়। বাচ্চা মেয়েটি যদি বাল্য বিবাহের শিকার হয় তার মা বাবা কর্তৃক যদি সে জোরপূর্বক বাল্য বিবাহ করতে বাধ্য হয় তখন তার মা বাবাকে আমরা আইনের আওতায় এনে মেয়েটিকে আমরা উজ্জীবিত করি। মেয়েটিকে যেন ভবিষ্যতে সে যেন বাল্য বিবাহের শিকার না হয় তার জন্য আমরা তাকে যথেষ্ট প্রোটেকশন দিই।
1: আন্তরিক ধন্যবাদ আপনাকে। আপনাকে এই মুহূর্তে আমাদের সারা দেশের শ্রোতা বন্ধুরা শুনছে, সকলের প্রতি আপনি শুধু উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নয় একজন সচেতন নাগরিক হিসেবে কি আহ্বান রাখবেন?
8: সচেতন নাগরিক হিসেবে আমি আহ্বান জানাচ্ছি, যেহেতু বাল্য বিবাহের অনেকগুলো কুফল আমার শিক্ষার্থীরা ইতিমধ্যে বলেছে আমি রিপিট করছি না, বাল্য বিবাহ নিঃসন্দেহে এটি একটি সমাজের জন্য ধ্বংসের কারণ। কারণ আমাদের যে ছেলেটি যে মেয়েটি বাল্য বিবাহের শিকার।
9: আমার প্রতি কৃতজ্ঞ থাকো এবং সাথে সাথে পিতামাতার প্রতিও। আল কোরআন বাংলাদেশ বেতার। এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
10: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تفسدوا في الأرض بعد إصلاحها.
3: আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
4: যে ছেলেটি যে মেয়েটি বাল্যবিবাহের শিকার হয়, আমাদের একটি সম্পদ নষ্ট হয়ে যায়। তো আমরা চাই বাংলাদেশে সেই সম্পদগুলো তাদের প্রপারলি গড়ে উঠুক এবং তারা তাদের নির্দিষ্ট সময় পার হওয়ার পর তারা তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এবং তারা সমাজের একটা অ্যাসেট হিসেবে কাজ করবে।
5: আপনাকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আপনার জন্য, আপনার উপজেলাবাসীর জন্য, উপজেলার সকল শিক্ষার্থী বন্ধুদের জন্য নিরন্তর শুভকামনা।
4: আমিও তারুণ্যের কণ্ঠের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে আপনাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি।
5: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কথা বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভান্ডারিয়া ফিরোজপুর। আসুন বাল্য বিবাহ প্রতিরোধে আমরা যার যার অবস্থান থেকে সম্মিলিত কার্যক্রমের মাধ্যমে ভূমিকা রাখি। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা।
6: শুনছিলাম আমাদের তরুণদের নানা কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে শুনবো একটি জনসংখ্যার গান। যুগলে কণ্ঠ দিয়েছেন ইউসুফ আহমেদ খান ও জুয়েনা তাবাসসুম বৃষ্টি। গানের কথা সাজিয়েছেন নুরুজ্জামান তুষার, সুর করেছেন পুনম চন্দ্র মিত্র।
7: সময় গেলে

0: জনসংখ্যার গান শুনছিলাম, জনসংখ্যার নিয়ন্ত্রণ আনবে দেশের উন্নয়ন। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। স্বাস্থ্যসেবা জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিতে দেশীয় প্রযুক্তিতে বৈদ্যুতিক অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণে কর্ম পরিকল্পনা গ্রহণ করতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সভা অনুষ্ঠিত। মাটির গুণাগুণ ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ। আগামীকাল শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে 3 মাসব্যাপী বিশেষ অভিযান শুরু। দ্রুতই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। সাইবার ঝুঁকি মোকাবিলা এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করতে আইসিটি বিশেষজ্ঞদের প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামীকাল। 39 দেশের জন্য ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন ও ভ্রমণ নীতি স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। এবং গোয়ায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে এখন স্বাগতিক ভারতের মোকাবেলা করছে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। জনগণের দ্বার প্রান্তে ও সার্বিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতে দেশীয় প্রযুক্তির বিদ্যুৎ চালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিতে আজ তাঁর কার্যালয়ে দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরি সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রী প্রেস উইং জানায়, গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা এবং জেলা থেকে রাজধানী, এই 3 ধরনের অ্যাম্বুলেন্স চালুর পরিকল্পনা নিয়ে প্রথমে 1টি উপজেলাকে মডেল হিসেবে ধরে এই প্রকল্পের অ্যাম্বুলেন্স তৈরির কাজ শুরু হবে। সরকারের এই উদ্যোগ সফল হলে দেশে অ্যাম্বুলেন্সের চাহিদা পূরণ হবে এবং আমদানি নির্ভরতাও কমবে। প্রেস উইংয়ের তথ্যানুসারে সভায় বিশেষজ্ঞরা জানান, স্থানীয়ভাবে উৎপাদিত অ্যাম্বুলেন্সে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, অক্সিজেন সাপোর্ট এবং জরুরি সেবার বিভিন্ন সুবিধা সংযোজনের পরিকল্পনা রয়েছে। দেশের ভৌগোলিক ও সড়ক যোগাযোগ পরিস্থিতি বিবেচনায় রেখে এসব যানবাহনে ডিজাইন করা হবে বলেও জানান তারা। প্রধানমন্ত্রী তারেক রহমান মাটির গুণগত মান অক্ষুণ্ণ রাখা এবং স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের উপর গুরুত্বারোপ করেছেন। তিনি আজ তাঁর তেজগাঁও কার্যালয়ে বৃক্ষরোপণ সংক্রান্ত এক সভায় একথা বলেন। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মাটির গুণাগুণ অনুযায়ী গাছ নির্বাচন করে লাগাতে হবে। এতে গাছের বেঁচে থাকার হার বাড়বে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় এটি ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও আগামী প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ অগ্রাধিকার হওয়া উচিত। বৈঠকে সরকারের আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি বাস্তবায়নে পরিকল্পনা গ্রহণ করা হয়। কর্মপরিকল্পনা অনুসারে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 14 জুন কক্সবাজারের ডুলা হাজারায় এই কর্মসূচির উদ্বোধন করবেন। বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রতি বছর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনে সম্মত হয়েছে। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর কার্যালয়ে ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের এক বৈঠকে এ ঐকমত্য হয়। বৈঠকে রাজনৈতিক ও প্রতিরক্ষা খাতে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে দুই দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এছাড়া ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, যৌথ উৎপাদন ও রোহিঙ্গা সমস্যার সমাধানে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে ভোট দেওয়ায় তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির সংসদীয় দলের সদস্যদের সঙ্গে সভা করেছেন। আজ সংসদ ভবনের 9ম তলায় এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির সঞ্চালনায় এই সভায় বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সরকারি দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি আরও জানান, বৈঠকে আসন্ন বাজেট নিয়ে আলোচনা হয় এবং প্রধানমন্ত্রী তাঁর দলের সংসদ সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল তিনটায় সংসদের অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন। এটি হবে বর্তমান সরকারের প্রথম বাজেট। এদিকে জাতীয় সংসদের দ্বিতীয় এই অধিবেশন উপলক্ষে আজ থেকে রাজধানী শেরেবাংলানগর ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা সমাবেশ, মিছিল, বিক্ষোভ সহ নানা কার্যক্রম নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীসহ সারা দেশে তিন মাসব্যাপী বিশেষ অভিযান শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ রাজধানীর রবীন্দ্র সরোবরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি এলাকায় এ অভিযানের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এ সময় বক্তৃতায় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে দ্রুতই মোবাইল কোড পরিচালনা করা হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: সাধারণত জুন থেকে ডেঙ্গুর মৌসুম, কারণ এই সময়ে বর্ষাকাল শুরু এবং বৃষ্টির পানি বিভিন্ন স্থানে জমে থাকে, আর এই প্রাদুর্ভাব চলে সেপ্টেম্বর পর্যন্ত। আর তাই ডেঙ্গুর বিস্তার রোধ, এডিস মশার প্রজনন স্থল নির্মূল এবং জনসচেতনতা বাড়াতে রাজধানী সহ সারা দেশে তিন মাস ব্যাপী বিশেষ কর্মসূচি শুরু করেছে সরকার। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর রবীন্দ্র সরোবরে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে মাইকিং সহ ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানো হবে।
3: প্রত্যেকে নিজ নিজ বাড়ি নিজ দায়িত্বে পরিষ্কার রাখতে হবে। গেটের ভিতরে যেন নারিকেলের কোন খোসাতে বদ্ধ পানি না থাকে। যারা ছাদের উপরে বাগান করেছেন, টবে যেন পানি না থাকে। বাড়ির ভিতরের যে ড্রেন থাকে, ওই ড্রেনগুলিতে যেন পানি না জমে থাকে। আমাদের মাইকিং হবে, তার পরবর্তীতে আমাদের লোক যাবে, আমাদের মোবাইল টিম যাবে।
2: এ সময় স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে বলেন, সচেতনতা কার্যক্রমের পরও যদি কোথাও অবহেলা বা অসচেতনতা দেখা যায়, তাহলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
3: যদি কোনো বাড়িতে ঢুকে আমরা ছাদে পানি পাই, ড্রেনে পানি পাই, বদ্ধ লেট্রিনে পানি পাই, মোবাইল কোর্ট সাথে সাথে জরিমানা করা হবে এবং ব্যাপক হারে জরিমানা করা হবে।
2: অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানান, ডিএসসিসির নিজস্ব জরিপে 75টি ওয়ার্ডের মধ্যে 28টিকে ডেঙ্গুর জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় রোববার থেকে সপ্তাহব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করা হবে।
4: সিটি কর্পোরেশন কোনো ব্যত্যয় ঘটায়, তার দায়িত্ব পালন না করে, আপনাদেরকে টেলিফোন নম্বর দেওয়া আছে, এই টেলিফোন নম্বর আপনারা টেলিফোন করবেন। এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে যদি আপনার প্রবলেম সলভ না হয়, তাহলে আমাকে জানাবেন, আমাদের কর্পোরেশন জনগণকে।
2: উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী এবং ডিএসসিসি প্রশাসক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ধানমন্ডি সোসাইটি ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালিতে অংশ নেন।
0: এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনেও আজ তিন মাসব্যাপী মশক নিধন ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে। রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্কে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানিয়েছেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার কারণ দর্শানো নোটিশের সন্তোষজনক জবাব না পেলে আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আজ রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। উল্লেখ্য, নবজাতক মৃত্যুর ঘটনায় কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না জানতে চেয়ে আদ্দিন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে হাসপাতাল কর্তৃপক্ষকে আগামীকালের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন সাইবার ঝুঁকি মোকাবিলা এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে দেশের আইসিটি বিশেষজ্ঞদের দ্রুত একটি কার্যকর জাতীয় কর্মপরিকল্পনার খসড়া জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইইইবিতে এক গোলটেবিল আলোচনায় এ আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুয়া খবরকে বৈশ্বিক সভ্যতার জন্য অন্যতম প্রধান কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করেন।
5: ডিজিটাল হ্যাজার্ড এবং বাংলাদেশে সমস্ত ধরনের ই সেফটি নেটওয়ার্ককে নিশ্চিত করার জন্য যা যা করা দরকার, ডিজিটাল হ্যাজার্ডকে মোকাবেলা করে ই সেফটি নেটওয়ার্ককে কনফার্ম করতে হবে। আমি ন্যাশনালিস্ট আইসিটি ফোরামের কাছে আহ্বান রাখছি, আপনারা যত দ্রুত সম্ভব ই সেফটি নেটওয়ার্কের জন্য একটা খসড়া জাতীয় কর্মপরিকল্পনা তথ্য মন্ত্রণালয়ে পেশ করেন।
0: এদিকে সচিবালয়ে সম্প্রতি সরকারের বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেন, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ বাস্তবতা বিবেচনায় দেশের 65% প্রান্তিক জনগোষ্ঠীর উপর বিদ্যুতের বর্ধিত মূল্য আরোপ না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধির চাপ থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে রক্ষা করতে সরকার এ পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বেশিরভাগ গ্রাহকের বিদ্যুতের দাম বাড়েনি। বিগত আওয়ামী লীগ সরকারের প্রসঙ্গ টেনে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, সে সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি ও লুটপাতের যে গভীর চক্র তৈরি হয়েছিল তা থেকে এই খাতকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে। ব্রিফিংয়ে সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের লিখিত বক্তব্য এবং সার্বিক পরিস্থিতি গণমাধ্যমের সামনে উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না।
6: এটা দুটো ভাগে ভাগ করে বিল নির্ধারণ করা হয়, একটা 50-এর নিচে যারা থাকেন তাদের জন্য একটা মূল্যস্তর, আর যারা 75-এ যান তাদের জন্য একটা মূল্যস্তর। এবং আমরা বলতে পারি এটা খুবই কম মূল্যে বিদ্যুৎটা দেওয়া হয়। এবং 50 পর্যন্ত যারা আছে আমরা লাইফ লাইন গ্রাহকই বলি, যারা একটা ফ্যান দুটো লাইট বা একটা ফ্যান দুটো ফ্যান দুটো লাইট এরকম ব্যবহার করেন, খুবই নমিনাল, তাদের বিদ্যুতের মূল্য বাড়ানো হয়নি। এবং এই গ্রাহকের সংখ্যা হচ্ছে 65%। ইম্প্যাক্ট সবচেয়ে বেশি সাধারণ মানুষের উপরে পড়ে ডিজেলের কারণে, তো ডিজেলের মূল্য বৃদ্ধি হয়নি।
0: এছাড়া আজ রাজধানীর গুলশানে বাংলাদেশ অ্যাগ্রো ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড 2025 প্রদান অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেন, কৃষিপণ্যকে শিল্পজাত পণ্যে রূপান্তরের মাধ্যমে রপ্তানি সম্ভাবনা বাড়ানো সম্ভব। দেশে কৃষি অর্থনীতি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প খাতের বিকাশে অনুসন্ধানী সাংবাদিকতার উপর গুরুত্ব আরোপ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন এ খাতে নতুন সম্ভাবনা তুলে ধরতে পারে যা নীতি নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0: কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয় পরিবারী উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
1: খবরের বাকি অংশ পড়ছে সুরাইয়া ইয়াসমিন। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় আগামীকাল ঘোষণা করা হবে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুদ সালিকিন এই রায় ঘোষণা করবেন। রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু আজ বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, রায়ে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছেন তারা। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। যাত্রীদের চলাচলের সুবিধার্থে মেট্রো রেলের রাত্রিকালীন পরিষেবা 20 মিনিট বাড়িয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। আগামীকাল থেকে বর্ধিত এই সেবা চালু হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাতে মতিঝিল থেকে উত্তরার উদ্দেশ্যে সবশেষ ট্রেনটি ছেড়ে যাবে রাত 10:30 এবং উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে শেষ ট্রেনটি ছাড়বে রাত 9:50। আসন্ন বাজেটে স্বল্প ও মধ্যম আয়ের করদাতাদের জন্য কিছুটা স্বস্তির খবর আসছে। ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা বাড়ানো হচ্ছে, পাশাপাশি বিভিন্ন বিশেষ শ্রেণীর করদাতাদের জন্য বাড়ছে করমুক্ত আয়ের সীমা। এসব প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরাও। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: আগামী 2026-27 এবং 27-28 করবর্ষের জন্য স্বাভাবিক ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা বাড়িয়ে 3,75,000 টাকা করার প্রস্তাব থাকছে আসন্ন বাজেটে। বর্তমানে এই সীমা 3,50,000 টাকা, অর্থাৎ করমুক্ত আয়সীমা বাড়ছে 25,000 টাকা। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, সীমিত আয়ের মানুষের করের চাপ কমানো, সামাজিক ন্যায্যতা নিশ্চিত করা এবং মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রস্তাবিত করমুক্ত আয় সীমাকে যৌক্তিক বলে মনে করছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD-র গবেষণা পরিচালক অধ্যাপক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
3: প্রথমত হল যেহেতু মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী এবং বিগত কয়েক বছর থেকে 7% উপরে, সুতরাং যেহেতু মানুষের প্রকৃত আয় বা ডিসপোজেবল ইনকাম ক্রমহ্রাসমান, তো সেই বিবেচনায় করের যে ন্যূনতম পূর্বে অব্যাহত ছিল সেই জায়গাটাতে পরিবর্তনটি খুবই প্রয়োজন ছিল।
2: প্রস্তাবিত কর কাঠামো অনুযায়ী 3,75,000 টাকার বেশি আয়ের ক্ষেত্রে পরবর্তী 3,00,000 টাকার উপর 10%, এর পরের 4,00,000 টাকার উপর 15% এবং পরবর্তী 5,00,000 টাকার উপর 20% হারে কর দিতে হবে। এর পরের 20,00,000 টাকার জন্য কর হার হবে 25% এবং অবশিষ্ট আয়ের উপর 30%। শুধু সাধারণ করদাতাই নন, বাড়ছে বিশেষ শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমাও। অর্থনীতিবিদদের মতে নতুন কর কাঠামো কম আয়ের করদাতাদের স্বস্তি দেবে, একই সঙ্গে করজাল সম্প্রসারণের পরামর্শও দিয়েছেন তারা।
3: এখানে যে রাজস্ব ক্ষতিটা হচ্ছে বা হারাচ্ছেন তার থেকে অনেক বেশি রাজস্ব আদায় হতে পারে, যারা করজালের বাইরে রয়েছেন, কর ফাঁকি দিচ্ছেন বা কর এড়িয়ে যাচ্ছেন, তাদেরকে যদি সরকার আগামীতে করের আওতার মধ্যে নিতে পারেন সেটা খুবই গুরুত্বপূর্ণ দিক।
2: আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
1: এবারে আন্তর্জাতিক সংবাদ। 39টি দেশের নাগরিকদের জন্য ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন ও ভ্রমণ নীতিমালা আটকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক জন ম্যাককনেল। গতকাল তার দেওয়া রায়ে 39টি দেশ থেকে আশ্রয়, ওয়ার্ক পারমিট, গ্রিন কার্ড এবং নাগরিকত্বের জন্য আবেদনপত্র গ্রহণের উপর নিষেধাজ্ঞা সম্বলিত এই নীতিমালাটিকে বেআইনি বলে বর্ণনা করা হয়। খেলার খবর ফুটবল। ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক ভারতের মোকাবেলা করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 1-3 গোলে পিছিয়ে আছে। 4 বছর অপেক্ষার পর আবারও শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। মাঠের লড়াই শুরুর আগেই উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশের গ্রামগঞ্জ থেকে নগর মহানগরে। প্রিয় দলের জার্সি, পতাকা আর নানা সাজসজ্জার সামগ্রী কিনতে দোকানগুলোতে ভিড় করছেন ফুটবল প্রেমীরা। কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, আবার কেউ সমর্থন জানাচ্ছেন পছন্দের অন্য দলকে।

0: পতনে জমে উঠেছে ব্যবসাও। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: বিশ্বকাপ ফুটবল শুরু হতে এখনো বাকি কিছুটা সময়, তবে বিশ্বকাপের উন্মাদনা এরই মধ্যে ছড়িয়ে পড়েছে সর্বত্র। জার্সি, পতাকা আর প্রিয় দলের প্রতি ভালোবাসা জানিয়ে ফুটবল উৎসবের অপেক্ষায় এখন কোটি সমর্থক। বিশ্বকাপ এলেই বদলে যায় বাজারের চিত্র, রঙিন জার্সিতে সাজে ফুটপাত থেকে শুরু করে বড় বড় শপিং মল। পছন্দের দলের জার্সি কিনে তাতে নিজের নাম আর প্রিয় নম্বর বসিয়ে নিচ্ছেন অনেকেই, যেন মাঠে না থেকেও দলের একজন সদস্য হয়ে ওঠা। ফুটবলের প্রতি প্রথম প্রেম, সমর্থক হয়ে ওঠার ভিত্তিটা যে পরিবার থেকেই শুরু হয় তার প্রমাণ হল বাবার সাথে সন্তানের জার্সি কিনতে যাওয়া। বাবাও হাসি মুখে সন্তানের জার্সির আবদার মেটান।
2: আমার বাচ্চারা, আমি, সবাই হচ্ছে ফ্যামিলি মেম্বার, সবাই ফুটবল ফ্যান, খুব ক্রেজি ফ্যান।
3: পছন্দের টিম আর্জেন্টিনা, যেহেতু মেসি বেস্ট খেলোয়াড় আর্জেন্টিনার, লাস্ট বিশ্বকাপ জয়ী, এবারও তার শেষ বিশ্বকাপ, সেই জন্য আসে এখানে।
4: ডাই হার্ড ব্রাজিলিয়ান সাপোর্টার, জার্সি কিনলাম এই কারণে, আসলে জার্সি না কিনলে বিশ্বকাপ মনে হয় না।
1: শুধু কি জার্সি, বিক্রি বেড়েছে বিভিন্ন দেশের পতাকারও, ছোট বড় নানা আকারের পতাকা কিনছেন সমর্থকরা।
5: পতাকা মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে, হয়তো এখনো মানুষ ওইভাবে ঝুলাইতেছেন আর কি। আর এবার বিশ্বকাপের উন্মাদনা তো আরো বেশি, কারণ হচ্ছে যে সবচেয়ে বেশি দল অংশগ্রহণ করতেছে।
6: আর্জেন্টিনা ব্রাজিলের যে একটা ক্রেজ আছে, এটা তো অলওয়েজ, তো এটার কারণে আসলে মূলত আমাদের চাপটা এখন একটু বেশি।
1: বিশ্বকাপ ফুটবল প্রেমীদের জন্য এক আবেগের নাম, প্রিয় দলের জয় পরাজয় ঘিরে আলোচনা, তর্ক আর উচ্ছ্বাস। সেই আবেগ ছুঁয়ে যায় শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষকে। ডেক্স রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। স্বাস্থ্যসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে দেশীয় প্রযুক্তিতে বৈদ্যুতিক অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণে কর্ম পরিকল্পনা গ্রহণ করতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সভা অনুষ্ঠিত। মাটির গুণাগুণ ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ। আগামীকাল শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। সাইবার ঝুঁকি মোকাবিলা এবং অনলাইন নিরাপত্তা নিশ্চিতে জাতীয় কর্ম পরিকল্পনা প্রণয়ন করতে আইসিটি বিশেষজ্ঞদের প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামীকাল। এবং গোয়ায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে এখন স্বাগতিক ভারতের মোকাবিলা করছে বাংলাদেশ। খবর শেষ হলো।
7: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি মাহনুরজবিন শারমিন। প্রবাসী বাংলাদেশী সহ সব বাংলাদেশী নাগরিককে প্রণোদনা দিয়ে তাদেরকে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আনতে উৎসাহিত করতে নীতিমালা করেছে সরকার। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ FDI প্রণোদনা স্কিম নীতিমালা 2026 অনুমোদিত হয়। মূলত এই যুগান্তকারী নীতিমালার আওতায় বিশেষ আর্থিক ও প্রাতিষ্ঠানিক প্রণোদনা দেওয়ার মাধ্যমে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত অনাবাসী বাংলাদেশী সহ দেশের সব সাধারণ নাগরিককে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ দেশে আনতে সক্রিয়ভাবে অবদান রাখার সুযোগ তৈরি করে দিল সরকার। নীতিমালায় অন্তর্ভুক্ত সুবিধার আওতায় নগদ প্রণোদনা, মুনাফা ফিরিয়ে নেওয়া ও কর সুবিধার মতো বিষয় রয়েছে। অনুমোদিত নীতিমালার আলোকে কোনো বাংলাদেশী নাগরিক বা প্রবাসী উদ্যোক্তা যদি আন্তর্জাতিক কোন বহুজাতিক প্রতিষ্ঠান বা বিদেশি বিনিয়োগকারীকে বাংলাদেশে শিল্পস্থাপন বা বাণিজ্যিক প্রজেক্টে অর্থায়নে উদ্বুদ্ধ ও সফল করতে পারেন, তবে সরকার তাকে বিশেষ স্বীকৃতি বা আকর্ষণীয় আর্থিক প্রণোদনা দেবে। প্রবাসীরা বাংলাদেশে শিল্পকারখানা, আইটি খাত, অবকাঠামো বা অন্যান্য লাভজনক খাতে শতভাগ মালিকানায় অথবা যৌথ উদ্যোগে বিনিয়োগ করতে পারেন। একই সঙ্গে তারা বিনিয়োগ থেকে অর্জিত মুনাফা ও বিনিয়োগকৃত মূলধন সম্পূর্ণভাবে নিজের দেশে বা বিদেশে যে কোনো সময় ফেরত নেওয়ার পূর্ণ আইনি অধিকার পাবেন। এছাড়াও মিলবে বিনিয়োগের পরিমাণ এবং খাতের উপর ভিত্তি করে বিভিন্ন মেয়াদের আয়কর মওকুফ বা ট্যাক্স হলিডের সুবিধা। অনুমোদিত এফডিআই প্রণোদনা নীতিমালা বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও ডলার সংকটের সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট অর্থনৈতিক বিশ্লেষকরা। এই নীতিমালার মাধ্যমে প্রবাসীরা কেবল রেমিটেন্স পাঠানোর মধ্যেই সীমাবদ্ধ না থেকে দেশের শিল্পায়নের মূল চালিকা শক্তি হিসেবে সরাসরি অংশ নেয়ার আইনি সুযোগ লাভ করলেন। সামগ্রিকভাবে এই নীতিমালা দেশের অর্থনীতিকে আরও গতিশীল ও শক্তিশালী করবে। বিনিয়োগের জন্য অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিশাল বাজারের মধ্যবর্তী ভৌগোলিক অবস্থানের জন্য বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্ব কম নয়। তা সত্ত্বেও বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য এককভাবে বড় অঙ্কের বিনিয়োগ করা কঠিন। সেজন্য দীর্ঘমেয়াদী ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, আধুনিক প্রযুক্তির বিকাশ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জনের জন্য প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই অত্যন্ত জরুরি। মন্ত্রিসভার বৃহস্পতিবারের বৈঠকে দেশের চিকিৎসা খাতের আধুনিকায়ন ও উচ্চতর গবেষণার মানোন্নয়নে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশোধন আইন 2026-এর খসড়ারও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধিত আইনের আলোকে এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবা, চিকিৎসা শিক্ষা এবং আন্তর্জাতিক মানের গবেষণার পরিধি ব্যাপকভাবে সম্প্রসারণ ও আধুনিকায়ন করতে বিশ্ববিদ্যালয় তার নিজস্ব অর্থায়নে মুনাফাভিত্তিক বা অমুনাফাভিত্তিক স্বায়ত্তশাসিত কোম্পানি বা সংগঠন গঠন করতে পারবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30 মিনিটে।
8: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
9: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে কর্মমুখী শিক্ষার অন্তর্ভুক্তি বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল 7 জুন 2026 তারিখ রবিবার সকাল 10:00 বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়ামে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান, শিল্পী ফরিদা পারভিন ও আবু জাফর, গানটির রচয়িতা আবু জাফর।

দেশাত্মবোধক গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের দ্বিতীয় অধিবেশন মিডিয়াম ওয়েবের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। এফএম

0: দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে কর্মসূচি শিক্ষার অন্তর্ভুক্তি বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল 7 জুন 2026 তারিখ রবিবার সকাল 10টায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান। এই অনুষ্ঠান ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্টজে, একই সাথে FM 88.8 মেগাহার্টজে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। নাটক কথা দিলাম প্রচারিত হবে বিকেল 3:05, রচনা ও প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। স্বাস্থ্য বিচিত্রা স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান বেলা 2:30। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি সকাল 8:15 এবং দুপুর 12:15 শুনতে পাবেন দেশাত্মবোধক গান। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30, শাহিনুর রহমান শাহিনীর গাওয়া আধুনিক গান দুপুর 12:30। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05, এছাড়া ছায়াছবির গান শুনবেন বিকেল 4:05। রবীন্দ্রসঙ্গীত ললিতা বিশ্বাসের কণ্ঠে দুপুর 12:20। বাউল গানের অনুষ্ঠান বিকেল 4:05 এবং সন্ধ্যে 6:10। এছাড়াও বাউল গান শুনবেন সঞ্জয় দাস সঞ্জুর গাওয়া দুপুর 12:40।

0: আল্লাহ পাকের শানে হামদ এবং নাতি রাসুল শুনবেন বিকেল 4:45 এবং সন্ধে 6:40। এছাড়া FM 88.8 MHz NASK ওয়ার্ল্ড জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা, তিলাওয়াতে কালামি পাক এবং বাংলায় তর্জমা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة

0: صدق الله العظيم.
1: যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। যখন মুমিনরা শত্রু বাহিনীকে দেখল তখন বলল, আল্লাহ ও তার রাসূল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন। এতে তাদের ঈমান ও আত্মসমর্পণ বৃদ্ধি পেল।
2: সততা মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। অনেকটা সময় জুড়ে আপনাদের সাথেই ছিলাম, এবার বিদায় বলতে হচ্ছে। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।